আকাশবাণী বিলোড়িয়া শুভ সকাল, নমস্কার। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ শনিবার, 22শে শ্রাবণ, 1433 বঙ্গাব্দ এবং 8ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। আমাদের স্টুডিওতে এখন সময় সকাল 6টা বাজে 4 মিনিট হয়ে 57 সেকেন্ড।

0: বাণী থেকে পাঠ।
1: যতদিন তোমার শরীর ও মনে ব্যথা লাগে, ততদিন তুমি একটি পিপীলিকারও ব্যথা নিরাকরণের দিকে চেষ্টা রেখো। আর তা যদি না করো, তবে তোমার চাইতে হীন আর কে? তোমার গালে চড় মারলে যদি বলতে পারো কে কাকে মারে, তবে অন্যের বেলায় বলো ভালোই। খবরদার, নিজে যদি না ভাবতে পারো তবে অন্যের বেলায় বলতে যেও না। যদি নিজের কষ্টের বেলায় সংসারই সাজো, অন্যের বেলায় ব্রহ্মজ্ঞানী সেজো না। বরং নিজের দুঃখের বেলায় ব্রহ্মজ্ঞানী সাজো, আর অন্যের বেলায় সংসারই সাজো। যদি মানুষ হও তো নিজের দুঃখে হাসো, আর পরের দুঃখে কাঁদো। নিজের মৃত্যু যদি অপছন্দ করো, তবে কখনো কাউকে মরো বলো না। হাসো কিন্তু বিদ্রুপে নয়, কাঁদো কিন্তু আসক্তিতে নয়, ভালোবাসায় প্রেমে। বলো কিন্তু আত্মপ্রশংসায় বা খ্যাতি বিস্তারের জন্য নয়। তোমার চরিত্রের কোনো উদাহরণে যদি কারো মঙ্গল হয়, তবে তার নিকটে তা গোপন রেখো না। তোমার সৎ স্বভাব কর্মে ফুটে উঠুক, কিন্তু আপন ভাষায় যেন ব্যক্ত না হয় নজর রেখো। সতে তোমার আসক্তি সংলগ্ন করো, অজ্ঞাতসারে সৎ হবে। তুমি আপন ভাবে সৎ চিন্তায় নিমগ্ন হও, তোমার অনুযায়ী ভাব আপনি ফুটে বেরোবে। অসৎ চিন্তা যেমন চাহনিতে, বাক্যে, আচরণে, ব্যবহারে ইত্যাদিতে ফুটে বেরোয়, সৎচিন্তাও তেমনি উক্তরূপেই ফুটে বেরোয়। স্পষ্টবাদী হও কিন্তু মিষ্টভাষী হও, বলতে বিবেচনা করো কিন্তু বলে বিমুখ হও না। যদি ভুল বলে থাকো সাবধান হও, ভুল করো না। সত্য বলো কিন্তু সংহার এনো না। সৎ কথা বলা ভালো, কিন্তু ভাবা অনুভব করা আরো ভালো। যত ডুববে তত বেমালুম হবে, একটা চাইতে গিয়ে দশটা চেয়ে বসো না। একেরই যাতে চরম হয় তাই করো, সবগুলি পাবে। জীবনকে যেভাবে বলি দেবে নিশ্চয়ই তেমন্তর জীবন লাভ করবে। হৃদয় দাও, কখনো হটে যেতে হবে না। নির্ভর করো, কখনো ভয় পাবে না। বিশ্বাস করো, অন্তরের অধিকারী হবে। সাহস দাও কিন্তু শঙ্কা জাগিয়ে না দিতে চেষ্টা করো। ধৈর্য ধরো, বিপদ কেটে যাবে। অহংকার করো না, জগতে হীন হয়ে থাকতে হবে না। কেহ তোমাকে দোষী করবার পূর্বেই কাতরভাবে নিজ দোষ স্বীকার করো, মুক্ত কলঙ্ক হবে, জগতের স্নেহের পাত্র হবে। সংযত হও কিন্তু নির্ভীক হও, সরল হও কিন্তু বেকুব হও না, বিনীত হও তাই বলে দুর্বল হৃদয় হও না। নিষ্ঠা রেখো কিন্তু গোঁড়া হও না। সাধু সেজো না, সাধু হতে চেষ্টা করো। যদি পাপ করে থাকো কাতর কণ্ঠে তা প্রকাশ করো, শীঘ্রই সান্ত্বনা পাবে। সাবধান, সংকীর্ণতা বা পাপকে গোপন রেখো না, উত্তরোত্তর বর্ধিত হয়ে অতিসত্বর তোমাকে অধঃপতনের চরমে নিয়ে যাবে। অন্তরে যা গোপন করবে তাই বৃদ্ধি পাবে। দান করো কিন্তু দীন হয়ে প্রত্যাশা না রেখে, তোমার অন্তরে দয়ার দরজা খুলে যাক। দয়া করা হিসাবে দান অহংকারের পরিপোষক। অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি।
2: অমৃতবাণী অনুষ্ঠানে আজ শুনলেন ঠাকুর অনুকূলচন্দ্রদেবের বাণী থেকে পাঠ। আকাশবাণী বিলনিয়া এখন শুনবেন সুরাঞ্জলি ভক্তিগীতির অনুষ্ঠান। নিবেদনে সমর কুমার মণ্ডল।

ভক্তি গীতি অনুষ্ঠানে এই গানটি শুনলেন রবীন্দ্রনাথের কণ্ঠে। শেষ হল সুরাঞ্জলি ভক্তি গীতির অনুষ্ঠান আকাশবাণী বিলনিয়া। এখন শুনবেন হায়ুনি খরাং, আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরকে তথ্যভিত্তিক অনুষ্ঠান।

ফুঙ্কা হাম যতমি ফাজিং ফুঙ্কা চাং নি হামজাক মায়া ফর তিনি চা শাল তাল তুক তাল নি শাল শিস নি শাল মারি চিবৃহা থাম সি বাতলু প্রাবিসি আগস্ট তাল নি শাল চার শাল মারি নই সাই নই চিতক ইংরেজি বিশি কিনা রক যতন ন তিনি নি পান্ডা ও নাম সক তাই যতন খা কুফুর হামজাক মায়া ফর গে কুবুনি শাল নি হাই সং তিনি বহাইন হাই নি খুরাং পান্ডা ও সং কক কাহাম খানা মানে বিশিংতেই তিনি নি পান্ডা না সং চেঙ্গাইবন

গণ আন্দোলন নিনাই হাইনহাই সংজাওই ভারত ফিয়কানি বাকে ইংরেজ রকনি ইয়াকনি বড় গবাং খে নকনি অংখরই আন্দোলন খাইমানি তিনি তিহাই সালন নুকজাগ আবনুকারী তিনি তিহাই সাল পালাইজাকমারকনি বিসঙ্গ দো ইন্টারন্যাশনাল কেট ডে হাই অবংখা হায়ুং গনাঙ্গই ন আমিং হাই কেবা কেট ন কাহাম গ্রিং খে তনানি তাই নগরী নানি বাকে তিনি তিহাই সাল ন ইন্টারন্যাশনাল হাই কেবা হায়ুং বেরামনি লুকুরক ন যতন সাকলাই জাকমানি আমিং নগরী নানি অংথং তাই বরকনি কাহাম নাইকিনি অংথং হনাই সাকলাই জাকমানি আবনে বাকে আফ্রন সিমি ন হায়ুং গনাঙ্গই ন আমিং নরিনানি বাকে চেংলাইখা আবনুকারে হাইন হাই তিনি তিহাই সালো আজাইনাই রকনি বিশিঙ্গ হায়ুং বেরাম মুঙ্গনাং রক বরক ংখা ডাস্টিন হপম্যান বংখা খরকসা আমেরিকানি আইকনিক সৈকরং বিনি সৈজাক বিজাবরকনি বিশিঙ্গংকা দ্য গ্রেজুয়েট অ্যান্ড রেইনম্যান নেইনাই দঙ্গ আবনকারে তাই খরকসা মিগান গোট বংখা আমেরিকানি খরকসা অ্যাক্ট্রেস বিনি সিনেমা খ্লাইমারকনি বিশিঙ্গ দঙ্গ থিং লাইক এ ম্যান আবনকারে তাই খরকসা থাই আজাই জানাই দঙ্গ কেট ক্যারাডিন বব আমেরিকানি খরকসা অ্যাক্টর তাই সিঙ্গার বতংমানি তিনি তিহাই সালন ব আজায় আবনকারে আজাইনাই রকনি বিসঙ্গ দঙ্গ আমেরিকানি ফিজিসিস্ট একাডেমিক তাই ব নোবেল প্রাইজ ব মানজাক দংমানি ইরনেস লরেন্স বিনি তিনি আজাইমানি সাল তাই চিনি ভারত হাক্তর আজাইনাই রকনি বিসঙ্গ দঙ্গ বিষম সানি বংখা খরকসা শিখ

ডাক্তার ছায়াবই আবুবাই বসে কিডনি রোগ দেরাই মানো তাই ডায়াবেটিস ব্লাড প্রেসার নন্ট্রোল খেতনা সম গবং সাই নাই প্রসেস ফুড হাইক ফাস্ট ফুড পেকেট ফুড আবহাইরক চাইবো খাইতনাই নাই তাই ফেক জাগনাই মানের চাই নাই তাই সাকনি কলমটি খেগলাই এক্সারসাইজ খাই নাই হাইক সামুং খাই নাই তাই সে সাক বেলাই ফেট ওখা হাই ফুঙ্কা হাই বিনি কিডনি দেরাই মানো আবনে বাকে যিনি হিলিক মানি রকন বহাইন বুহাম খামানি আবো রকন বহাইন কন্ট্রোল খাই তনানি নাঙ্গো আশুক জরা খানা লাইকা সাক হামগ্রাইনিকো কিডনি জাইকে তনানি কক

জর্ণায়রং নিখরাঙ্গ রজ্জাবং তাবু খনালায় নবরতিবারনি সগাংবাড়িয়া ককতমা তিনি নখা চুমুই কিসা কবল যাক তঙানে তাই কাছে কুছু থাইও ওয়াতেইব ওয়াই মানো হনে সাকলাই যাকা তুমারি তঙানে 35 ডিগ্রি সেলসিয়াস তাই খামাও 26 ডিগ্রি সেলসিয়াস এংখাই যতন ন তেসা ফুঙ্কাহাম তাই তিনি পান্দান কম থেঙ্গা আং তনু যা তাই আনিলগি তংমানি মীনা দেব বর্মা আকাশবাণী আগরতলা অর পাইখা তিনি ফুংনি কক ব্রক পান্দা হায়ুনি খারাং যতন ফুঙ্কাহাম

এতক্ষণ পরিবেশিত হল আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরকে তথ্যভিত্তিক অনুষ্ঠান হায়ং নে খরাং। আকাশবাণী মিলনিয়া এখন শুনবেন যন্ত্রসংগীত।

আকাশবাণী মিলনিয়া এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। সাতটা শুনবেন অনুষ্ঠান আজ সকালে, সাতটা বাজে পঁচিশ মিনিটে শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদে শুনবেন পর্যায়ক্রমে সাতটা বাজে পঁয়ত্রিশ মিনিটে এবং সাতটা বাজে চল্লিশ মিনিটে গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান সাতটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে, পরিবেশনায় সুমিত্র বন্দ্যোপাধ্যায়। আটটায় শুনবেন দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত, আট বেজে পনেরো মিনিটে শুনবেন ছায়াগতি অনুষ্ঠানে বিভিন্ন বাংলা ছবির গান, পদ্মাবরণ অনুষ্ঠানে শুনবেন মনসা মঙ্গলের গান, আট বেজে ত্রিশ মিনিটে শুনবেন পদ্মাবরণের তেতাল্লিশতম পর্ব, বিষয় গোদার বাঁকে বিপুলার গমন ও জোয়ারির সহিত বিশেষ কথোপকথন, পরিবেশনায় মৌসুমি দাস এবং সহশিল্পী বৃন্দ। নটায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, নটা বাজে পাঁচ মিনিটে শুনবেন গানে গানে হিন্দি ছবি গানের অনুষ্ঠান, দশটায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, দশটা বাজে পাঁচ মিনিটে শুনবেন দেশাত্মবোধক গান দেশবন্ধুর অনুষ্ঠানে, ভজন শুনবেন দশটা বাজে ত্রিশ মিনিটে, এগারোটায় শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, আকাশবাণী উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান শুনবেন এগারোটা বাজে পাঁচ মিনিটে এবং বেলা একটা বাজে চল্লিশ মিনিটে, বেলা একটা বাজে ত্রিশ মিনিট শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, দুপুর দুটোই দিল্লি কেন্দ্রের মধ্যাহ্ন সংবাদ, দুটো বাজে পনেরো মিনিটে শুনবেন সংখ্যালঘু জনতার দরবারে, শুনবেন রাঙ্গামোড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের সঙ্গে একটি সাক্ষাৎকার, আমি নারী দুটো বাজে ত্রিশ মিনিটে অনুষ্ঠানে প্রথমে শুনবেন আমার কথা, আমার কথায় রয়েছেন ঠাকুরপুকুর কলকাতার বাসিন্দা লেখিকা অপর্ণা পাতর, পরে শুনবেন দুপুরের আড্ডা, তিনটে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, তিনটে বাজে পাঁচ মিনিটে শুনবেন বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান, বিকেল পাঁচটা হয় এবং পাঁচটা বাজে পাঁচ মিনিটে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ, অবকাশ রঞ্জনী পুরোনদিনের হিন্দি ছবির গান শুনবেন বিকেল পাঁচটা বাজে দশ মিনিটে, শুনবেন একই সুরকারের গান, লোকসঙ্গীত শুনবেন লোকগীতের অনুষ্ঠানে পাঁচটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে, পরিবেশিত হবে বিভিন্ন শিল্পীর কণ্ঠে, ককবরক অনুষ্ঠানে সন্ধ্যে ছটায়, অনুষ্ঠানে প্রথমে শুনবেন হাঁসের কলেরা রোগ এবং এর নিয়ন্ত্রণ নিয়ে কিছু কথা, পরে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ককবরকে দেশান্তবোধক গান, ছটা বাজে ত্রিশ মিনিটে শুনবেন কিষাণ বাণী, সাতটা বাজে পাঁচ মিনিটে শুনবেন পদ্মাবরণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান, শুনবেন পদ্মাবরণের চুয়াল্লিশতম পর্ব, বিষয় বঙ্কাইয়ার বাঁকে বিপুলার গমন ও পরিচয় এবং বঙ্কাইয়ার প্রতি অভিশাপ, পরিবেশনায় মৌসুমি দাস এবং সহশিল্পী বৃন্দ। সাতটা বাজে পঁয়ত্রিশ মিনিটে শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদে শুনবেন পর্যায়ক্রমে সাতটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে এবং সাতটা বাজে পঞ্চান্ন মিনিটে, রাত আটটা বাজে পাঁচ মিনিটে শুনবেন লাইভ ফোন ইন মনের মতো গান, কল করবেন এইট সেভেন থ্রি ওয়ান এইট সেভেন ফাইভ ফাইভ ফোর ফাইভ এই নম্বরে। যুববাণী রাত নটায়, নটা বাজে ত্রিশ মিনিটে শুনবেন ফ্ল্যাগশিপ অনুষ্ঠান জনহিত যোজনা একটি সমীক্ষা, দশটা শুনবেন হারানো দিনের গান, শুনলেন অনুষ্ঠান সূচী।

নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আজ সকালে। সঙ্গে আমি সুখ। বন্ধুরা, আমরা প্রথমে চলে যাব ইতিহাসের পাতায় এবং দেখে নেব আজকের দিনটিকে। ১২২০ সালের এই দিনে সুইডেন লিহোলার যুদ্ধে এস্তোনিয়ান উপজাতিদের কাছে পরাজিত হয়। ফ্রান্স ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ১৫৪৯ সালের আজকের দিনে। ১৭৯৬ সালের এই দিনে ৪৪ জন সদস্য নিয়ে বোস্টন আফ্রিকান সোসাইটি গঠিত হয়। উর্দু কবি মির্জা গালিব নবাব ইলাহি বক্সের কন্যা মারুফকে বিয়ে করেন ১৮১০ সালের আজকের দিনে। সাল ১৮১৫ নেপোলিয়ন বোনাপার্ট সেন্ট হেলেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। জেনেভায় রেডক্রস গঠিত হয় ১৮৬৪ সালের আজকের দিনে। ১৮৬৪ সালের এই দিনেই আন্তর্জাতিক রেডক্রস যুদ্ধকালে আক্রান্ত না হওয়ার অধিকার পায়। ১৯০৬ সালের এই দিনে বিপিনচন্দ্র পালের সম্পাদনায় ইংরেজি দৈনিক বন্দে মাতরম প্রথম প্রকাশিত হয়। ইকুয়েডরে প্রবল ভূমিকম্পনে প্রায় ১০,০০০ উপর লোক মারা যান ১৯৪৯ সালের আজকের দিনে। জেনিভায় পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ৭২টি দেশের ১,২০০ জন বিজ্ঞানীর এক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয় ১৯৫৫ সালের এই দিনে। ১৯৬৭ এই দিনে দক্ষিণ এশীয় জাতিসমূহের সংস্থা আসিয়ান অনুষ্ঠিত হয়। দক্ষিণ আফ্রিকা, কিউবা ও অ্যাঙ্গোলায় যুদ্ধবিরতি ঘোষিত হয় ১৯৮৮ সালের আজকের দিনে। এবারে দেখে নেব আজকের দিনে কোন কোন মহান ব্যক্তিরা জন্মগ্রহণ করেছেন আমাদের এই মহাবিশ্বে। জার্মান ভাষাবিজ্ঞানী ইয়োহান ক্রিস্টফ আডেংলো এর জন্ম ১৭৩২ সালের আজকের দিনে, মৃত্যু ১৮০৬ সালে। অস্ট্রেলীয় ক্রিকেটার জ্যাক রাইডার এর জন্ম ১৮৮৯ সালের আজকের দিনে, মৃত্যু ১৯৭৭ সালে। স্বামী শিবানন্দ যোগী ভারতীয় যোগী সন্ন্যাসী এবং যোগগুরু এর

জন্ম 1896 সালের আজকের দিনে। সাইক্লোট্রন উদ্ভাবনের জন্য সুপরিচিত আর্নেস্ট লরেন্স এর জন্ম 1901 সালের আজকের দিনে, তার মৃত্যু হয় 1958 সালে। তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী। মার্কিন অভিনেত্রী সিলভিয়া সিডনি এর জন্ম 1910 সালের আজকের দিনে আর মৃত্যু 1999 সালে। ভারতের বিখ্যাত সেতার বাদক বিলায়াত খাঁ এর জন্ম 1928 সালে আর মৃত্যু 2004 সালে। বেগম ফজিলাতুন্নেসা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাতার জন্ম 1930 সালে আর মৃত্যু 1975 সালে। ইংরেজ গাণিতিক ও পদার্থবিজ্ঞানী রজার পেনরোজ এর জন্ম 1931 সালের আজকের দিনে। মার্কিন অভিনেতা ও পরিচালক ডাস্টিন হ্যাফম্যান এর জন্ম 1937 সালের আজকের দিনে। ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী লিলি চক্রবর্তীর জন্ম 1941 সালের আজকের দিনে। মিশরীয় প্রকৌশলী মোহাম্মদ মোরসি, তিনি একজন শিক্ষাদানিক ও রাজনৈতিক এবং মিশরের পঞ্চম রাষ্ট্রপতির জন্ম 1951 সালের আজকের দিনে আর মৃত্যু 2019 সালে। ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং নৃত্য পরিকল্পক দেবশ্রী রায়ের জন্ম 1962 সালের আজকের দিনে। সুইস টেনিস খেলোয়াড় রজার ফেডেরার এর জন্ম 1981 সালের আজকের দিনে। নিউজিল্যান্ডীয় ক্রিকেটার ও বর্তমান অধিনায়ক কেন উইলিয়ামসন এর জন্ম 1990 সালের আজকের দিনে। এবারে মৃত্যু। জার্মান ভাষাতাত্ত্বিক ও সমালোচক ফ্রেডরিক আউগুস্ট বোলফ এর মৃত্যু হয় 1824 সালের আজকের দিনে। প্রবাদ প্রতিম গীতিকার ও কবি প্রণব রায় এর মৃত্যু হয় 1975 সালে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালে। খ্যাতনামা কণ্ঠশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক আচার্য বিশ্বদেব চট্টোপাধ্যায় এর মৃত্যু হয় 1977 সালে, জন্ম 1909 সালে। বিশিষ্ট গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায় এর মৃত্যু 2009 সালের আজকের দিনে, জন্ম 1932 সালে। ভারতীয় কমিউনিস্ট রাজনীতিবিদ ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যু হয় 2024 সালের আজকের দিনে, জন্ম 1944 সালে। শ্রোতা বন্ধুরা, আমরা দেখে নিলাম ইতিহাসে পাতায় আজকের দিনটিকে।

0: আমাদের জনগণনা, আমাদের বিকাশ।
1: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।

0: এগিয়ে যান। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।
1: এবারে সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে আলোচনা করছি। প্রকল্পের নাম সমষ্টি উন্নয়ন কর্মসূচি, যার সূচনা হয় 1952 সালে। উদ্দেশ্য হল গ্রামীণ শ্রম সম্পদের সদ্ব্যবহার। ইন্দিরা আবাস যোজনা, সূচনাকাল 1985। উদ্দেশ্য বাসস্থানের ব্যবস্থা করা। জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি, সূচনা 1980 সালে। উদ্দেশ্য হল লাভজনক কর্মসংস্থান সৃষ্টি করা। নিবিড় কৃষি উন্নয়ন কর্মসূচি, সূচনাকাল 1960 এবং 1961। চাষের উপযোগী দ্রব্য প্রদান করা। জহর রোজগার যোজনা, সূচনাকাল 1989। উদ্দেশ্য গ্রামীণ বেকারদের কর্ম প্রদান। নেহরু রোজগার যোজনা, সূচনাকাল 1989। শহরের বেকারত্বের সমস্যার সমাধান। মিড ডে মিল স্কিম, সূচনা 1995। মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, সূচনাকাল 2000 সালে। গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন। সর্বশিক্ষা অভিযান, সূচনাকাল 2000 সাল। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাদান। সুসংগত শস্য বিমা প্রকল্প, সূচনাকাল 1985। কৃষি শস্যের বিমাকরণ। অপারেশন ব্ল্যাকবোর্ড, সূচনাকাল 1987-88। প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। জাতীয় সাক্ষরতা উন্নয়ন, সূচনাকাল 1988। উদ্দেশ্য সাক্ষরতার হার বৃদ্ধি করা। অন্ত্যোদয় অন্ন যোজনা, সূচনাকাল 2000 সাল। খাদ্য সুরক্ষা প্রদান হল এর উদ্দেশ্য। বন্দে মাতরম যোজনা, সূচনাকাল 2004। গর্ভধারণকালীন অবস্থায় শুশ্রূষা। জাতীয় সুরক্ষা যোজনা, সূচনাকাল 2005। গর্ভবতী মহিলাদের যত্ন। স্ব-আধার প্রকল্প, সূচনাকাল 2002 সাল। উদ্দেশ্য মহিলাদের ক্ষমতা প্রদান। স্বাবলম্বন, সূচনাকাল 2010 সাল। উদ্দেশ্য পেনশন প্রকল্প। সবলা প্রকল্প, সূচনাকাল 2012। বয়ঃসন্ধির মেয়েদের পুষ্টি ও স্বাস্থ্যের সচেতনতা। নির্ভয়া ফান্ড, সূচনাকাল 2013। মহিলাদের সুরক্ষা ও পুনর্বাসনের লক্ষ্যে। ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড, সূচনাকাল 2013 সাল। সারাদেশে একই রেশন কার্ড চালু করা। প্রধানমন্ত্রী জনধন যোজনা, সূচনাকাল 2014। মহিলাদের বাধ্যতা ব্যাংকিং ক্ষেত্রে আর্থিক সুযোগ সুবিধা। মেক ইন ইন্ডিয়া, সূচনাকাল 2000।

14 ভারতে পণ্য উৎপাদনের উৎসাহিত করা, স্বচ্ছ ভারত মিশন সূচনাকাল 2014 ভারতকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, নমামি গঙ্গে সূচনাকাল 2014 গঙ্গাকে দূষণমুক্ত করা, সুকন্যা সমৃদ্ধি সূচনাকাল 2015 কন্যা সন্তানের নামে ব্যাংক অ্যাকাউন্ট করা, বেটি বাঁচাও বেটি পড়াও সূচনাকাল 2015 কন্যা ভ্রূণ হত্যা রোধ শিশুকন্যা সুরক্ষা প্রদান ও শিক্ষাদানের ব্যবস্থা করা, মিশন ইন্দ্রধনুষ সূচনাকাল 2015 বিভিন্ন রোগের টিকা প্রদান, প্রধানমন্ত্রী আবাস যোজনা সূচনাকাল 2015 শহরের মানুষদের ব্যবস্থা, শহরে মানুষদের বাসস্থান ও আর্থিক উন্নতি, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা সূচনাকাল 2015 গ্রামীণ দরিদ্র মানুষদের বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা, ডিজিটাল ইন্ডিয়া সূচনাকাল 2015 তথ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি, স্কিল ইন্ডিয়া সূচনাকাল 2015 শিল্পগত কাজের জন্য প্রশিক্ষণ প্রদান, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা সূচনাকাল 2015 চাকরির জন্য বিনামূল্যে প্রশিক্ষণ, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা সূচনাকাল 2015 সামাজিক ক্ষেত্রে বিমা প্রকল্প, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা সূচনাকাল 2015 ব্যবসার জন্য লোন প্রদান করা, অটল পেনশন যোজনা সূচনাকাল 2015 বেসরকারি কর্মচারীদের বার্ধক্য ভাতা, সদর গৃহ সূচনাকাল 2015 গৃহহীনদের গৃহহীন মহিলাদের আশ্রয়, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা সূচনাকাল 2015 এটি হল স্বাস্থ্য বিমা, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সূচনাকাল 2016 বিনামূল্যে এলপিজি সংযোগ, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা সূচনাকাল 2016 ফসলের নিরাপত্তার জন্য বিমা, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা সূচনাকাল 2016 গরিব মানুষদের সহায়তা, আয়ুষ্মান ভারত সূচনাকাল 2018 এটি একটি স্বাস্থ্য বিমা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সূচনাকাল 2018 এটি একটি স্বাস্থ্য বিমা, কিষাণ সম্মান নিধি প্রকল্প সূচনাকাল 2018 কৃষকদের বছরে 3টি কিস্তিতে 6000 টাকা সাহায্য দেওয়া হয়, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা সূচনাকাল 2020 অতিরিক্ত বিনামূল্যে রেশন প্রদান, আত্মনির্ভর ভারত অভিযান সূচনাকাল 2020 শ্রমিক ও কৃষকদের আর্থিক সহায়তা, নিপুণ ভারত মিশন সূচনাকাল 2021 শিশুদের শিক্ষার উন্নয়ন ও দক্ষতার বিকাশ। তাহলে বন্ধুরা, আপনারা যারা সরকারি প্রকল্প গ্রহণ করতে ইচ্ছুক, বিভিন্ন মন্ত্রকের সাথে যোগাযোগ করে সে মন্ত্রক থেকে আপনারা সহায়তা লাভ করতে পারেন। বন্ধুরা, আপনারা শুনছেন অনুষ্ঠান আজ সকালে, কাল সকালে প্রত্যাশা নিয়ে আমি শুকু এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আবার আগামীকাল কথা হবে, নানা তথ্য নিয়ে আলোচনা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদের রেলের জন্য হচ্ছে প্রথমে কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ এবং এরপরে পর্যায়ক্রমে স্থানীয় বাংলা সংবাদ ও কক্সবাজার সংবাদ আগরতলা কেন্দ্র থেকে।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারতের পেমেন্ট কাউন্সিল পিসিআই জানিয়েছে উপভোক্তাদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যেই পাওয়া যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি দিল্লির 27তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেবেন। তথ্য সম্প্রচার মন্ত্রক দেশের প্রত্যন্ত দুর্গম এলাকায় নতুন কমিউনিটি রেডিও স্থাপনের জন্য বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের কাছে আজ জানিয়েছে। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে নানা অনুষ্ঠানে তাকে স্মরণ করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কবিগুরুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। অসমে বন্যা পরিস্থিতি এখনো উদ্বেগজনক। এখনো পর্যন্ত বন্যার কবলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 98। ব্যাডমিন্টনে কোরিয়া মাস্টার্স টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে আজ মুখোমুখি হবেন ভারতের দুই শাটলার অস্মিতা চারিহা ও রক্ষিতা রামরাজ। আসছে বিস্তারিত খবরে। ভারতের পেমেন্ট কাউন্সিল পিসিআই জানিয়েছে উপভোক্তাদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যেই পাওয়া যাবে। পিসিআই এর এক বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, প্রত্যেক ভারতীয় নাগরিক ট্রানজাকশন বা লেনদেনের কোন রকম চার্জ ছাড়াই তাৎক্ষণিক ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। এই ডিজিটাল পেমেন্ট গ্রহণ করার জন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের কোন রকম চার্জ দিতে হবে না। ব্যাংক, অর্থনৈতিক প্রযুক্তি সংস্থা এনপিসিআই এবং রিজার্ভ ব্যাংক ইউপিআই এর বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং প্রতারণা ও জালিয়াতি রোধে বিশেষ উদ্যোগ নিচ্ছে বলেও পিসিআই স্পষ্ট জানিয়েছে। পেমেন্ট কাউন্সিলের ওই বিবৃতিতে এও জানানো হয়েছে, কোন বাণিজ্যিক পরিষেবা ক্ষেত্রে ধার্য করা চার্জ শুধুমাত্র বাণিজ্যিক লেনদেনকারীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এক্ষেত্রে উপভোক্তাদের ডিজিটাল পেমেন্টের জন্য আলাদা করে কোনো চার্জ দিতে হবে না। অধিকাংশ নাগরিকই এই পরিষেবা প্রায় প্রতিদিন ব্যবহার করে থাকেন বলে উল্লেখ করে পিসিআই বলেছে, ইউপিআই লেনদেন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিনিয়োগ, নিরাপত্তা, উদ্ভাবন ও পরিকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে বিকাশ হচ্ছে এবং আগামী দিনে ব্যবসায়ী ও উপভোক্তাদের জন্য ইউপিআই এক অত্যাবশ্যক পরিষেবা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি দিল্লির 27তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। স্নাতক, স্নাতকোত্তর ও 587 জন পিএইচডি স্কলার সহ 3000-এর বেশি পড়ুয়ার সামনে ভাষণ দেবেন তিনি। শ্রী মোদী রাষ্ট্রপতি স্বর্ণপদক, ডিরেক্টর স্বর্ণপদক, শঙ্কর দয়াল শর্মা স্বর্ণপদক এবং পারফেক্ট 10 গোল্ড মেডেল সহ প্রতিষ্ঠানের সর্বোত্তম পদকগুলি কৃতী পড়ুয়াদের হাতে তুলে দেবেন। প্রধানমন্ত্রী রিমোটের মাধ্যমে আইআইটি দিল্লির সোনিপত ক্যাম্পাসের এআই ক্ষমতা সম্পন্ন উচ্চমানের সুপার কম্পিউটিং ব্যবস্থাপনা পরম প্রজ্ঞারও সূচনা করবেন। ভারত প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে এক মার্কিন আইন প্রণেতার আপত্তি খারিজ করে দিয়ে বলেছে, সংসদে গৃহীত আইনি সিদ্ধান্তগুলি দেশের অভ্যন্তরীণ বিষয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বহু দেশই আছে যারা বিদেশি অনুদান নিয়ন্ত্রণ করে। ভারতীয় জাহাজ এবং নাবিকদের নিরাপত্তা প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, নতুন দিল্লি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। পাকিস্তান ও সোমালিয়ার মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তির বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, ভারত বিষয়টির উপর নজর রেখে চলেছে, এ ব্যাপারে যাবতীয় অগ্রগতির ঘটনা জানানো হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বের অগ্রগতির দিকটি পর্যালোচনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। গতকাল এক স্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদীর এক বার্তার জবাবে দুই নেতার আলোচনার প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুই নেতা ভারত ইসরায়েল বিশেষ কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করেন, কথা বলেন পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়েও। এই বার্তালাপে উভয় নেতাই দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা নিয়ে নিজেদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। মন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক শুধুমাত্র সন্ত্রাস ও হিংসামুক্ত পরিবেশেই আরও

এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে গতকাল ডক্টর জয়শঙ্কর বলেন, পাকিস্তান এখনও সীমান্ত পারে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে এবং সন্ত্রাসবাদকেই ভারতের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করে চলেছে। পুলওয়ামা হামলার পর ভারত যে পাকিস্তানের ওপর থেকে সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা প্রত্যাহার করে নিয়েছে সে কথাও স্পষ্ট উল্লেখ করেন তিনি। এদিকে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস পাক অধিকৃত জম্মু কাশ্মীর পিওজেকে আন্দোলনকারীদের হত্যার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক বলেছেন, শান্তিপূর্ণ আন্দোলনের ওপর হামলা চালানো হলে তার দায় নিতেই হবে। এর আগে রাষ্ট্রসংঘের মানবাধিকার সংক্রান্ত হাই কমিশনার ভলকার তুর্কো বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারী ও নিরাপত্তা রক্ষীর মৃত্যুর দ্রুত পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্ত দাবি করেন। পিওজেকে তথাকথিত নির্বাচনে দুর্নীতির অভিযোগে ব্যাপক প্রতিবাদ আন্দোলনের মধ্যে এই তদন্তের ডাক দেওয়া হয়েছে। জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জেএসির নেতৃত্বে চলা এই বিক্ষোভে 50 জনেরও বেশি আন্দোলনকারী এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন। তথ্য সম্প্রচার মন্ত্রক বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরকে প্রত্যন্ত দুর্গম এলাকায় নতুন কমিউনিটি রেডিও স্থাপনের আর্জি জানিয়েছে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান লোকসভায় লিখিত উত্তরে জানান, প্রাকৃতিক বিপর্যয় এবং অন্যান্য জরুরি অবস্থার সময় এই কমিউনিটির বেতার কেন্দ্র এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় ভাষায় বিশ্বাসযোগ্য তথ্য পরিবেশন করার ক্ষেত্রে এদের উল্লেখযোগ্য অবদানের বিষয়েও আলোকপাত করেন তিনি। ঝাড়খণ্ডে জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলতি বিক্ষোভের মধ্যেই রাজ্য সরকার গতকাল ছাত্রদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে। প্রায় দেড় ঘণ্টার ওই বৈঠকে ছাত্রদের 10 সদস্যের প্রতিনিধি দল নিয়োগ পরীক্ষা ও প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার দাবিতে সোচ্চার হন। কথিত অনিয়মের অভিযোগ সম্পর্কে নিরপেক্ষ তদন্তের দাবিও জানান তারা। এদিকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছেন, সরকার ছাত্রছাত্রীদের সমস্ত উদ্বেগ নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ, আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে পশ্চিমবঙ্গ জুড়ে তাঁকে শ্রদ্ধা জানাতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কবিগুরুর প্রয়াণ দিবসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি শান্তিনিকেতনে তার প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকেও কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। কলকাতার রবীন্দ্রসদনে এক অনুষ্ঠানে বিশ্বকবিকে শ্রদ্ধা জানাবেন তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, রবীন্দ্রনাথ তাঁর লেখনের মাধ্যমে ভারত আত্মার কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ দুদিনের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সফরে যাবেন। সফরের প্রথম দিন শ্রী বিজয়পুরমের সেলুলার জেল জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করবেন তিনি। সেখানে শহীদ বিদীদের শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি স্বাধীনতা জ্যোতির প্রতি সম্মান জানাবেন এবং বীর সাভারকরের কারাকক্ষ ঘুরে দেখবেন। সফরের দ্বিতীয় দিন শ্রী বিজয়পুরমের ফ্ল্যাগ পয়েন্টে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে হর ঘর তিরঙ্গা অভিযানে অংশ নেবেন তিনি। অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। এখনও পর্যন্ত বন্যার কবলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 98, যদিও বিপর্যস্ত জেলার সংখ্যা বর্তমানে কমে দাঁড়িয়েছে 13। বন্যা দুর্গতের সংখ্যাও কমে হয়েছে 1.5 লক্ষের কিছু বেশি। রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, চড়াইদেও জেলা থেকে সর্বশেষ মৃত্যুর খবর পাওয়া গেছে। শিবসাগর, গোলাঘাট, নাগাঁও, হোজাই, শোণিতপুর, ধেমাজি, দারাং, বিশ্বনাথ, কামরূপ মেট্রোপলিটন, লখিমপুর, উদালগুড়ি, যোরহাট এবং চড়াইদেও জেলা বর্তমানে বন্যা কবলিত। সবচেয়ে খারাপ অবস্থা গোলাঘাটের, সেখানে প্রায় 59,000 মানুষ জলবন্দী। 10,700 হেক্টরের বেশি চাষজমি জলের তলায় চলে গেছে, মারা গেছে 47,000-এর বেশি পশু। এদিকে কেরালামের 7টি জেলায় আজও অতিভারী বৃষ্টি, কমলা সতর্কতা জারি করা হয়েছে। গত 7 দিন ধরে রাজ্যের সব জেলাতেই একটানা বৃষ্টি হয়েই চলেছে। ডোনাল্ড কাপ ফুটবলের গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে ইস্টবেঙ্গল 5-0 গোলে সাউথ ইউনাইটেড এফসিকে হারিয়ে দিয়েছে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে গত সন্ধ্যায় এই খেলা হয়। ব্যাডমিন্টনে কোরিয়া মাস্টার্স টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসে সেমিফাইনালে আজ মুখোমুখি হবেন ভারতের দুই শাটলার অস্মিতা চারিহা ও রক্ষিতা রামরাজ। আসানে আয়োজিত এই টুর্নামেন্টে অস্মিতা জাপানের শীর্ষ বাছাই এবং বিশ্ব র্যাঙ্কিংয়ে 22 নম্বর থাকা হিনা আকিচিকে হারিয়ে দেন। অন্যদিকে তৃতীয় বাছাই তথা স্বদেশী তানভি শর্মাকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন রক্ষিতা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারতের পেমেন্ট কাউন্সিল পিসিআই

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কুলি মিশ্র। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্যে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন সন্ধ্যায় মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। ভারতের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ত্রিপুরায় আগামী 15ই সেপ্টেম্বর থেকে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর শুরু হচ্ছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ব্রিজেশ পান্ডে গতকাল সচিবালয়ে একথা জানান। তিনি জানান, রাজ্যে আগামী 15ই সেপ্টেম্বর থেকে 14ই অক্টোবর পর্যন্ত বুথ লেভেল অফিসারেরা বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর কাজ করবেন। আগামী 1লা অক্টোবরকে ভিত্তি ধরে আগামী 21শে অক্টোবর সচিত্র খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী 23শে ডিসেম্বর। দ্বাদশ জাতীয় হস্তশিল্প দিবস উপলক্ষে গতকাল নতুন দিল্লিতে জনজাতি বিষয়ক মন্ত্রক এবং ভারতের ট্রাইবেল কো অপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন লিমিটেড যৌথভাবে ট্রাইবেল উইভস অব ইন্ডিয়া আয়োজন করেছে। এই অনুষ্ঠানে রিশা টাইমলেস ট্রাইবেল এর মাধ্যমে ভারতের জনজাতি বস্ত্র ঐতিহ্যের সমৃদ্ধ বৈচিত্র্য তুলে ধরা হয়েছে। কারিগর ও হস্তশিল্প নির্ভর একটি অনন্য ব্র্যান্ড হিসেবে রিশাকে তুলে ধরা এবং এর পরিচিতি বাড়ানোই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। লোকসভায় গতকাল পাশ হল অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ উন্নয়ন সংশোধনী বিল 2026। গত সোমবার রাজ্যসভায় বিলটি পাশ হয়েছিল। এই বিলের লক্ষ্য হল অর্থ প্রদানে বিলম্ব সমস্যার সমাধান করা এবং বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়াকে সহজ করা। প্রতিটি কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাকে এমএসএমইর পণ্য বা পরিষেবা ক্রয়ের সমস্ত ইনভয়েস বা বিল ট্রেড রিসিভেবল ডিসকাউন্টিং সিস্টেমের মাধ্যমে মেটাতে হবে। এতে আরও বলা হয়েছে, জবাবদিহি সমাপ্তির 90 দিনের মধ্যে রায় বা সিদ্ধান্ত দিতে হবে। কোন মামলা যদি 6 মাসেরও বেশি সময় ধরে বিচারাধীন থাকে তবে ধার্য অর্থের কমপক্ষে 50% সরবরাহকারীকে পরিশোধ করতে হবে। পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে গতকাল সচিবালয়ে মহারাজা বীরবিক্রমী বিমানবন্দর, আগরতলা রেল স্টেশন ও যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে অ্যাপ ভিত্তিক ক্যাব পরিষেবা চালুর সম্ভাবনা ও বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর তিনি বলেন, সরকারের লক্ষ্য রাজ্যের মানুষের জন্য একটি নিরাপদ, আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা, যা যাত্রীদের যাতায়াতকে আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য করবে। তিনি বলেন, এই তিনটি জায়গা থেকে যাত্রী নিরাপদ ও সুরক্ষিত ভ্রমণ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকারি বিভিন্ন ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চায়। ওয়েব ভিত্তিক অ্যাসেট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সরকারি সম্পদের সর্বশেষ সঠিক তথ্য সংরক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অর্থসচিব উল্লেখ করেন। মৎস্য, প্রাণী সম্পদ বিকাশ ও তপশিলী জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস গতকাল লোকভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকালে মন্ত্রী শ্রী দাস রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 3 দপ্তর তথা মৎস্য, প্রাণী সম্পদ বিকাশ ও তপশিলী জাতি কল্যাণ দপ্তরের চলমান বিভিন্ন প্রকল্প ও পরিকল্পনা সম্পর্কে রাজ্যপালকে অবগত করেন। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, রাজ্যে প্রতিটি ভাষাকে সম্মান দেওয়া বর্তমান সরকারের লক্ষ্য। গতকাল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রথমবারের মতো চাকমা ভাষা ও লিপি দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী শ্রী চৌধুরী বলেন, চাকমা ভাষা ও লিপি শুধু একটি জনগোষ্ঠীর পরিচয় নয়, এটি আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকারের এক অমূল্য সম্পদ। এর আগে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দান থেকে এক শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। শোভাযাত্রায় অংশগ্রহণ করে শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেছেন, ভাষার সংরক্ষণ, প্রসার ও উন্নয়নে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। খোয়াই জেলা কাবাডি অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল থেকে শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে শুরু হল জেলাভিত্তিক কাবাডি প্রতিযোগিতা। গতকাল উদ্বোধন করেন খোয়াই জেলা পরিষদের কর্ম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুকূল দাস। এই প্রতিযোগিতায় জেলার মোট 6টি দল অংশগ্রহণ করে। আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6।

আকাশবাণী আগরতলা কক্তমা পরিব বিপূর্ণাদেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি আইআইটি দিল্লি নি ফিল বাচিস নি কনভোকেশন পান্দা কক নারাগানা মন্ত্রীবক্রক তিনি খড়ক থাম সাইনি গবাং শ্রেমাই রক্ন বরম ইয়াফারান পান্দা খড়ক বারা চার সিসিনি চেরি নাইনাই রক্ন পিএসসি ডিগ্রি ইয়াফারান পান্দাবু মন্ত্রীবক্রক কাহাম কুক শ্রেমাই রক্ন ইনস্টিটিউট নি যত্তনি কুচুকুক বরম রাষ্ট্রবক্রক রাংচাক মেডেল শঙ্কর দয়াল শর্মার রাংচাক মেডেল তাই পারফেক্ট টেন রাংচাক মেডেল ইয়াফারান কুসুম কুসুম বিশিরময় ইয়াক থানী স্নামখর ভারত নিয়ে তংরাইদা বাইগদাল জাকতঙ্গহনে সাকা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু তাং সামুং মানথগ্রমুং ব্রৈ রক্ন ফানবাং রমুং তাই হুকুমু তংরাইদা ফুয়ারনাব অস্নামখর নাংমানি বার যাই আসা গৈ ফাইকা দিল্লি কতালো মিয়া ফিল চিনই বসং ইয়াক থানী সাল পালাইমা পান্দা কক নারকমাব অ কক ন সাকা ব হা কতর ইয়াক থানী স্নামখর বাইগদাল জাকতঙ্গ খড়ক থামচিবা রাসায়নিক গবাং লুকরক আবনি বিশিঙ্গ ব্রৈ রক্তঙ্গ খড়ক নই চিবা ইয়াঙ্গ হাপাং ইয়াক থানী নামখরনি হামকাইনতুয়ই সাক্ষারী সামুং তাঙ্গি দঙ্গহনী সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ইয়াক থানী স্নামখর অংখা কামিনী ফানবাং রমুং ব্রীরকনি তৈডুল মুং হামসারমুং তাই বাই থাংচুকচাক ভারত স্নাম তিসানানি ইমাং মুখথাং খাইনানি কাইসা নাংকুকমা থং ফিল চিনই বসং ইয়াক থানী সালনরগৈ মিয়া দিল্লি কতালো জনজাতি নাইখুংতাই ভারতনি ট্রাইবেল কো অপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশনস লিমিটেডনি কথাজাক চেতন বাই ট্রাইবেল ওয়েবস অব ইন্ডিয়া সংসাজাখা পান্দা রিসা টাইমলেস ট্রাইবেলনি বিশিংতৈ ভারতনি জনজাতি রকনি রিনি লাইবুমানো রমৈতি সাজাকা ফ্যাশন ব্র্যান্ড হিনৈয়া আব সামুংকরংতে ইয়াকনি স্নামখর্ণ কাইসা জুদাকুক ব্র্যান্ড হিনৈ রিসানো কুচুগ তিসানা তৈ বিনি সিনি মুংবাং রানানো নাহারৈন অংখা ফুনুক মুংনি নাহারমুং ভারতনি চংবাড়ী কমিশননি ককচং লাইমানর গৈ ত্রিপুরানো খবৈ হাকতনি কাইজিচুকু হাস্তেতে কেন্দ্র বাই নাইকলজাক আমজায় সেপ্টেম্বর তালনি চিবা সালমারি নিসিমি ভোটার মুংগ্রামনি স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এবা এসআইআর চেঞ্জাগানে হাস্তেনি চংবাড়ী ডাগিফাং অকরা ব্রিজেশ পান্ডে মিয়া তাংনো কতর ককতমা থুমনাই রকনি থুম অকক্ন শাকা ব শাকা হাস্তেব সেপ্টেম্বর তালনি চিবা সালমারি নিসিমি অক্টোবর তালনি চিবরি সালমারি জোড়া বোর্ড লেভেলনি অফিসার রক নক থাঙ্গৈ অ আলাইদাস নামফিরমুং এবা এসআইআর নি সামুং তাঙ্গানে অক্টোবর পুইলা সালমারি উমর নরগৈ অক্টোবর নৈ চিসা সালমারি নি জরা মাংগ্লিন খবৈ বোটার মুংরেম কারি জাগানে অ সালনি সিমিন মুংরেম তিসামানি সাকা সামুংতে কেবেং মুং ইয়াসাক জাগানে আব তঙ্গানে নভেম্বর নৈ চি সালমারি জরা সান মুংতে কেবেং মুং পাইরে জাগানে অক্টোবর নৈ চিসা সালমারি নি সিমি ডিসেম্বর তালনি চিচুকু সালমারি জরা পাইথাকনি বোটার মুংরেম কারি জাগানে ডিসেম্বর তালনি নৈ থাম সালমারি হা কতর গনাং গৈবাই বাকসা হাস্তে অব অ তালনি চুকু সালমারি নিসিমি চি সিনি সালমারি জরা হর ঘর তিরঙ্গা সামুং বতাং পালাই জাগানে মিয়া তাংন কতর ককতুমা থুমনাই রকনি থুম কক থুম হুকুমু নাইখুংনি তাংকরা কিরণ গীতে অ ককতুমানো রেখা বসাকা তাকলাই বিশি হর ঘর তিরঙ্গা সামুং বতাংনি ওয়ানসক মুং বুবা কংখা বন্দে মাতরম রচাপ মুংনি বিশি সারা হানো হামজাক মুং কথাং তনিনা ইয়কমা মানমা চবা খাইনাই রকনি বখাক বরম ফুলুকনানো নাহারৈ বেবাক নুখুঙ্গ মথাও বসংবানা তিসা জাগানে আবনো কারিব তিরঙ্গা হিমবতক ফুনুক মুং তিরঙ্গা কনসার্ট বাইক তৈ বাইসাইকেল রেলি সংসা জাগানে মচাঙ্গিতে তৈ বসাকা অ তালনি চিসা সালমারি সাইরিকনি দাম্রৈ সতী থানচিও আগরতলা নুয়ুং মানকলাব মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তে বেরামনি হর ঘর তিরঙ্গা হিমবতকন চেঙ্গৈ রুয়ানে রকালা মন্ত্রী সুশান্ত চৌধুরী তৈদুল মুম্বাই মিয়া তাংনক কতর মহারাজা বীর বিক্রম বীরখুংখলা আগরতলা রেল স্টেশন তৈ যুগেন্দ্রনগর রেল স্টেশন নিসিমি অ্যাপ নিবিশিংতৈ ক্যাব শ্যাপ চলখলাইনানি বাবাইনতৈ ককলাম সালাই জাখা ককলাম সালাইমাইয়াগুলো বর্ষাকা হাপাংনি নাহার মুং অংখা হাস্তেনি লুকুরকন নাইমথাং রেগজাক কতাল স্রাই স্রাইতৈ তাং শ্যাব রেগজাক মালখুংনি শ্যাব ইয়াফারনা হাস্তেনি বেবাক ককন বরম ইয়াফারনানো অংখা হাপাংনি নাহার মুং হনৈ সাকা বেড়াইখ্রি মন্ত্রী সুশান্ত চৌধুরী মিয়া রবীন্দ্র শতবার্ষিকী ভবন চাকমা কক তাই লিপি সালনরগৈ সংসাজাক পান্দা মানজাগৈ অককন সাকা ব আবনি সেকাং আগরতলা স্বামী

0: বিবেকানন্দ নকলারি সিমি হিমবত কাইসা আগরতলা জুদা জুদা লামব হিমলাইকা হিমবত গোমানজাখাস নাম করতে বানিয়া মন্ত্রী সান্তনা চাকমা বিএসএফ নি স্পন্দন লীগ হাস্তে বেরেমনি ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হা উত্তর ত্রিপুরা হাঙ্কর মিয়া বিলুনিয়া বিকে আই থাব সংসারজাক ফাইনেল থাইমাব উত্তর হাঙ্কর ব্রিসাগুল নি ফেরবাই গুমতি হাঙ্করন মেচেনো সালথাং হাঙ্কর ট্রাইব্রেকার স্নি দক গোল নি ফেরবাই মেচেনে টুর্নামেন্ট নি উল্থামক ফ্লাই বদল হই চংজাখা সিপাহী জোলা হাঙ্কর তাবুক নবা তিবানী ককতমা তিনি রখা কিছা মনাকজাক টঙ্গানো হাস্তে বেবাক হাঙ্কর ওয়াতৈ ওয়াউই মানো হই হজাক মংরেখা নবর তিবার নাইখুং তিনি সালনি টুমারি সাকাও 35 ডিগ্রি সেলসিয়াস গানাগিনি টঙ্গানো আইচুক বুখাগ খামানি টুমারি টমানি 26.7 ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতমা পরিমং তাবুক জড়াতৈ অরণ পাইখা উল্লি ককতমা আওয়াই ইঙ্গানো সানজা দামসনি তামৈ সতী বৃচি বাবো
1: আকাশবাণী বিলোনিয়া এবারে শুনবেন গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান পরিবেশনায় সুমিত্র বন্দ্যোপাধ্যায়।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পে ছিলেন সুমিত্র বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী বিলোনিয়া, এবারে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত।

আকাশবাণী মিলনিয়া, শ্রোতা বন্ধুরা এখন শুনবেন ছায়াগীতি অনুষ্ঠান, শুনবেন বিভিন্ন বাংলা ছবির গান, আজকের শিল্পী মান্না দে। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন 2008 ছবি থেকে, গানের গীতিকার তেজময় গুহ এবং সুরকার ভূপেন হাজারিকা।

নাগ যদি যাও চলে যাবো দুর্কি, আসবো পায়রা ইচ্ছুন সুরকি, এই নিয়ে গান হবে সেই দিন দুর্কি দুর্কি। কেউ নাগ যদি যাও চলে যাবো দুর্কি, আসবো পায়রা ইচ্ছুন সুরকি।

শিশুপাত শুরু করে শেষ ভাই, আধুনিক সুর দেয় শেষ নাই। শিশুপাত শুরু করে শেষ ভাই, আধুনিক সুর দেয় শেষ নাই। তুমি আমি শূন্য সব মুড়ি মুড়কি, মুড়ি মুড়ি মুড়ি মুড়কি, যেও না গো যদি গাও চলে যাবো রুড়কি, আসব পায়রা ইন্দ্রন শুনকি, এই নিয়ে।

0: कंपनी
1: है तुम दम है
0: तुम्हें नहीं चाहता तो ठीक
2: मुड़ी खाता
0: সব কিছু বানি হয় তুম দাম হ্যাচ্ছো তুমি নেই চাঁদা থেকে গো মুড়ি খাচ্ছো যেও না গো যদি যাও চলে যাবো দুর্গি হাসব পায়রা কিচ্ছু সরি কি

0: এবারে শুনবেন মায়াবিনী লেন ছবির গান, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার অনল চট্টোপাধ্যায়।
1: আজ আমাকে পায় কে, গণেশ ঠাকুর সুর নেড়েছে, লক্ষ্মী স্বয়ং হাত খুলেছে, গণেশ ঠাকুর সুর নেড়েছে, লক্ষ্মী স্বয়ং হাত খুলেছে।

আমারটাতে বাবা আমারটাতে কি আসে যায় রে, তুমি আমার বৃহস্পতি আজ আমার পাইকে, তুমি আমার বৃহস্পতি আজ আমার পাইকে।

দেখে মোড়ে থেকে কোনো লাভ নাই, দয়াকার ভাব নাই, এর লোভী নাই, এক কদমে ছাড়া আর তো কিছু নাই, ভাঙা কপাল ভেঙে রে ভাই, দেখে মোড়ে থেকে কোনো লাভ নাই, দূরা ছাড় গান আজ তরাজ বলেই গাইব, পাওনাটা ভাই রোগ গলাতে।

0: চাইবো চাইবো চাইবো হো চাইবো আর গাইবো
1: এবারে ছবি বধুবরণ, গীতিকার শ্যামল গুপ্ত এবং সুরকার কমল দাশগুপ্ত।

ইচ্ছে করে হয়তো কিছু করি, নয়তো দেখি স্বপ্ন আহামরি। ইচ্ছে করে হয়তো কিছু করি, নয়তো দেখি স্বপ্ন

শুনলেন, এক দুই তিন ছবির গান। গানটির গীতিকার ছিলেন প্রশান্ত সেন এবং সুরকার সুদিন দাশগুপ্ত। এবারে শুনবেন শেষ থেকে শুরু ছবির গান, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার অনিল বাগচি, আর শিল্পী মান্না দে।

0: এতক্ষণ পরিবেশিত হল ছায়াগীতি অনুষ্ঠানে শুনলেন বিভিন্ন বাংলা ছবির গান মান্নাদের কণ্ঠে। আকাশবাণী পিলোনিয়া।
1: গলি গলি এই আওয়াজ ছড়াক, প্রতিটি বাড়ি নিজের গণনা করা, মিলেমিশে লিখব আগামী নতুন অধ্যায়। আমাদের জনগণনা, আমাদের বিকাশ।
2: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্ট।

0: 2027 আমাদের জনগণনা আমাদের বিকাশ
1: আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন পদ্মাবলন অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান পর্ব 43 বিষয় গোদারবাঁকে বিপুলার গমন ও জোয়ারের সহিত বিশেষ কথোপকথন পরিবেশনায় মৌসুমী দাস এবং সহশিল্পী বৃন্দ
2: শান্তিরবাজার আপনাদের জানাচ্ছে শুভেচ্ছা। এখানে সর্বপ্রকার টাইলস, মার্বেল, গ্রানাইট এবং কিচেন ও বাথরুমের সব ধরনের প্লাম্বিং সামগ্রী ও পাইপ ভালো মানের সস্তায় পেয়ে যাবেন এস এস টাইলসে। এখন থেকে দীপাবলি পর্যন্ত চলবে ধামাকাদার অফার সেল, তাই আজই আসুন স্যান্ডেডু সার্ভিসের বিপরীতে এস এস টাইলসের শোরুমে।
3: আধুনিক জীবনের শত চাহিদা, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এলইডি, এলসিডি, কম্পিউটার, সেলাই মেশিন, খাট, আলমারি, মোবাইল, আরো কত কি, কত ঘুরবেন, কয় জায়গায় যাবেন কেনাকাটা করতে? একই ছাদের তলায় পাবেন সবকিছু মল্লিকা রেডি হাউস শান্তিরবাজার জাতীয় সড়কের পাশে। এখন এখানে কেনাকাটায় অবিশ্বাস্য নগদ ছাড় এবং সাথে রয়েছে উপহার। এছাড়া সহজ শর্তে, সহজ কিস্তিতে কেনাকাটা সুযুক্ত রয়েছে। তাই আসুন মল্লিকা রেডিও হাউস শান্তিরবাজার দক্ষিণ ত্রিপুরায়। মোবাইল নম্বর 9436131909 এই ঠিকানায়।
4: দোলে দোদল আনন্দ হিন্দু, সাংস্কৃতিক স্থিতিশীলতার প্রচার এবং প্রসারের একটাই নাম, হিন্দুল কালচারাল একাডেমি। শুধু বিলোনিয়ার বুকেই নয়, দক্ষিণ ত্রিপুরায় এই প্রথমবার যারা একই সঙ্গে পাচ্ছেন নাচ, গান, আবৃত্তি, তবলা, অ্যাকোয়াস্টিক গিটার, অঙ্কন এবং যোগা প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ, তাও আবার বিশিষ্ট প্রশিক্ষকের দ্বারা। তাই আপনাদের সন্তানের সার্বিক সংস্কৃতির বিকাশে যোগাযোগ করুন সুর ভারতী অনুমোদিত বিলোনিয়ার একমাত্র সংস্কৃতি চর্চা কেন্দ্র হিন্দুল কালচারাল একাডেমি।
5: আপনি কি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম নিয়ে চিন্তিত? তাহলে আজই চলে আসুন শান্তির বাজারে কর্মকার মেডিকেল হলে। এইখানে আপনারা ওষুধের উপরে পাবেন 80% পর্যন্ত ডিসকাউন্ট। টাটা জেনেরিক আধারের সমস্ত উন্নত ও গুণগত মানসম্পন্ন ওষুধ এখন কর্মকার মেডিকেল হলে শান্তির বাজারে পাবেন। ডায়াবেটিক, সুগার, প্রসাদ, হার্ট সহ সমস্ত ওষুধের উপরে রয়েছে 80% পর্যন্ত ছাড়। যোগাযোগ করুন কর্মকার মেডিকেল শান্তির বাজার পোস্ট অফিসের নিকটে।

অনুষ্ঠানে এবার গানটি শুনবেন হিমেশ রেশমিয়া এবং তুলসী কুমারের কণ্ঠে। ছবির গানগুলির গীতিকার সমীর এবং সুরকার হিমেশ রেশমিয়া।

0: গলি গলি এই আওয়াজ ছড়াক, প্রতিটি বাড়ি নিজের গণনা করা, মিলেমিশে লিখবো আগামী নতুন অধ্যায়। আমাদের জনগণনা আমাদের বিকাশ,
1: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্ট।

0: সেন্সাস 2027 আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: গানে গানে অনুষ্ঠান শুনছেন দিল দিয়া হে ছবির গান, গীতিকার সমীর এবং সুরকার হিমেশ রেশমিয়া। এবারে শিল্পী হিমেশ রেশমিয়া।

0: আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: শুনছেন গানে গানে অনুষ্ঠান ছবি দিল দিয়া হে, গীতিকার সমীর এবং সুরকার হিমেশ রেশমিয়া। এবারে গানটি শুনবেন আলিশা চিনোয় এবং জয়েশ গান্ধীর কণ্ঠে।

শুনলেন আলিশা চিনয় এবং জয়েশ গান্ধীর কণ্ঠে, এবারে শুনবেন হিমেশ, এবারে শুনবেন হেমচন্দ্র, বিনীত এবং হিমানের কণ্ঠে।

ছবি দিল দিয়া হে, গীতিকার সমীর এবং সুরকার হিমেশ রেশমিয়া। এবারে গানটি শুনবেন হিমেশ রেশমিয়ার কণ্ঠে।

0: আমাদের জনগণনা, আমাদের বিকাশ।
1: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।
2: এবারে শিল্পী হিমেশ রেশমিয়া এবং তুলসী কুমার।

এতক্ষণ পরিবেশিত হলো হিন্দি ছবির অনুষ্ঠান, হিন্দি ছবির গানের অনুষ্ঠান গানে গানে। অনুষ্ঠানে আজ শুনলেন একই হিন্দি ছবির গান, ছবি ছিল দিল দেয়া হে। গীতিকার ছিলেন সমীর এবং সুরকার হিমেশ রেশমিয়া। আর অনুষ্ঠানে সবশেষ গানটি শুনলেন হিমেশ রেশমিয়া এবং তুলসী কুমারের কণ্ঠে। শেষ হল গানে গানে অনুষ্ঠান আকাশবাণী মিলনিয়া। অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। এবারে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

এতক্ষণ পরিবেশিত হলো দেশান্তবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী মিলনিয়া।

এতক্ষণ শুনলেন ভক্তিগীতির অনুষ্ঠান ভজন, শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আকাশবাণী মিলনিয়া। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, এবং এরপরে শুনবেন আকাশবাণী উজ্জয়ন্তের কক বরক অনুষ্ঠান।

Kalbarin kan kaya.

0: 떡하러 나발캐 라파발캐 와서 우즈발캐 까지만 부르자 와서 부르르나니 뜻과는 인카 자부가 뜻과적 말 부르카이 부동와캐 부르냐 부동와캐 망리야 너와 부르캐 양루코도 고시 기다바이 아노
1: กันนะมันก็จะต้องลบในใช้ตรงไปจับผมกับก็ผมจะควงลอนลอบก็ต้องอันตรีไปจับกับจะผมมาทำอะไรกับผมขาดคนละคนละนะเพื่อกับผมมาทำกับผมแต่ให้เขาที่ลอบมันนี่นอกในตรงขัดใจผมมาก็เอ้ยเขาจะพายในไปจับกับผมมาลูกไปจับหันตาเพื่อให้ผมมาเจ็ดหลังวะกับผู้ใครลอบหนึ่งบ่ร้องมาสาบแก่สาบแก่ก็ทำแก่หันตาก็เพื่อให้ตัวเต็มที่ริงก็ ถ้าผมจะตั้งมันนี่ผมบอกว่าเดี๋ยวล็อกล็อกยังก็ต่อรู้ก็ต่อรู้ก็อ่ะเพราะฉะนั้นตรงไหนก็ตั้งขึ้นนะที่ก็ต้องเอาเจ้าสองตั้งไปดีนิดทำให้จะตั้งปารันบ่ร้องอ่ะอ่ะเพราะแกบอกไปอ่ะบอกตั้งอ่ะบอกไปอ่ะบอกตั้งอ่ะยังก็เต้นสุดต่อรู้เต้นสุดต่อรู้เต้นสุดต่อรู้อ่ะเพราะแกหักกับบอกมาอันนี้กลับไปวิ่งก็มาละทางคนนั้นตรงมันนี่โอ้จะกันตั้งไปดีนิดหักกับบอกแต่ผมมาเลยบุรีจ้าบ่เพราะแค่ตรงไหนบ่
0: ก็ไก่ออกมาละพังกันนะตุ้ยเขาตานุไปจ้ะก็ไอ้อภรรยาเขาบุกหันตาก็มาละพังกันนะตั้งยาวิสิจะละก็สมตามันยังก็ต้องนุ่งหุ่นตรงอ๋ออามาหารก็เต้าบุกไปใครก็ต้องบอกก็ไอ้อภรรยาผมมาอภรรยาเขาว่าเขาจะตานานุตานานุไม่อภรรยาต้องรบตั้งใจยิ่งทับบุกไปก็ต้องรบตั้งชนะเขาเลยต้องทับที่กูกูไม่ต้องขราบไปจ้ะ เด็กรักคนบ่บ่เป็นนักรักใช่ไหมแกอภรรยาตานาสากตาออกมาอันก็ตานาเนาะอ๋อยังก็ทั้งไอ้ก็สิ่งดีมันไอ้เด็กใกล้จะเลี้ยงเลยนี่ครับแกอภรรยาตานาหน้าใครไอ้ก็สิ่งกันได้แกอภรรยาใครมันไอ้ขัดใจก็คุ้มจริงได้ขัดใจเพื่อกบอกอภรรยาก้อนบ้าจีก้อนบ้าจีก้อนบ้าจีในชาวไงก้อนอะไรจะต้องบอกใครอ่ะบ้าแกอภรรยาเจ้าของกับคนนี้บอกนกพัสดุครับทั้งกันได้ใช่
2: โอ้ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใ muku mu hai ka ba krungzak no mahin chinai go om hai kothoma aro chin borok ni tongmung chamung aro huijat tong om a hai no sajagya khapone marikisin dograini shorno mala je sahormani tethwang menai au go otethwang aro mano jibai butani je rule obo aro kasai phekya ke buta bahana jigno boham jakha buta bono buriro kanyen hne phunugui bo bo soilia je probo bahana jigno bo ham jakha kha hapka anmahan jinai bo nogo kifili phailia afrono singlakya khumni banda danai thokni banda danai hne ne chini borro abon bagaino কক সালে পুর রগ সালায়ো খাপনে মারে কিছি বতামো নাইবা নিসিংলায়ো খুমনি বান্ধদা নাই টঙ্কা জানি হামিনে সিংলায়ো হ্যাঁকে আবনো অম হাকে সিংমানি অম হাকে কক ও যে কক খাই আব কুথুমা ইয়ারং টঙ্গো চিন বড়ংনি টাংমা তৈমানি বাই ককলাম সালাইমানি কাইলাইমা বরলাইমানি ম হাইনা সাজাগিয়া খাপনে মারে কিছি হ্যাঁকে নাই নাই দি খরচাসে তুমন মগই টঙ্কা নগ্রক ফাইথালিয়া কগ্রক সামা হামিয়া বুমা বুফা সঙ্গে কগ্রক কামগ সাইয়া আফ্রকে উকলো উকলো কোন সালাই নাই দে তামো নাই টঙ্কা জানি নাই নাই আবাইকে তুমন খরচ শিখলান সিংঘা হাঙ্গাঙ্কলে ওয়ান সুখি দি আবকে বেজুয়াখান ওয়ান সুখ জাগি টঙ্কা নাই নাই হুকে ও জাগাব যে চেথুয়াং হানি হানমানি আবো সং নরক বন খানা বাকি না সঙ্গ রগো সিনি রেডিও নি বিশিং তিনো বুস খানা তা তো খাই নাই আবো আওই খাই যাক খা হায় দিবা ইয়াং বোতা বাই খাই যাক মানে মুজুং ইয়ানি বাগাই নাই বো জেথওয়াং মানে ফাংসা খাইছা তৈ লুখা তর খা

0: ఒక్క పని మరికి సింగ్ ఒక దుగో సాగుతా ఉన్నాయి కదా శివన. హలో హలో కనుమి మనలియా ఆవు హకే సింగ్ కథమా ఖనాకా తాంగ్ నై బుఖనాకా తాయి కొక్లో బోసం ఖనాకా తాయి బుఖనా లైనాయి ఖబని మరికి సింగ్ నాయన సాబుతాం. హలో హలో ओके आओ नरक आं मै करंग हरदि 03-81-232-6253 कबदोग नम्बर बिसिंथै खाबोने मारे किसिं सों सालायनाय ककतां कक्लब करंग कथमा रक सों खनालायनाय अमाके खनालायमानि बाय सिनि ताइबो ताइबो सिनि वान सुक्तानि रगो ताइबो कहां वान सुमुं फाइसो पायो হায় দিবা কে নাইনে না কো তে রেসা সাবতং কক সাই যাবান. হ্যালো হ্যালো
1: হ্যালো
0: লামসুগো
1: লামসুগো
0: আং লরি বাজার নি রাখি নং মতং ইমালিয়া মাকে হরকা না
1: কল হাসু কা দুই তিন বার কল বেশি খাজে গিয়া না গতি মান মান কো গিয়া হাই
0: দহ ককরি ককরি দহ সাগরা দিহাকে নিম্ন কথম অবস্থা সানাই না দহ সাদি হাইকে নখা সাকানি ওয়াতই
1: খাওয়া

0: งั้นอ้อมให้ยังมีทางอุดตองไหลเตตองไหลเตซึ่งวันสุขไหลมารออืมงั้นก็ตามมือทางอ้าวอ้อมให้ใครเนาะจินิกามีโรก็ฮัลโหลขัดออกนี่หินไหลอยู่ริงไหลนรกซึ่งเบียร์จวงนี่ทางไหลอยู่งั้นอ้าวตาบุกชิมิงยาราจูอ้าวเสกังโรก็บ่งี้ไปกันนะ
1: เ
0: อออ่ะบักนี่เนาะครับติดฟัง
1: ช
0: ื่อบินกั
1: ช
0: าบ่สินิ
1: มงไม่สินิมงงี้คาตา
0: ซาเสทองนี่บ่ชอบเครยนี่ชะไลอยู่นะบ่ชอบเครยแท้อ่ะบ่เร่งบาร์อ่ะบ่ปีนบ่กัชาสินิมงอ่ะบ่ปีนบ่กัชาสินิมงขอต้อนอ่ะบ่ซาอ่ะบ่ครบไปแล้วเนาะอ่ะบ่บักนี่সাইন্স বস ন কক ন সাউ ন গরানি বড় রক ভাই ন কানা মন্তামা সং থই করং লাজাক থই করং লাজাক রনি বিশিংগো ব ন খং দা খাদি হনে নাই সাইন্স বস ন কাসু দো ন কাশার রনি বিশিংগো তুমু ন ন খং খাগাং কে কাজা খা বড় রাখা কং কে আবো সরাই খনাই রক নি বাগাই নাই ব থিনাঙ্গো হামিয়া নি মানো হনে নাইহায়াকবা সৈমা খাইমানে বিশিংতিন সং আবসাইমানো ইনকে অচে থোয়াং নাটক নিছং সালাইমানি হায়াদিবা অম আহাইন দখলাই জাকনাবা অব হাইন সনাম জাকমানি ইয়া কিনি বড়রনি যে কথমার সালাই জাকমার আবো আহাইন সাজাকমানি ইয়া খাবনে মারে কিছিং আবো বাই করং জাক তঙ্গো তাংমা তৈমা কাইজাকমা বড়জাকমা সিনি রেটি নিটি নিছং সালায়ো হায়াদিবা না ইনকে অল জাগাও বতা বাহানক নি কক সে কাসাই ফেমেনি আবো আও কবি কবি নসং ন হুম কাইসানা বজং না নক নকুম খানা ফানো আ তো ওয়ান ছুই নাই নর কাইজাক বাইদি হালক হাতক নাই দি থই নাই নর কাইজাক দি নি সং ন মুই তো খাইরি দি খানা খরসা সে নক নকুম খা কা হংগে নাই দি মনে মুং র ক্রেই নি থাঙ্গো খরসা খরসু কাইজাক হাং কাংকে ও বাসাই কুমুই রিং লাই বুসক সে খানা ততক নাই ততক নি থাং ফিয়াবা খরচ খরচ কাজে লাই মানে হিংগাকে বাক্সাব থাঙ্গ বাক্সাব থাঙ্গিয়া অমহের খা ফুর জাগো মগ লাই উং লাই তামনি বাগে বুকক সে মুথুব জাগাই তঙ্গ আং বাকে আনি মা মানবা সামাই রিং সিনানি হাই আং গাকে আনো সে গুবর ইংই তঙ্গমানি হুম দারা রিংই তঙ্গমানি অ দারা বাইবা আং ভাগ্যে সামাই খাসিনানি হেনাই নাই আও হাইরক মাং লাইও না আও খাপনে মারে কিছিং অ জরাও কক দুক ফাই দমাবা নাই নে ফিওনা কো হাইকে কক দুগ সাবতং হ্যালো
2: হ্যালো স্যার
0: ই লাম সুগো ই ই সচিন্দ্র সচিন্দ্র সিনা
2: কাহাম তাহলে স্যার
0: কাহাম নো কাহাম নো কাহনো
2: আ
0: না সাগরা দি ভাই তো
2: আয়াং দিছর মন্দ ফাজে সে সা ভাই ভাই অঞ্জলি নারা
0: ও বিশ্রাম মন্দ সই যাক না
2: বেরাত বেরাত বেরনা থাইও বা বিনা পেনে থাকি যাক কত গ্রন তো
0: ও দা দা দা আকো হাইকে তিনি তো নঙ্গার মুই কাহাম ভাই হ্যাঁ দিপনি সামুরক মানা না কক রক সালাই দি হে দিবা

0: আচ্ছা, এনকে সাইসুম সাইসুম না দ আক হাকে তিনি আর তন্তুই গেন বিশ্রামগঞ্জ হাতাই কসাক হাইকা করাই মুরা না বিশ্রামগঞ্জ হাতাই কসাক হাইক করাই মুরা বাই গানা সিনে বুকু গকরাজক অঞ্জলুনি মুখুমগন কাবক সরিজাক না ওকে আর তন্তুতেই বাহাই তাম মুসে কগ্রক সানা মুসুম কথমা তাং সাই খানা মুসুম না বছর লগ
1: নিস
0: লগ লাগ না দশ সাদি আক হাইকে সাদি দশ সাদি সাদি শিয়াল ভাই খরগোশ নিয়ে না সাদি
1: একদিন
0: আও বর খরক সা বখৈর
1: মানো দেলিন মানো সালামাসা খরকোস্তা আনকেন মা মানো নাই থাকা গাই আং বইবান যাব গন তা নতাম বরাস দেলিন মানসা আং কইয়া সরাব যাব লই আমার দেলি মানো কইয়া সরাব যাব লই কও কে ব দেলি না বকে মানো পরাইন বছর কোনখানা বমা মান তা সার কে নাইন থাকা দেলিন মান নাইন থাকা দেলিন মানো কে একদিন সাসা খরকোশ বসানো উনকো রিফির ফাইকা শিয়াল দা শিয়াল রিফির ফাই মানে আই সরাতই সরাতই সরাতই দা বড় নাই থাকা না নাই থাকা তা আই শিয়াল ভাই কি কিনতে আই সরাতই সরাতই মানতে মানতে মানতে মানতে কে গা আবসে খৈতো রজাবলে গাওয়াচা খৈয় নাঙ্গি নাঙ্গি ওয়াইছন আর শিয়াল বসাই মালিয়া বড় কথা নগুছা গা শিয়াল উল্টা খারি না থাকা বরং নগুই গা কর খৈয় নাঙ্কা না খৈয় নাঙ্গি ক কথা নাঙ্কা কথা মা মানে আপনার বরং মানাই ওই না নেই দশ মেটা নক আবার স্যার লগ লগে রং ফল কথা নৌ গলো সরাব তো রং ওই তমালা পিঠাটা আর বইকাশ আপাকা নিফির ফাইমানি বকাশ থেকে লেং যা চুকা আঙ্কাবা বাচ্চা খেয়ে বনাম থাকিয়া গার উপর পারাখা গাড়ি লেং যা থাকিয়া আঙ্কা দিনি তাই মা রক্ষা আঙ্কা খেয়ে বনাম আঙ্কাবা বর্তমান কথা জাগান ফিথাকা আবার তো লগ লিখতে থাকলো গা বরক রঙই যাগান না ফরক তো থাকলো ওলা তো ফিথাকা হুমকে পয়সা পড়ুকা মানে থাম পাব মানে থাকা হুমকে আমার জাক মালা খেয়াল তো জাক দঙ্গ আজাগাওয়া খেয়াল তো জাক দঙ্গ ওর আবার জাসাত খেয়া তো কথা আমি ফেপার আবার আমি দঙ্গ যে লা থানা ওই ফুট টাকা ফুর ওই বছরই তো ফেলেটা নগদ তো বই আপনার খেয়াল বানার দল সমস্যা লাগে দলকার সময় চালাইছে 都是送你做了，再来讲个几三，弄来讲再来。

0: 讲个，我的小班怎么了？
1: 嗯。
0: 俺都不晓得，我来了一天多少天了耶？
1: 嗯。
0: 我到东过去。
1: 嗯。
0: 都感觉我拍的了一天。
1: 嗯。
0: 啊，这个还不到了到那么长久。
1: 嗯。的。
0: 他从车上，
1: 从
0: 车里也回过。
1: 行吧。
0: 那我啥拍的？
1: 行吧，行吧。
0: 行吧，行吧。
1: 嗯嗯。আও খাপনে মার কিসিং স্টুডিও নি জরা খগো তাবুক ফংনি ইংখা তাবুক ন দিপনি দামচি নই ইংসি নাই খাপনে মার কিসিং ইংকে সিং ও জরাও কক তোমার বক খানা লাইন তাই সাবচান হলো

아, 오, 가보님 말이 계신, 아, 다리 핵계생어 저라오, 아, FM, 꼬부럭 FM 뉴스 헤드라인스 그나이, 날아가르시오는 생어 저라오.

কক্রক নিউজ হেডলাইন্স কুসুম কুসুম বিশি রমই ইয়াক থানী সামখর ভারতনি টং রায়দাবাই গদালজাক টং হনৈসাগা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুরমু হাপাং ইয়াক থানী সামখরনি হামক্রাই নতুই সাকথারী সামুং টাঙি টং হনৈসাগা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি ফিল চি নই বসং ইয়াক থানী সালনরগী মিয়া দিলিকতাল জনজাতি নাইখুং তাই ভারতনি ট্রাইবাল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন লিমিটেড নি কথাজাক চেতন বাই ট্রাইবাল ওয়েবস অফ ইন্ডিয়া সংসাজাখা ভারতনি চংমারি কমিশন নি কক চংজাক মান রগী ত্রিপুরান খবুই হাক্তরনি কাইসি চুকু হাস্তে তাই কেন্দ্র বাই নাইকলজাক আমচাইও সেপ্টেম্বর তালনি সালচিবা সালমারিনি সিমিং বুটার মুংরেমনি স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এবা এসআইআর চেংজাগান সংশোধন মিয়া মাইক্রো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস ডেভেলপমেন্ট বিল নৈশাই নিশিদক পাস অংখা টাংসাল অ বিল লোকসভাও পাস অংখা মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী তিনি আইআই দিল্লিনি ফিল বাসি সিনি কনভোকেশন পান্না কগনারগান হাক্তর বাই বাক্সা হাস্তে অব অ তালনি চুকু সালমারিনি সিমি চিসিনি সালমারি জরা হর গর তিরঙ্গা সামুং বুতাং পালাই জাগান রেকালাম মন্ত্রী সুশান্ত চৌধুরীনি তৈদুল মুম্বাই মিয়া তাংনক কতর মহারাজা বীরবিক্রম বীরখুং খোলা আগরতলা রেল স্টেশন তাই যোগেন্দ্রনগর রেল স্টেশননি সিমি এপনি বিশিংতই ক্যাব সেপ চল খাইনা বাবাইনতই ককলাম সালাই যাখা বিএসএফনি স্পন্দন লীগ হাস্তে বেরেমনি ফুটবল টুর্নামেন্ট মিয়া বিলোনিয়া বিকে আই থংখলাও থংলাইমাও উত্তর ত্রিপুরা হাংখর কপ্লাইংখা তিনি নখা কিসা মানাকজাক টঙ্গানো তিনি সালনি তুমারি সাকাও 35 ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি টঙ্গানো হাকে তাবিসু জরাতেই কক ব্রক নিউজ হেডলাইন্স খনা বাইখ্যা।

0: 있더라고. 아, 진짜 비울 사는 건 옛날엔 들어.
1: 그러니까
2: 신어른이 신음 신이 아가스바니 바이는 그런 자 거룩사께 삼 해디바 그는 거룩 거룩사이 는 거룩 사우디 스디 그니나 또 태우가 함나이 무이도 그달 그달 그는 또 그 삼 능 사강께 태우 크나 덕나이 니니 신의 문기 차르디 니니 신의 문기 차르디 니니 아보노 땀 클레만에노도 জিরানিয়ানি সবিতা না দাকে নান খাহে চিনি অরব ফাইডি পাকাইসা নং বি নাম্বার নং তাই বসু বসু নং মানানো সিনর বেবাক তমাই তো আনি আগ তাবু তংফন রানী রায়দারক নাম মবান সুখে এর থাকি দেখা তো নরবাই কগ্রক সালাইতে সালাইতে তাবুকে স্টুডিওনি জরা খগ দ্বীপরনি দামচেনি তাই সতী চুকু লাহা আও হাকে আও নরনি কল তো ফাইন তঙ্গ দাহক হাকে নাই নাই ফিস না সাবতং হ্যালো
3: হ্যালো
2: দীপর কাহাম
3: দীপর কাহাম দারা নব
2: আও তাওকে দীপর লাহা সাগরা দিদ সাবং খা
3: আংকে বিদি বাজার নি লক্ষ্মী সাইটং
2: ও বৃদ্ধি হাতি আইন জম্পুই শাখা লক্ষ্মী দ সাদি তাম সানাম জম
3: কথাকিং বুক সামানে
2: খানামা
3: তুই কেরই বক্তা দি নাকো করে বারাটা খাদি আহাই তে হেনে যাবো সরাই খাই নাইলে নিয়ে কাইলে নিয়ে বলাই আঙ্গিব ওখান তো রকম নাইলে তা
2: তামুনি বাগৈ আভাকে বর কক সাকানা নাই গরসিদি তুই কৰিব হুক তাসাদি তা খুব কৰিব কামিতা খাদি না
3: আবো হাইনি হিজাব তা
2: আর ওয়ান সুক তাই টঙ্গো হে দিবা না
3: আরো গবং মা ওয়ান সকাই যাও আবো বুরজে বুরা রব আহাই না কম মা গনাং ছায়া নি দা
2: হাইনো ছায়া হাইনো ছায়া
3: ও কিউ না ছাওয়া
2: কো ওকে সেনসে তাবু ছালায়ো পরি লাইখা হাইং লাইখা সং বুসু ছি ইনি ছালাই ফিয়াবা বড় গাজর সৈকম রমিয়া খাতা পেন্সিল কলম বড় সবাই মা পরি বুয়া হে দিবা হাইফন বড় বা ভাকে সং বাইরে বা সাউই বুসু ওই ভাকে সং নো তর ওই তৈ দুলুই ফাইকা নাই গারছিদি
3: সিনিয়ারিয়া খাইনিয়ারিয়া ফানো ও সিনিয়ার কারণ খাইনি কারণ ও বড় বাইবা শুনো তারই তার তারই খারই তরই লবই ইও কলাং বাইবলা এয়া বোন বুকু গামতে হিনে সামা খানা ওই কিন্তু খলাইনি হেনে ওয়ানি ওয়াই সামকাই মানে আং মাইতে মাইকা তো ঠিক খানাই দাও বা মাইকে বাইরা ছিনা খানে
2: দিবনে মাইসা খানা আও হাইকে যেন খানা লাইফিনাই খাবনে মারে গেছিং খানা লাইন ফোক তিল হাই খাবা আব কামি সানাই কাইসা কাইসা বসংনি কাইসা কাইসা তাংমুং তৈমুং কাইসাক মুং বরলাই মুং থৈলাই থাংলাই পুরো সামুং খ্লাইলাই মুং অমরূপে বাগনো ফেরলাইও হায়া দিবা

0: তাঁকে আবার উন্নতইন আও অম হয় কথমা ককটাং সৈজাগো আবন বগাইন খাপনে মারে কিসিং ও লিটারেচার হায়াকবা কগ্র বাইনি জাফান আবার মংসাবো সুনানি গ্রই হেনে আং মাহানো আব আইনা হাই স্রাই স্রাই খাইয়ে সিনি সমাজ সিনি হদানো অবন সন ফুনগিরি মানো নাই সন ফ্রঙ্গিরি মানো সং থাং কানি হিম থানিও সামাইয়া হিম মাইয়া হ্যাঁ অম হাই গবাং বা কুসংস্কার হেলায়ু আব বাই সং খাজাগৈ দঙ্গ অংকে আব হাইব সং তুমন খাজাগৈ দঙ্কে আর নি সং ভাগে বাসাই মানছি নাই সং বাহাইকে তাও সাইন্স তামসা আবো বাই নাই রেক সাউই সং তরনানে লাঙান বন বাগিন আবো ফাচা খাইনাই বড়কনি তমুং সামুঙ্গ সামুং হুমুং ন টাংলাইমা তেলেমাও আবো আহাইন আবো সলাইরি মানিয়া আবো সলাইনানে হিংগাঙ্কে সৈকং সৈকং ককটাং কথমা ককলব হাঙ্কাঙ্কে সং তাবুক নাটক থুং নুক নিসং সালায়ু অমরকনি বিসিংতৈ শর্ট ড্রামা স্কিট রকনি বিসিংতৈ ন সং আবুন সং তিসাই তুই ফাই মানো বন বাগাইন নাই দে খাবন মারে কিসিং সরাই খনাই রগ কাইজাগলাই মানে আবো হামিয়া আবুন নংতাবো কামি কামিও ভাগে পির নাই পিরি মানিয়া বন বাগাইন জর জর ইয়া পিরি না যাগো আবুন চিকন চিকন খাই নাই শর্ট ড্রামা স্কিট রকনি বিসিংতৈ আবো কাইজাক মানে বসে জরতি হামিয়া অব হাই রগ্ন ফুনুগিরি রো হায় দিবা আও না না কো কক দুগো সাবো তংফি অজর হ্যালো কিনি মান লিয়া ওকে অমো হয় কেন সঙ্গে সেলাই রি রো তাই তামো হাঙ্কাঙ্কে অমো সঙ্গে কেবেং নেনি কা শোনানি ফান রি রো আবো সঙ্গে মহাকে ফ্রঙ্গিরি রো ভাগে কা শোনাই ভাগে নেন আবলো কেবেং গে মেসে নেই নেন ভাগে বাসানাই নেন চাইয়া হেনে সামানি দঙ্খা আর চাইয়ানি নেন ভাগে বাসানাই আবরক নো সঙ্গে ফুনগিরি রো হ্যাঁ দিবা অঙ্কে আবো রমজি সঙ্গ গবাং জরাও কক নারক মানে হাই কবা বক্তৃতা আর লাইমা নক সঙ্গ খানাও হ্যাঁ দিব না আবনি সেবন মহাইরক তেব ফান গান নি বাসাও অঙ্কে সায় রকন সায় হনে ফুনকানি কাহাম ন কাহাম হনে ফুনকানি সঙ্গ কাহাম খাই হিমানি ফ্রঙ্গ খাবনে মারি গেছি নাইগার না ক হ্যালো
1: দীপর
0: কাহাম
1: স্যার আং মহারানী নেই রাজু আং আবো কেরাং কথমা কিসা সাইলবা নেই সাইমু তুক সাংকাং কা সা করমা দে
0: দা সাদি সা সাদি রাজু সাদি
1: আবো লগ যা তো সা সা সানাই আবো আংকে আবো সিয়াল সানি সিয়াল সা পুদি নি সিয়াল সানি সা
0: বা সিয়াল গদ সিয়ান করং হঞ্জাগো গেন ও সিয়ান করং কথমা সানাই রাকো
1: আবো কে আবো সালসা নামগো অংকে বা জায়গাও থাং বেরেই মানে কে নগো কিফিল খা কোনেই ন কিফিল খাতা সার কিন্তু নগো কিফিল না হে নাই মাসে আবো হর নঙ্গুই থাং কাঙ্কে বা হরঙ্গুই থাং কাঙ্কে বা কে আবো তামো কই খা সাল বরং করাই ন যে আরো পারা গানানি পারাও সবকে থাকা পারাও সবকে মুসুক গান নগো আবো বিনি করাই ন খাবই তংখাবো মানে বড় বহা পারাও থুই তংখাতা ইকে ভাই কেংখা করাই ন মুসুক গান নগো খাবি তংমাসে আই খান কে তাম হিংখা আবো নক খা মুসুক নক খাংসা মুসুক নক খাংসা
0: সাদি সাদি রাজু
1: আনি করাই ছাম আপনি মুখু করাইছে পাইয়া আবু নগর সৌয়া নি নগর থামানে পিছিল মাইয়া নিছে নিগুয়া নগ নি করাই ন খাই রিবু সাউ থাকা তা বরফ

0: Yeter ki bize
1: 販売やこと、うん、販売。

0: Hello.
1: Hello.
0: Hello, Lam Sugo.
1: 한 마이.
0: 사그라디 사본가.
1: 사람들이 사람들이
0: 조카부
1: 카야로 오니
0: 어

0: আও খাবনে মারে গেছিং ঝন্নট ফিল্মের সামংসং খানা লাখা প্রীতম তাই কে কে নি খরাঙ্গ আও নাইফিয়ন হাইক জরাব কক দুগো সাবতং ফি হ্যালো
1: ওরে আমি মানদানি আমি নানা মতো আমি মানত হয়ে আছি বলে নি আমি কত কলিকা যেন আমি যখন গেলি তার কাছে তঙ্গ গাবু দিনি আমি বিশেষ আমি আনি তাই কলি তাই তঙ্গ তোলার কিছু হাম পারানি দাঁড়া বিমল দাঁড়া পিজিস তাই তঙ্গ তুমি দাঁড়া পিছরাই
0: বিজয় সাহরমানি আগর তুম মিল যাও হই নাই ওর সামুং খানা রাগরা দি হই নাই আও জেহের নি শ্রেয়া গোসাল নি খরাঙ্গ ওর সামুং ব্রিজেস নি বাগে স্পেশাল তাই বিং কিসিং সুমি বাগে

মার্কেসিংর খানাইটঙ্গ সারসা পয়েন্ট দশ মেগাহার্জ এফ এম উজ্জয়ন্ত নরনি হামজামা চিনি খাতুমা পান্ডা আউ নরক নরকনি খাতক জাকমানি রসামুং খানা বাগিনাই আং বৈক্রম হরদি জিরো থ্রি এইট ওয়ান টু থ্রি টু সিক্স টু ফাইভ থ্রি কগদৌনামানি বিশিনপি নাই নাই নরনি খাতক জাকমানি রসামুং রক খানা রই নরনি খানো তাইব সরাং রইদাম মানো টংথক রইদাম মানো

0: কাছে কক দুঃখ ফাইজা খেকে নাইনিগার শিওয়ান সাবতং হ্যালো
1: হ্যালো
0: আও লামছো গো
1: হ্যাঁ
0: হুম ছাদি ছাদি ছাদি আং ও হো সাবং খা
1: আং ইয়াং বিছর সর পারনি কলি দে ব্রমা
0: বিশ্রাই সর্দার নি কলি দে বর্মা না হেঁকে নিনি আপনো নিনি নিনি কক টান টং খানা মুসুং সুগুই টং খা হাই ফানো সেন তিনি খানা লাইয়াউই নাই নিনি আবনো খাতি হই টং লাইগার শিওয়ানা হ্যাঁ দিবা নিনি আ কক টান সেন খানা খাতি লাউই খাতি হই টং লাইগার শিওয়ানা সেন বুসকাং নি সালো সেন নিনি আবনো খানা লাই নাই নেন কিচ্ছা বুঝে সকাং কিচ্ছা করেন হতি তা দো আবো সেন সাদি বর সামু খানা নামু মানুষ এসব যাক এসব মু বেলায় হামবাই দীপর কাহাম খাই নালিগার না বেলায় হামবাই এক খাজানি রিসানো হনাইনাই সাবজাক মানুষিনি খরাঙ্গ অরুসা মুনক খানার গাদি হনাইনাই কবো খরকা তাই বো সিনি

0: স্বর্গীয় সুন্দরনী
1: তোমার
0: ভাই আস বুঝলে এগান পুরা বুঝি কথা খো
1: গান শুন খামনি না
0: সুন্দরনী আপকি বরফ এই গানটা
1: স্বর্গীয় সুন্দর না সুন্দর
0: না
1: আই নিগের না দো হামায় কপকে বরস আও আও ওকে আপকে ভরস স্বর্গ সে সুন্দর আও ওর সামু খান বাগুই নাই কবর না হিঙ্গাঙ্কে তো আও না খানা বাই খেনা খামে এলিগের শোন হেকে না ও জরাও
2: মরনে কা মৌসম মায়া

Vamos.

শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত এফএম উজ্জয়ন্তীর ককবরকে অনুষ্ঠান, আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি দিল্লির 57তম সমাবর্তন অনুষ্ঠানের ভাষণে ছাত্রছাত্রীদের জাতীয় স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন। ঝাড়খণ্ডের জেপিএসসি এবং জেএসএসসি পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলতি বিক্ষোভের মধ্যেই ঝাড়খণ্ড সরকার আজও ছাত্রদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে। ভারতের পেমেন্ট কাউন্সিল পিসিআই জানিয়েছে, উপভোক্তাদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যেই পাওয়া যাবে। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় আজ সকালে এক পথ দুর্ঘটনায় 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত আরও 11। ভারত প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে এক মার্কিন আইন প্রণেতার আপত্তি খারিজ করে দিয়ে বলেছে, সংসদে গৃহীত আইনি সিদ্ধান্তগুলি দেশের অভ্যন্তরীণ বিষয়। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি দিল্লির 57তম সমাবর্তন অনুষ্ঠানের ভাষণে ছাত্রছাত্রীদের জাতীয় স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তাদের সিদ্ধান্তে কেন্দ্রের দেশের উপকারের কথা ভাবনায় রাখা জরুরি। শ্রী মোদী বলেন, প্রতিটি প্রজন্ম নির্দিষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন হয়, সেই প্রেক্ষিতেই তাদের জাতির প্রতি দায়িত্ব পালন করতে হয়। তিনি বলেন, যারা স্নাতক হয়েছেন তারা বিকশিত ভারতের লক্ষ্যে আগামী 30 থেকে 35 বছর দেশের জন্য কাজ করবেন।
1: আজ আপকে পরিবার কে লোক প্রাউড ফিল কর রহে হ্যায়, বেসে হি মুঝে ভি আপ সব পর গর্ব হ্যায়, ক্যোঁকি ইয়ে আপ সব কেবল এক ডিগ্রি নাহি লে রহে হ্যায়, আপ দেশ কে লিয়ে বহুত কুছ করনে কা সপনে লেকর কে ইয়াহাঁ সে নিকল রহে হ্যায়।
0: প্রধানমন্ত্রী জানান, দেশের নতুন নতুন ক্ষেত্র উদ্ভাবন হচ্ছে, একই সঙ্গে যুবকদের সামনে নতুন সুযোগের সৃষ্টি হচ্ছে। তিনি সেমিকন্ডাক্টর, মহাকাশ এবং ড্রোন ও অন্যান্য অনেক ক্ষেত্রেই ভারত আত্মনির্ভর হচ্ছে বলে উল্লেখ করেন। বিকশিত ভারতের লক্ষ্যে আত্মনির্ভরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
1: আজ ভারত ইকোনমিক সেলফ রিলায়েন্স, টেকনোলজিক্যাল সেলফ রিলায়েন্স, ইন্ডাস্ট্রিয়াল সেলফ রিলায়েন্স, ऐसे हर सेक्टर में आत्मनिर्भर बनने के लिए काम कर रहा है। यही विकसित भारत की मजबूत नींव का सबूत है। इस मजबूत नींव पर आपको एक भव्य सुंदर विकसित भारत का निर्माण करना है।
0: প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমে বিকৃতির বিষয়েও মন্তব্য করেন। একই সঙ্গে ছাত্রছাত্রীদের তাদের কাজের ক্ষেত্রে অন্যের সঙ্গে তুলনা করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। ঝাড়খণ্ডে জেপিএসসি এবং জেএসএসসি পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলতি বিক্ষোভের মধ্যেই ঝাড়খণ্ড সরকার আজও ছাত্রদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন। রাজ্যের সরকারের গেস্ট হাউসে এই বৈঠকে বিক্ষোভকারী ছাত্র ও চাকরি প্রার্থীদের 8 সদস্যের একটি প্রতিনিধি দল সরকারি আধিকারিকদের সঙ্গে আলোচনায় অংশ নেয়। পরীক্ষায় অনিয়মের

অভিযোগকে কেন্দ্র করে গত দুসপ্তাহ ধরে চলা বিক্ষোভের পরে এই বৈঠকের আয়োজন করা হয়। গতকাল সন্ধ্যায় সরকার এবং বিক্ষোভকারী ছাত্রদের প্রতিনিধিদের মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছেন, সরকার ছাত্রছাত্রীদের সমস্ত উদ্বেগ নিরসন করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান করা হবে। ভারতের পেমেন্ট কাউন্সিল পিসিআই জানিয়েছে, উপভোক্তাদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যেই পাওয়া যাবে। পিসিআই এর এক বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, প্রত্যেক ভারতীয় নাগরিক ট্রানজ্যাকশন বা লেনদেনের কোনো রকম চার্জ ছাড়াই তাৎক্ষণিক ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। এই ডিজিটাল পেমেন্ট গ্রহণ করার জন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনো রকম চার্জ দিতে হবে না। ব্যাংক, অর্থনৈতিক প্রযুক্তি সংস্থা এনপিসিআই এবং রিজার্ভ ব্যাংক ইউপিআই এর বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং প্রতারণা ও জালিয়াতি রোধে বিশেষ উদ্যোগ নিচ্ছে বলেও পিসিআই স্পষ্ট জানিয়েছে। পেমেন্ট কাউন্সিলের ওই বিবৃতিতে এও জানানো হয়েছে, কোনো বাণিজ্যিক পরিষেবা ক্ষেত্রে ধার্য করা চার্জ শুধুমাত্র বাণিজ্যিক লেনদেনকারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এক্ষেত্রে উপভোক্তাদের ডিজিটাল পেমেন্টের জন্য আলাদা করে কোনো চার্জ দিতে হবে না। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের আওতায় জাতীয় স্বার্থ কর্তৃপক্ষের স্ক্যান ও শেয়ার সার্ভিস 25 কোটি ওপিডি রেজিস্ট্রেশনের ঐতিহাসিক মাইলফলক অতিক্রম করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশজুড়ে আভার ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা চালু হওয়ার পরে উল্লেখযোগ্য এই অগ্রগতি পরিলক্ষিত হয়। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় আজ সকালে এক পথ দুর্ঘটনায় 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত আরও 11। চুড়া বিধানসভা কেন্দ্রের তিশা পুলিশ স্টেশনের অন্তর্গত বৈরাগড়ের চানলুচ মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, আজ সকাল 7:15 নাগাদ বৈরাগড় থেকে চাম্বা যাওয়ার পথে একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিচে একটি রাস্তায় পড়ে যায়। চাম্বার পুলিশ সুপার বিজয় সাকলানি জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। কি কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় মৃতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ মুম্বাইয়ে ন্যাশনাল আরবান কোঅপারেটিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের নতুন কার্যালয়ের উদ্বোধন করবেন। এদিন মহারাষ্ট্রের বিভিন্ন রাজ্য আরবান কোঅপারেটিভ ব্যাংক ফেডারেশন এবং জেলা স্তরের সমবায় সমিতিগুলির প্রতিনিধিদের সঙ্গেও মত বিনিময় করবেন তিনি। ভোপালে চলতি ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির সাংস্কৃতিক শীর্ষ সম্মেলনের ফাঁকে বিদেশি প্রতিনিধিরা গতকাল শহরের ঐতিহ্যপূর্ণ স্থান এবং প্রাকৃতিক সৌন্দর্য পরিদর্শন করেন। তারা গোহর মহল, ইকবাল ময়দান এবং মতি মসজিদ দেখার পাশাপাশি বনবিহার পার্কও ঘুরে দেখেন। আপার লেকে শিকারা বিহার করেন, চকবাজার, নয়াবাজার এবং ভোপালহাটে ঘুরে আঞ্চলিক হস্তশিল্প এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। ইরান, চীন এবং অন্যান্য দেশের প্রতিনিধিরা ভোপালের উষ্ণ আতিথেয়তার প্রশংসা করেন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে এক মার্কিন আইন প্রণেতার আপত্তি খারিজ করে দিয়ে বলেছে, সংসদে গৃহীত আইনি সিদ্ধান্তগুলি দেশের অভ্যন্তরীণ বিষয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বহু দেশ আছে যারা বিদেশি অনুদান নিয়ন্ত্রণ করে। ভারতীয় জাহাজ এবং নাবিকদের নিরাপত্তা প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, নতুন দিল্লি বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে। তিনি বলেন, উপসাগরীয় এলাকায় ভারতীয় মিশনগুলির সঙ্গে জাহাজ ও জলপথ নিয়ন্ত্রক নিরন্তর যোগাযোগ রেখে চলছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বের অগ্রগতির দিকটি পর্যালোচনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। গতকাল এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এক বার্তা জবাবে দুই নেতার আলোচনার প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুই নেতা ভারত ইসরায়েলের বিশেষ কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করেন, কথা বলেন পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ রাজস্থান, ওড়িশা ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলার সতর্কতা জারি করেছে। লাক্ষাদ্বীপ, উত্তর কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকেল অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী

সচিব আন্তোনিও গুতারেস পাক অধিকৃত জম্মু কাশ্মীরে পিওজেকেতে আন্দোলনকারীদের হত্যা নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক বলেছেন, শান্তিপূর্ণ আন্দোলনের ওপর হামলা চালানো হলে তার দায় নিতেই হবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি দিল্লির 57তম সমাবর্তন অনুষ্ঠানের ভাষণে ছাত্রছাত্রীদের জাতীয় স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন। ঝাড়খণ্ডে জেপিএসসি এবং জেএসএসসি পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলতি বিক্ষোভের মধ্যেই ঝাড়খণ্ড সরকার আজও ছাত্রদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে। ভারতের পেমেন্ট কাউন্সিল পিসিআই জানিয়েছে, উপভোক্তাদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যেই পাওয়া যাবে। খবর এখনকার মতো শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

শুনলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত এফএম উজ্জয়ন্তীর ককবরকি অনুষ্ঠান।

0: বেলাইকে খাঁদ তো খাইনে সঙ্গে সামুং তাং সাকনা লাইকে অমর সামুং গাংকে সিনি খরকসা বেলাইকে সময় রঙ্গি টংনাই ওয়া খিতি বাই সাবজাক সামুং নো আও ব বিন নক নুখুং কক নো ওয়ান সুগুই সৈকেনা নাই নো কক দুগো সাবতং হ্যালো
1: হ্যালো
0: আও সাগরা সিদি সাবতং ব্রিজেশ বা সালা শাখা হাইফোন ব ফিল্ম নিয়ে আর সামুর সরাই সরাই কেন সাইরালিয়া আং মহাই নাইটো গেছে মা খানার গ্রাসি নাই দেখা আপনি কিসমত মে কাতে হে ফোল হে অমদাঙ্কা শ্যামালিয়া ব্রিজেশ খানায় গ্রাসি দিয়ে।

0: শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ আকাশবাণী বেলোনিয়া। শুরু হচ্ছে অনুষ্ঠান সংখ্যালঘু জনতার দরবারে। আজ শুনবেন রাঙামুড়া গ্রাম পঞ্চায়েতের কথা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি উত্তর মুসলিম পাড়াতে। এটা উত্তর মুসলিম পাড়া, রাঙামুড়া উত্তর মুসলিম পাড়া, রাজনগর বিধানসভা ক্ষেত্রের এটা এলাকাটা। হ্যাঁ, আমরা শুরুটাও করেছিলাম বেলোনিয়া থেকে। আমরা ভবানীপুর হয়ে, নিদয় হয়ে, মানে সিপাহীজলা ডিস্ট্রিক্টে ঢুকেছি। ওখান থেকে আবার বেলোনিয়াতে ঢুকলাম, বেলোন ডিভিশনে ঢুকলাম এবং রয়েছি রাঙ্গামুড়া উত্তর মুসলিম পাড়াতে। একটু আগে আমরা মসজিদের সামনে বসেছিলাম, এখনো বসে রয়েছি। সেখানে মসজিদের ইমাম মনির হোসেন সাহেবের সঙ্গে আমরা কথা বলেছি। আমির হোসেনের সাথে কথা বলেছিলাম। আর এখন কথা বলছি মাফিজ মিয়া, বয়োজ্যেষ্ঠ লোক। আমাদের এলাকাতে, মানে ভারতীয় সীমান্তে
2: না, যে আওয়াজটা শোনা যার এটা হচ্ছে বাংলাদেশে, আর আমরা তো আছি ইন্ডিয়াতে।
1: আমি সেটা বলেছি, ভুল বুঝতে অসুবিধা হয়েছে। কত বছর ধরে আছেন?
2: আমার জন্ম এখানে।
1: আপনার জন্ম এখানে?
2: জন্ম এখানে আমার।
1: তাহলে আপনার বাপ ঠাকুর দাদা এখানে ছিলেন?
2: না, আমার বাবা আছেন টুব্বা, বরপাতলি টুব্বা আছেন।
1: টুব্বা,
2: হ্যাঁ,
1: টুব্বা জায়গা ছিল,
2: বাংলাদেশে হইলো কি থাকো আপনার বাউসি ধরে একটা
1: জায়গা। কখনো?
2: হ্যাঁ, গেছি, আগে গেছি।
1: মানে কাটাতারার আগে গেছেন?
2: হ্যাঁ, কাটাতারার আগে গেছি।
1: তারপরে তো যাও?
2: না না না, আর এখন
1: এখনো মামার বাড়ি আছে তো?
2: হ্যাঁ আছে।
1: পাসপোর্ট করে কখনো?
2: হ্যাঁ, পাসপোর্ট আছে। হ্যাঁ, পাসপোর্ট আছে।
1: গেছেন এরপরে বাংলাদেশ?
2: হ্যাঁ গেছি, এখন আমার পাসপোর্টেরও ডেট মিট গেছে কই। কয়েক বছর
1: পরিস্থিতি কিছুটা খারাপ রয়েছে
2: এই কথা বাংলাদেশে যাই না এখন।
1: ওদিকে ওদিককার সব ঠিক আছে?
2: হ্যাঁ।
1: আচ্ছা, মামার বাড়ির ভালো আছে?
2: আমি
1: কিন্তু
2: শুনছি অথচ বরপাথরি টুব্বা যে জায়গাটা আছে, জায়গাটা কোন দিয়ে আমি এখনো করতে পারি না।
1: আজকে এখনই আপনার কাছ থেকে আমি জানলাম, আমার আপনার মাধ্যমে, রেডিওর মাধ্যমে অনেকে জানবেন যে বরপাথরিতে টুব্বা বলে একটা জায়গা ছিল, এখন সে আছে কিনা কে জানে, অনেক কিছু তো পরিবর্তন হয়ে গেছে।
2: থাকবে, অবশ্যই থাকতে পারে।
1: তো সেই অঞ্চলের
2: বা নামটা ভাল দিতে পারে না, বা নামটা
1: জায়গাটা থাকবে, নামটা হয়তো পাঠিয়ে গেছে। তো সেই অঞ্চলের অধিবাসী ছিলেন আপনার বাবা মা? বা ঠাকুর দৌড়া ছিলেন, ওখান থেকে আপনি এখানে চলে এসেছেন?
2: হ্যাঁ, বাবা এখানে চলে এসেছেন। আমার বয়স যত বছর, এত বছর আমার ধরেন না এখন 66 বছর সালের বয়স। আমি রসি
1: এখানে
2: এখানে।
1: আচ্ছা, বাড়িতে কে কে আছেন আপনার?
2: আমার দুই ছেলে।

0: দরবারে বলে একটা অনুষ্ঠান রয়েছে আমাদের আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে, সেটা আমরা প্রচার করে থাকি। সংখ্যালঘু অংশের মানুষ যারা রয়েছেন, বিশেষ করে মুসলিম যারা রয়েছেন, মুসলিম অংশের জনগণ যারা রয়েছেন, তাদের কথা আজ আমরা শুনবো। তো আমার সঙ্গে রয়েছেন জামাল হোসেন, বাড়ি হলো ওনার বলমকা সুভাষনগর। আমরা আমাদের আকাশবাণী থেকে অত বেশি একটা দূরে নেই, অন্তত 5-6 কিলোমিটার হবে বা এমনই হবে, বা 7-8 কিলোমিটার হতে পারে। তো এখানে আমরা কথা কথা বলবো জামাল হোসেনের সঙ্গে। আচ্ছা জামাল ভাই, সংখ্যালঘু জনতার দরবারে যেহেতু বিষয়টা, তো সংখ্যালঘু জনতার দরবার এজ এ সংখ্যালঘু আপনারা কি কি সুযোগ সুবিধা ভোগ করছেন?
1: আমরা ফার্স্ট ভাই, এক বোন।
0: ফার্স্ট ভাই আপনার কি সবাই এক বাড়িতে আছেন?
1: এক বাড়িতে আছি। হ্যাঁ, আমার বড় ভাই দুইজনে ঘর পাইছে, আমার মায়ের ঘর পাইছে।
0: তাহলে সেটা আপনাদের রেশন কার্ড যখন একসঙ্গে ছিল তখন সেগুলো পাও নাই?
1: না না, এখন না না, এই সেপারেট হওয়ার পরে তারা পাইছে।
0: সেপারেশনের পরে
1: তারা পাইছে,
0: অলরেডি ওরা পেয়ে গেছে। দুই ভাই পেয়েছে, মা পেয়েছে, ঘর পেয়েছেন, আর কি পেয়েছেন ওনারা?
1: ভাই একজন লিফটিন পেয়েছে।
0: মানে মোটামুটি যেগুলো সাধারণ মানুষদের জন্য কেন্দ্র সরকার বা রাজ্য সরকার যে সমস্ত সুবিধাগুলো দিয়েছে তার মোটামুটি কিছুটা ওনারা পেয়েছে। আপনি এখন অবধি কিছু পাননি, আপনি দরখাস্ত করে রেখেছেন?
1: দরখাস্ত করে রেখেছেন।
0: আচ্ছা, তো কেন্দ্র সরকার তো বিভিন্ন প্রকল্প রয়েছে নিজেদের ডেভেলপ করার জন্য বা মুসলিমদের জন্য অনেক কিছু করছে, তো সেগুলির কোন সুযোগ সুবিধা বা যে যে প্রকল্পগুলো হাতে নিয়েছে বা যেগুলো করেছে, তো সেগুলির সম্পর্কে আপনার কি মতামত?
1: ইতানরা তো করছে, ভালো লাগে করছে। তো অ্যাকচুয়ালি কি এটা
0: যেমন তিন তালাকটা
1: না, তিন তালাকটা ঠিক আছে, তিন তালাকটা
0: আগে যখন তখন মহিলাদের তালাক দিয়ে দিত,
1: এটার লাগে খুব ভালো কাজ
0: করছে। দুইটা মানে শেষ
1: শেষ,
0: এবং সে কি করবে, কি খাবে, কোথায় যাবে, কোন জীবনের কোন স্থায়িত্ব ছিল না,
1: না
0: এখন সেটা করে দেওয়াতে
1: খুব ভালো হয়েছে।
0: সংখ্যালঘু অংশের মানুষ আপনার যারা রয়েছেন, বিশেষ করে মহিলা অংশের যারা রয়েছেন, তাদের জন্য সেটা খুব ভালো হয়েছে। তো এই প্রসঙ্গে আপনি কি বলবেন?
1: এটার লাগে খুব ধন্যবাদ কেন্দ্র সরকার।
0: তাছাড়া বিভিন্ন প্রকল্প রয়েছে, যে প্রকল্পগুলিতে আপনারা সরকার থেকে লোন নিয়ে, ঋণ নিয়ে আপনারা কাজ করার সুযোগ রয়েছে, তো এই ধরনের কোন সুযোগ সুবিধা আপনারা গ্রহণ করেছেন বা জানা আছে কিনা আপনার? আপনার সংসারের যে খরচাপাতি সেটা কি হয়ে যায়?
1: মোটামুটি
0: মোটামুটি দিনে কত থাকে আপনার? মোটামুটি
1: 400-500 টাকা,
0: মানে খরচ গিয়ে 400-500 টাকা থাকে। অর্থাৎ ফ্যামিলি চালাবার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু
1: আপনার হয়?
0: আপনার মিসেস বললেন গ্রাজুয়েশন নিয়েছে, তো সেদিক থেকে দেখতে গেলে উনি এখন তো হাউস ওয়াইফ, গৃহ কর্ত্রী উনি, তো পাশাপাশি উনি আর কি করেন?
1: আপনার এই
0: বাড়ি ছাড়া আর কিছু আছে কি?
1: না দাদা, না না না, এটা এই সম্বন্ধে কিছু
0: নেই। রাবার বাগান
1: কোনো কিছু
0: নেই, কিছু নেই। মানে আপনার সম্বল হলো আপনার অটো,
1: অটো রিক্সা,
0: অটো দিয়ে আপনি আপনার পরিবার পরিচালনা করছেন। আচ্ছা, তো এমনিতে কি বলবেন আর কি চাই আপনার, বা কেমন হলে পরে আরো ভালো হয় আপনার মোটামুটি কি?
1: যদি অ্যাকচুয়ালি কি আমার বউ, আমার মিসেস গ্রুপ ডি ইন্টারভিউ দিয়েছে, এটাতে যদি একটা ছোটমোটো জব পায়,
0: মানে জিআরবিটি যেটা দিয়েছে,
1: জিআরবিটি
0: জিআরবিটি রিটার্ন পাস করেছিল?
1: হ্যাঁ, সব পাস।
0: রিটার্ন পাস করার পর কি মুখী করে?
1: মুখী এটাও বাবাও দিয়ে দিয়েছে, বাবাও দিয়েছে।
0: আপনি তো অটোর উপরে
1: থাকেন,
0: সব সময় সব রকম সব দিন একরকম যায় না,
1: যায় না।
0: হ্যাঁ, তো ওইখানটাতে আপনার স্ত্রী যদি একটা জব পেয়ে যায় তাহলে পরে আপনার সংসার পরিচালনগত যে ব্যাপারগুলো সমস্যাগুলো সেগুলি হয়ে যাবে।
1: মানে বাচ্চারা একটা ভালো ভালো ভাবে পড়াশোনা করেন,
0: তো বাচ্চা থেকে শুরু করে
1: আমার সাংসারিক কিছু
0: সংসারটা সুন্দরভাবে
1: সুন্দরভাবে চলবে।
0: এখন যে টানাটানি চলছে
1: এই টানাটানিটা থাকতো না,
0: থাকবে না, ঠিক হয়ে যাবে। আমরা একটু আগেই বল্লমুখ সুভাষ কলোনির জামাল হোসেনের সঙ্গে কথা বলছিলাম, এবার কথা বলবো মনোয়ারা বেগমের সাথে। মোটামুটি বয়স হয়েছে ওনার, মাসি বলে সম্বোধন করি,
2: কত?
0: 77। 77 বছর বয়স মনোয়ারা বেগম। আচ্ছা মাসি, আপনারা এখানে কত বছর ধরে আছেন?
2: আর বাবা 20 বছর।
0: মানে আপনার জন্ম কোন জায়গায়?
2: বনকর তাকি আছে না, এইখান দিয়ে উঠতে সামনে যে আর মার আর বাবার কবর ফাঁকা আছে, কবরস্থান কবরস্থান ইংনে
0: আপনার কাছ থেকে আমরা জানলাম আপনার জন্ম এখানে। তো আপনার জন্ম এখানে, ঠিক আছে, তো ওই সময়টা কেমন ছিল বা কেমন দেখেছেন ওখানে, কি ছিল ওই সময়?
2: এই সময় তো আমার তো
0: অফিস আদালত ছিল, ছিল কি
2: আসল না, কোর্ট আসল
0: না, ছিল
2: কোর্ট আসল, থানা আসল, যে থানাটা এটা হচ্ছে জেলখানা।
0: আচ্ছা, হ্যাঁ জেল ছিল।
2: হ্যাঁ, বাস দি বাসার সোকা করে করে বুঝেনি বেড়া দিয়েছিল
0: জেলখানা, বাসার বেড়া ছিল।
2: হ্যাঁ, জেলখানা বাসার বেড়া আছিল।
0: আচ্ছা,
2: এরপরে থানাটা আসলো বিলুনিয়া, এই কোর্টের সামনে গাংলা এলাকা থানা আসিল।
0: আচ্ছা,
2: এই সময় ছোট হইলে বুঝা আছে কিন্তু। আর বাবা ছিল মিলিটারি।
0: বাবা?
2: হ্যাঁ। তো আর বাবা ভাই বোন আসলাম 20, বোনেরা 5 ভাই আছে, একজন বোন 7 মারা গেছে।
0: তখন তো এমনই ছিল, 5-6 জন, 7 জন, সবার 10 জন, 11 জন, এমন সবার সবার করে
2: আসিল বাবা।
0: এখনো না, একজন একজন হয়ে গেছে,
2: এখন একজন একজন বাবা, আর তো পুত্ররা 6 জন, জি এসে একজন।
0: আচ্ছা,
2: দিন
0: আপনার 6 ছেলে?
2: হ্যাঁ,
0: 1 মেয়ে,
2: 1 মেয়ে।
0: আচ্ছা, খুব ভালো।
2: হ্যাঁ, দড়ি দিয়ে টানতো, টানে টানে বাতাস করতো, এইটা টানা টানছে কিন্তু ছোট আসলাম তো ঘরের লগে তো যাই যাই
0: বিচারক বিচারক বাতাস করতো
2: করছি
0: বাবা।
2: হ্যাঁ, এইটা এটা আমরা বয়সের দেখা রাখি, না কারণ হয়েছে ফাঁকা হয়েছে, এডি হয়েছে, আগে আসিল না বাবা। এই সময় বেড়ার ঘর আসিল, কোর্টটা বেড়ার ঘর আসিল, আর ছোট কোর্ট আসিল ওই অন আছে কোর্টের সামনে এই সাইড আমলার লগে একটা পাক্কা ঘর আছে যে
0: আমলাপাড়া যান। এখন
2: হ্যাঁ,
0: কবে গেছেন?
2: গেছি যে উসে দেরি হয়েছে বাবা, আমি অন অন্ধ হয়ে গেছি।
0: আপনি চোখে দেখেন না?
2: না বাবা,
0: একদম দেখেন না,
2: সবাই কইছিল অনেক করাইতো। তো এবারে হিয়ানা বইয়ের বিচার বিচার করতো কিন্তু। হ্যাঁ, দেখছি নামলার একটা উকিল আছিল, রাম উকিল না কি উকিল, একটা উকিল মারা গেছে। এই উকিলটা আবার তাল গাছে উড়ে গেছে, তার অনেক ফর্স মনে আছে, ফোড়া দিয়েছে তাল গাছে উড়ে গেছে, তাল গাছটার কাঁড়ি উস্কুনি থালাইছে, ইয়ার ফিরিয়ে নিয়ে আবার শ্মশানে দিয়েছে। আর একের ফুড়া মনে আছে, আর গোলার কাছে কই
0: আছে, অনেক পুরনো কথা,
2: একের বহুত পুরানো।
0: আপনার কাছ থেকে আমরা জানলাম, আপনার ছেলেরা জেনেছে, আজ আমরা জানলাম, রেডিওর মাধ্যমে আর অনেকে জানবে।
2: হ্যাঁ,
0: এর জন্য তো আপনাদের কাছে আসা। তো ওই সময় তো আপনারা ওখানে মুসলিম সম্প্রদায়ের কেমন লোক ছিলেন?
2: বসন মিয়া,
0: বসন না বসক,
2: বসন,
0: বসন, বসন মিয়া, এখন তো সবাই বসক মিয়া বলে, মধ্য যেটা মধ্যপাড়া বলছে শহরে সেটা তো অনেকে বসক মিয়া কলোনি বলে।
2: হ্যাঁ অন কলোনি এখন আগে আছেন না?
0: আচ্ছা
2: আচ্ছা, ইয়ান
0: আছেন? আমাদের তো কেউ নেই এখন।
2: না না বাবা, সব গেছে বাংলাদেশ,
0: সব বাংলাদেশে চলে গেছে,
2: চলে গেছে।
0: মানে ওই সময় অনেক প্রতিষ্ঠিত মুসলমান সম্প্রদায়ের লোক এখানে ছিল?
2: মুসলমান হিন্দু আছেন
0: না? ছিল না তেমন?
2: না

0: মুকুন্দ দে,
1: মুকুন্দ দে,
0: হ্যাঁ দিনেশ দে, তারপরে কি যেন খগেন্দ্র শাহ,
1: তো আপনি অনেককে চেনেন, জানেন অনেকের নাম সব বলেছেন এবং অনেক সময় প্রতিষ্ঠিত ছিল ওই সময়
0: আছে। হেটমাজি মুচ্ছেদে আমি শ্মশানে গেছি জানার মনে আছে, বালুচর হইতো হামলার জালে।
1: বালুচর বলতে এখন মুহুরিচর যেটা আছে, সমস্যা আছে
0: এই জ্ঞানে হইতো এই সবারই। আর মহাশ্মশানা ছিল এই অনগার যে ইয়ানে বিএসএ ক্যাম্প আছে, ইয়ানে আসলে মহাশ্মশান ইয়ানে, তো ইয়ানে এই
2: শুনলেন অনুষ্ঠান সংখ্যালঘু জনতা দরবারে। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন স্নেহাশিস চক্রবর্তী। আকাশবাণী বেলোনিয়া, শুরু হচ্ছে অনুষ্ঠান আমার কথা। অনুষ্ঠানে আজ কথা বলবেন অপর্ণা পাতর, লেখিকা, ঠাকুরপুকুর, কলকাতা থেকে।
3: নমস্কার, আমি শ্রীমতী অপর্ণা পাতর। আমার কথা অনুষ্ঠানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আকাশবাণী বিলোনিয়াকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারের একজন গৃহবধূ। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার এক মফস্বল এলাকায় আমার জন্ম হয়। জন্মের পর দাদু, বাবা, মা, পিসি, কাকু, দিদি সবার সাথে যৌথ পরিবারে আমি বড় হয়ে উঠেছি। আমার প্রথম শিক্ষক আমার মা এবং বাবা, যাদের আন্তরিক স্নেহের সান্নিধ্যে আমার শৈশব খুব সুন্দরভাবে বিকশিত হয়ে উঠেছিল। আমার প্রথম প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয়েছিল মহামায়া প্রাথমিক বিদ্যালয়ে। এখান থেকে চতুর্থ শ্রেণীতে পাশ করার পর বাঁকুড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে আমি পঞ্চম শ্রেণীতে ভর্তি হই। কিন্তু আমার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অকৃত্রিম ভালোবাসা আজও আমি ভুলতে পারিনি। 2002 সালে আমি মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হই এবং কলা বিভাগে পড়াশোনা করতে শুরু করি। 2004 সালে উচ্চ মাধ্যমিকে আশানুরূপ ফল পেয়ে বাঁকুড়া খ্রিস্টান কলেজে বাংলায় সাম্মানিক সহ স্নাতক হই এবং উচ্চশিক্ষার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। এই সময় 2007 সালে আমার শুভ পরিণয় ঘটে এবং আমি স্বামীর সাথে কলকাতায় এসে বসবাস করতে শুরু করি। দীর্ঘ 17 বছর সাংসারিক জীবনে সন্তানদের লেখাপড়া, গান বাজনা, ছবি আঁকা এসব নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। জীবনের চড়াই উতরাইয়ের পথে চলতে চলতে কখনো কেঁদেছি, কখনো হেসেছি। জীবন মাত্রই আনন্দ, হাসি, কান্না, দুঃখ, সুখ এই সব কিছুই থাকে। এই সমস্ত অনুভূতিগুলি মনের মধ্যে সঞ্চিত করে আমি মানুষের কথা লিখতে শুরু করি খাতার পাতায়। একদিন একটি সাহিত্য পত্রিকায় আমার লেখা প্রকাশিত হয়। আমি উৎসাহিত হয়ে প্রতিদিন লিখতে শুরু করি, ফেসবুকে পোস্ট করি, বিভিন্ন অনলাইন পত্রিকায় নিয়মিত লেখা পাঠাই। সম্পাদকেরা আমার কাছে লেখা নেওয়ার অনুরোধ পাঠান, আমি বিভিন্ন পত্রিকায় লেখা দিতে থাকি। বর্তমানে আমার প্রায় 40টি যৌথ গ্রন্থ এবং 2টি একক গ্রন্থ প্রকাশিত হয়েছে। লেখনী সাহিত্য পরিষদের সহযোগী হিসাবে আমি যুক্ত রয়েছি সাহিত্যের আঙিনায়। বর্তমান প্রজন্মের কাছে আমার একটাই বক্তব্য, কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়। প্রতিটি মানুষের নিজস্ব কিছু না কিছু প্রতিভা রয়েছে, সেই প্রতিভাকে খুঁজে বের করে আপন মহিমায় এগিয়ে চলাই জীবনের নামান্তর।

শুনলেন আমার কথা অনুষ্ঠানে। অপর্ণা পাতরের কথা, কলকাতা, ঠাকুরপুকুর, আকাশবাণী বিলোনিয়া। শুরু হচ্ছে শনিবারের দুপুরের আড্ডা। শ্রোতা বন্ধুরা, আমরা সবাই জানি আজ বাঙালিদের জন্য একটি বিশেষ দিন। আজ 22শে শ্রাবণ।

বিশ্বকবি কবিগুরু রবি ঠাকুরের মহাপ্রয়াণ দিবস। আজ ওনার সম্পর্কে আড্ডাতে আলোচনা করব। দেখি আলোচনা প্রসঙ্গে কোনো শ্রোতা বন্ধুর সাথে আমরা কথা বলতে পারি কিনা।

0: মহাকবির মহাপ্রয়াণ দিবস।
1: হ্যাঁ, আজকে বিশ্বকবি কবিগুরুর মহাপ্রয়াণ দিবস। তো শ্রোতা বন্ধুরা, আমাদের সঙ্গে আছেন গোপাল চন্দ্র দাস। আমরা সবাই জানি উনি একজন রবি অনুরাগী। তো দাদা কেমন আছেন বলুন?
0: ভালো আছি।
1: আচ্ছা, তো আজ তো বাঙালিদের বিশেষ একটা দিন বলা যেতে পারে। আজ নক্ষত্র পতন হয়েছিল আমাদের। তো বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আজকে আপনার কাছ থেকে কিছু না শুনলে তো হবে না। তো বলুন, কবিগুরু সম্পর্কে আজকে কিছু শুনবো আপনার কাছে।
0: নমস্কার, আকাশবাণীকে অসংখ্য ধন্যবাদ। আজকের দিনে অন্তত রবীন্দ্রনাথ নিয়ে কিছু বলার জন্য সুযোগ দেওয়াতে, রবীন্দ্রনাথের বলতে গেলে মৃত্যু হয়নি, মরণ যেদিন আসে দুয়ারে কিরণ দেবী উভারে, ভরা আমার প্রাণখানি সম্মুখে তার দিব আমি, শুনবা বিদায় করবো না তো উভারে। তাই রবীন্দ্র ভক্তরা রবীন্দ্রনাথের মৃত্যু হয়েছে স্বীকার করে নিতে পারে না। শেষের দিকে কবির যে ওনার শেষের পরিণতিটা, এ নিয়ে আমি সংক্ষেপে কিছু বলব। আমরা জানি ত্রিপুরার মহারাজা ওনাকে প্রথম উপাধি দিয়েছিল, কবির সম্মান দিয়েছিল, ভাস্কর উপাধি দিয়েছিল। ঠিক শেষ ওনার মৃত্যুর প্রাক মুহূর্তে ওনাকে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কৃষ্ণ মাণিক্য বাহাদুর ভারত ভাস্কর উপাধি দিয়েছিলেন। ওই সময় কবি একদম বিছানায়, কবি শান্তিনিকেতনে দাঁড়িয়ে মহারাজার এত বড় উপহারটি গ্রহণ করতে পারেননি।
1: উনি কি তখন শয্যাশায়ী ছিলেন?
0: শয্যাশায়ী ছিলেন, কিন্তু ইসিসিআর উনি বসে বসে তবুও কবিতা ওড়াতেন, অনেক কথা ওড়াতেন। পাশে যারা ছিল, বিশেষ করে তখন কবির অনুরাগিনীরা ছিল, তারা লিখে লিখে রাখতেন, কবি আবার কষে মেজে এগুলিকে পরের দিন আবার ঠিক করে দিতেন। ওনার লেখনী বন্ধ ছিল না, ওনার কথা বন্ধ ছিল না। যাই হোক, ভারত ভাস্কর উপাধি পাওয়ার পর উনি নির্বিঘ্নে নির্ধিদায় ত্রিপুরার মহারাজার যে কবি উপাধি, সেদিন উনি স্বীকার করেছেন। আর বাইশে শ্রাবণ যে ওনার মহাপ্রয়াণ হলো, ওই সময় আমাদের মহারাজা বীর বিক্রম কৃষ্ণ মাণিক্য বাহাদুর দক্ষিণ ভারতে ভ্রমণের জন্য গিয়েছিলেন। উনি শুনলেন যে গুরুদেব নেই, সঙ্গে সঙ্গে উনি ত্রিপুরাতে মেসেজ করলেন। তখন তো এত যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না। 3 দিন রাষ্ট্রীয় শোক দিবস পালন করা হলো, পতাকা অর্ধনমিত হলো, সবাই মনে হয়ে গেলেন, কারণ রবীন্দ্রনাথের ওনার যে 7 বার আসা শুধু আসা নয়, উনি আগরতলার বলতে গেলে মোট পরিধি 15 কিলোমিটার ব্যক্তির মধ্যে ওনার জীবন বন্দী হলেও উনি সমস্ত ত্রিপুরার মন জয় করে নিয়েছিলেন। রাজবাড়ির সমস্ত মানুষের সম্পর্কে ওনার সুসম্পর্ক করেছিল, শান্তিনিকেতনে অনেক নিয়ে গেছেন শিক্ষার জন্য। এছাড়া কর্নেল বাড়ির যাদের জন্ম হতো তাদের নাম রাখতেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে স্বয়ং, যেমন হাসি, তাতা,

0: মহা পুরুষের মতন উনি মেনে নিয়েছেন, মৃত্যুকে মৃত্যু স্বীকার করেনি, ওনার ছেড়ে মারা গেল। তারপর সবচেয়ে যিনি মানে কবির বেঁচে থাকলে হয়তো কবির মতন হতেন, সৌমেন্দ্রনাথ ঠাকুর মারা গেলেন কবি। ঠিক মৃত্যু যে একটা আমাদের ডাক দিয়ে যায়, শুধু ডাকে দিলেন, উনি একদম অনর রইলেন। এই ছেলেটার উনি মঙ্গেরে, বিহারের মঙ্গেরে দাহ করে এসে বোলপুরে যখন নামলেন, উনি তো উনি ওনার চিঠিপত্র লিখেছেন, সেদিনের আকাশ, সেদিনের বাতাস, সেদিনের জ্যোৎস্না কোনো কিছুর ঘাটতি ছিল না, তাহলে মৃত্যু কিভাবে হয়। বোলপুরে নামার পর একজন দাঁড়িয়ে আছেন, গুরুদেব আমার কবিতাটা দেখে দিন, আমার কবিতাটা দেখে দিন, গুরুদেব আমার গল্পটা দেখে দিন। উনি ওনার ছেলে মারা গেছেন কিন্তু এই কথা স্বীকার করেননি যে আমার ছেলে মারা গেছে, তোমরা এখন এখন না এখন না এখন না পরে হবে। উনি ঠিক ওদের কবিতাগুলি দেখে দিতে লাগলেন। ঠিক বড় ভাই যে রবীন্দ্রনাথ ঠাকুর এসে ওনার পিঠের উপর হাত চাপড়াতে লাগলেন, রবি রবি রবি রবি, তখনও ওনার হোশ নেই। এই ছিলেন রবীন্দ্রনাথ। ওনার সবচেয়ে বড় কথা হলো ওনার সবচেয়ে প্রিয় পুত্র সমাজে নাতি মারা গেলেন, মীরার পুত্র, আচ্ছা জার্মানিতে দরিদ্র নীতিনাথ ঠাকুর, তো উনি ও মারা গেছেন। কবি স্বদেশী আন্দোলনের বক্তৃতা রাখছেন বিকালবেলা, বাহ, আর ওনার মেয়েকে, মেয়ে মারা গেলেন, মেয়েকে দাহ করে এসে বাড়িতে ঠিক বিকালবেলায় উনি ঠিক আবার বক্তৃতা শুরু করলেন বঙ্গভঙ্গের এই যে আমাদের দ্বিখণ্ডিত হওয়ার পরিকল্পনার বিরুদ্ধে।
1: শান্তিনিকেতনে 22শে শ্রাবণ কিভাবে পালন করা হয়?
0: শান্তিনিকেতনে 22শে শ্রাবণ সকালবেলায় তো প্রভাতে তারা বৈচারিক গান নিয়ে আশ্রম পরিক্রমা করেন, তারপরে আজকের দিনে তারা বৃক্ষরোপণ করেন, সবচেয়ে বড় উৎসব যে মুরবিজয়ের কেতন ওরাও, ওই গানের মধ্যে সারা আশ্রম পরিক্রমা করে করে তারা বৃক্ষরোপণ করেন, ধীরে চল ফিরে চল মাটির টানে এই গানগুলি গান, বিকালে আবার বৈচারিক গানের পর সকালবেলার পর বিকালে আবার ব্রহ্মসঙ্গীত গাওয়া হয়, সন্ধ্যাতেও তাই। এইভাবে সারাদিন শান্তিনিকেতন মানে রবীন্দ্র
1: রবীন্দ্র পরিষদের সম্পাদনায় ভূমিকায় আছেন,
0: এখন আমাদের স্মরণ সভা চলছে রবীন্দ্রনাথের উপর,
1: খুব ভালো,
0: আমিও বিদায় নিচ্ছি, ধন্যবাদ,
1: অনেক ধন্যবাদ দাদা, ভালো থাকবেন, নমস্কার।
0: আচ্ছা নমস্কার।
1: তো আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন গোপাল চন্দ্র দাস, উনি একজন রবীন্দ্র অনুরাগী। যাই হোক, ওনার কাছ থেকে অনেক কিছুই জানতে পারলাম। উনি একজন খুব ব্যস্ত মানুষ, সময় খুব কম দিতে পেরেছেন। যেহেতু আজকে 22শে শ্রাবণ, কবির মহাপ্রয়াণ দিবস, অনুষ্ঠানে এখন একটি রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুস্মিতা পাত্র

তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। কবিতাটি কবিগুরুর লেখা একটি কবিতা থেকে দুলাইন পড়লাম। যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুরের নারী কবিতা ও বিভিন্ন গল্পে নারীদের অধিকার, মনস্তত্ত্ব ও প্রতিবাদী রূপ ফুটে উঠেছে। তার বিখ্যাত পংক্তি, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেহ নাহি দিবে অধিকার, নারী স্বাধীনতার একটি চিরন্তন বাণী। এছাড়া রবীন্দ্রনাথের ছোট গল্পের নারীরা অত্যন্ত সংবেদনশীল ও বাস্তবধর্মী। নারী জাতির শক্তি, সৃষ্টিশীলতা ও বঞ্চনার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর বাণী প্রকাশ পেয়েছে। এসব কাব্যে নারীর প্রেম ও রূপের পাশাপাশি তাদের আত্মমর্যাদার জয়গান গাওয়া হয়েছে। মৃণাল নামের এক সাধারণ গৃহবধূর আত্মলব্ধি ও প্রতিবাদী হয়ে ঘর ছাড়ার গল্প, যা নারীবাদী চেতনার এক অনন্য নিদর্শন। চারুলতা চরিত্রের মাধ্যমে মধ্যবিত্ত পরিবারের এক নারীর নিঃসঙ্গতা, মন ও বুদ্ধিবৃত্তিক আকুলতা নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। চন্দ্রা চরিত্রে নীরবতা ও অভিমান ভিত্তিক বিচারহীনতার করুণ পরিণতি তুলে ধরা হয়েছে। বিনোদিনী চরিত্রের মাধ্যমে নারীর অধিকার, আধুনিক মনস্তত্ত্ব ও সমাজ কাঠামোর দ্বন্দ্ব দেখানো হয়েছে।

গানটি শুনলেন, শিল্পী ছিলেন অরুন্ধতী হোম চৌধুরী।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লেখক হিসেবে অনেক বেশি সোচ্চার ছিলেন বাঙালি মধ্যবিত্ত নারীর মর্যাদা প্রতিষ্ঠায়। কথা সাহিত্য জুড়েই, বিশেষ করে ছোট গল্পে, নারী নির্মিতিতে কাজ করেছেন তিনি। সকালে নারীদের ব্যথা যন্ত্রণা ও অবহেলিত জীবনের গল্প যেমন তিনি বাস্তববাদী দৃষ্টিকোণ থেকে উঠিয়ে এনেছেন, তেমনি ভবিষ্যৎ আধুনিক বাঙালি নারীর স্বরূপ কেমন হবে তার আগাম চিত্র নির্মাণ করেছেন। তিনি নারী শিক্ষার কথাও বলেছেন। যাই হোক, আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষের পথে, কথা হবে পরবর্তী অনুষ্ঠানে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। আকাশবাণী বেলুনিয়া, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, এবং এর অব্যবহিত পরেই শুনবেন বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান।

গীতিকার মজরুর রচনায় এবং সচিত বর্মনের সুর সংযোজনায় শূন্য নেপালি গানটি বোম্বাই কা বাবু ছায়াছবিতে গেছেন মাহমুদ রফি।

এবার একটি গীতিকার শৈলেন্দ্র গাইড ছায়াছবিতে আপনারা শুনবেন মোহাম্মদ রফির কণ্ঠে এবারের গানটি।

শ্রোতা বন্ধুরা, অবকাশ শুনে অনুষ্ঠানে আপনারা শুনছেন একই সুরকার অর্থাৎ শচীন দাপুরমণির সুর সংযোজনায় তরুণদের বিভিন্ন হিন্দি ছায়াছবির গান। এবারের ছবি অভিমান, দ্বৈতকণ্ঠে গেছেন মোহাম্মদ রফি এবং লতা মঙ্গেশকর।

এবার ছবি চলতি কা নাম গাড়ি। গানটিতে কণ্ঠ দিয়েছেন কিশোর কুমার। শুনুন অবকাশ সঞ্জনী অনুষ্ঠান থেকে সচিন দেববর্মণের সুর সংযোজনায় এই গানটি।

0: तुम ही कहो ये कोई बात है।
1: বন্ধুরা, আমরা চলে এসেছি আজকের অবকাশ রঞ্জন অনুষ্ঠানের সবশেষ পর্যায়ে, এবং যেতে যেতে আমরা শোনাচ্ছি সুজাতা ছায়াছবির একটি গান, যেটি গেয়েছেন তালাত মাহমুদ, গীতিকার মজরু এবং সুরকার শচীন দেববর্মণ।

তালাত মাহমুদের কণ্ঠে গানটির সাথেই আজকের মতো শেষ হচ্ছে পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। আজকের অনুষ্ঠানে আমরা আপনাদেরকে শোনালাম কাগজ কে ফুল, বোম্বাই কা বাবু, গাইড, অভিমান, চলতি কা নাম গাড়ি এবং সবশেষে সুজাতা ছায়াছবিতে আমাদের ত্রিপুরার গর্ব শচীন দেববর্মনের সুর সংযোজনায় গান। আকাশবাণী বেলুনিয়া, জলই জীবন, পরিশ্রুত এবং বিশুদ্ধ পানীয় জল পান করুন এবং বিভিন্ন সংক্রামক রোগ থেকে নিজেকে দূরে রাখুন। জলের উৎসের আশেপাশে কোনো ধরনের বর্জ্য পদার্থ ফেলবেন না, এতে করে পানীয় জল সংক্রমিত হয়ে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আমাদের শরীরে আসতে পারে। ডায়রিয়া বা পেটের অসুখ প্রতিরোধে টাটকা খাবার খাবেন, কাঁচা সবজি বা ফল পরিষ্কার জলে ধুয়ে খাবেন। মলত্যাগের পর, খাবারের আগে বা খাবার পরিবেশন করার আগে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নেবেন। সুস্বাস্থ্য বজায় রাখতে সবসময় বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আমাদের নির্ধারিত অনুষ্ঠানমালায় এখন পরিবেশিত হচ্ছে লোকসঙ্গীত। এই অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। আসরের প্রথম গানটি গেয়েছেন পূর্ণদাস পাউল।

প্রবেশিত হল বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি লোকসঙ্গীতি অনুষ্ঠানে। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান। এটি আজ প্রথমে রয়েছে একখানি কথিকা। আজকের প্রসঙ্গ হাসির ডায়রিয়া রোগ এবং এর প্রতিকার।

0: Ogo jotona khapangni hambai tirine habani kogongkha takhumni mangtai teboni pekam borok munishune hai tok takhum pun wagnibo jadire pot memanuk jago o habani kogo jung tini nayano takhumni mangtai teboni pekam apnarogoi jadire pot bemani bishin takhumni o mangtai belai kirimashin chabe mar taibo markhenu sholaru তাখম বসঙ্গ মাসানো খাঁকলাই দায়িত্বিন তে ব্যবহারবিন অঙ্গ তাই গরুবি থুয়ু হায়ং খাঁকলাই গৃষ্টি শনি ইমাং হামিয়া খাই থাঙু তাখম রিউই ফালিন নগ্ন খুং সেনানি হিংখাঙ্কাই ও মাং তে বেমান্ন রুগা নামাই ও মাং তে বেমার ব্যাকটেরিয়া ইয়ং তুবি ভাইয়ু ও ব্যাকটেরিয়া রং অনজোড়া সাচুং তাই আলকা বেমান্ন থুমিনে অঙ্গু তামকলাই সাফ সুতরা তো এখানে অ বেমার তাই অ ব্যাকটেরিয়া ইয়ং মার খেয়ে হাবু নাইকাম শুনে কক তুই অবনী নুখা ডাক সেপটিক সেমিয়া হানো তাখম নক হামিয়া শিব্রুম ব্রুম ফারজাগিয়া শিবজিয়া লেতা ফেতা আমা আঙ্কে বন চাদানে মানে হামিয়া খাঁকলাই তুই হামিয়াও রিয়গই চা খাঙ্কে মানে হামিয়া রগমা চা খাঙ্কে তাই বেমার গান তাখমনি খি সুতুই রগ অ কাহাম তাখম রক এবার বেমার গ্রাম তাখমনি চাঁদানো মানি না কাহাম তাখম যা খাঁকে নো হুমতি বেমার অঙ্গ বাহে কিছুই নাই বেমার অংদ্রব কর্মলোক এবার খ্রাংজিজি খেয়ে খিবু তুই খিউ খিদে খিদেকলাই ইয়াকুং ইয়াপরি সে মানে চায়া আউনাই কামরং কাথরং নাই ল্যাংজাগ নাই চায়া আউনাই বুকুক তুই বুকুং তুই তুই ফাই নাই তাই বুকুক ন উগলো ফাইং তুলাঙে নাই বকাং বিশিং দাওয়াই নাই থং থংকে বাঁচাই দাও নাই এবার থুই দৌ নাই হায়ং তং তে সানুসিমি সানুদি বসানি বিশিং নো অ তাকুম থুই থানাই থুই কাঙ্কে অ তাকুম নো কচালত লাঙে নাই হাক চৌগুই নাই ফবি খুবদি যাতে সুই রক শিয়াল রক এবার তখা রক চাই মিয়া তুই অবরক চাওয়াই নাই খি খাঁকলাই এবার চাজাগিয়া মানে বারা তখন খাঁকলাই আর রক থাম্পুই রক বা খাঁকলাই এবার আ বাহান্ন তাখম কাহাম রং মাচা খাঁকেবু মার্কেটিং সলরু বসঙ্গ মাসা নং খাঁকলাই বন খাগে নাই তে কাহাম ন আলকা জায়গা খেয়ে তনি নাই নক নক হুন যায় খেয়ে ফারে শিবি হই সই নাই তনার নং নাই হাই কাঙ্কা ইয়গ নাই হাই আহংকালাই নিনি ইমাং থাপলা যাই থানাই নো বসঙ্গ মাসা অং খাঁকে নো ও মাসা বা মাংলে যে অংখাতা রোগ বেমার অংজা খাতা আমরা নরিতন্ডি নরিতনি নাই ও নিনি তাখম নগ নংতাম মা খাই নাই তাখম নগ গুন্দা কারান রুই এবার চেকআপ রুই নাই হর রুই সগুই নাই খিবির দিয়ে হাই গ্যাংলে আরও যে ব্যাকটেরিয়া ইয়ং রতং মানে আবারও খামি থিবে থানাই সকপুর নাই দি ইয়াং আয়াং দিয়ে হর বাড়ি থানো আয়ং খুশিং মার খেনু মকল খাই দি আওবা দেব DDT 10%, লিন্ডেন 0.4%, ব্লিচিং পাউডার এবার পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন ফিনাইল আবার বিশেষ যে কোনো কেসার রুই নাই নক নখুন যায় খেয়ে হুই সুই কচুং খেত নি হাই কাঙ্কে অ বেমার ইয়ং ভাইমি ইয়ং নাই বা দং ফানো থুই থানাই কু থুই তা খুম নো কাতালত লাং না হা খরচি ফবি খেদি আবং আইগেন সাকা যাতে আর নি মনাম ভাই জোড়া অখরি মেয়া থিকলাই তাই অ বেমার মানজাক তা খুম নি চা জানে মানে খুনি রং নবু যাই খাই ফবি খিবুদি বা হরস হগি খিবুদি একাম খাই নাই বরণী শাক্তিবু অয়ং কাহাম জাগা ফাই মানো আবন বাগে নাই অ পেগাম খাই নাই বরক যাই খেয়ে সাবান রায় খাই তুকুই মুসুই নাই তুই তু লক্ষ্য মুথুঙ্গি নাই তুকুক দি হাই কাঙ্কলাই অ বেমার ইয়ং তাই আলকা জাগা ফাই মাংলাক তাই যে ফাইজেন মকল কাই থাই আবং খা চা জানাই মানে কাহামা নাই যে তুইও নং তাকাম রিয়র নাই অ তুই কাহামা নাই তাই যে জায়গাও নং মানে ও তাকম না আদার চার নাই অ মানে বউ শুই নাই যাই খে সাফ সুতরা খেত না নাই মান খাঙলে অবন বদলাই বদলাই বা এবার সেলাই রুদি হেকলাই অ বেমার ইয়নি ইয়গ নাই তাই বেমার নুক যা খাঙ্কে নিনি গান্ধানি ও তক তাকম নাই নাই নাই কাম সঙ্গত লাঙে নাই এবার রেঙে তো বই নাই ফুনুক ফাইদি ব্রুন কক তুই পেকাম না দি তাবক বাজার হাতিও যাদের পথ টিকা মান যাগু আর টিকার অংখা ফাউল ভ্যাকসিন eba fidel vaksin nei tawa kha nong abno jara nang sekal onnai kam khaine songni kok khna bine tu buine jara phaidi tai nong ola ta khum riwine rang pucha ajibine nok nok khungu ujobru di tinini habani ka ko songno chung tinara khna lai ka ta khumni mangte beban tai boni pekam na rogi kokisha jotona khabangni hambai
1: হাসির ডায়রিয়া রোগ এবং এর প্রতিকার এ বিষয়ে তখন আপনারা জানলেন। এবারে শুনুন কর্পোরকে দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

0: শুনলেন বিভিন্ন শিল্পীর পরিবেশনায় কপড়কে দেশাত্মক গান। এর সাথেই কপড়ক অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আকাশবাণী বেলুনিয়া, এখন শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য আমাদের নিয়মিত পরিবেশনা কিষাণবাণী। আজকের কিষাণবাণী অনুষ্ঠানের শুরুতেই আপনারা শুনবেন একখানি আলোচনা প্রসঙ্গ, স্বনির্ভরতার জন্য মৌমাছি পালন। এ বিষয়ে আলোচনায় রয়েছেন কৃষি বিশেষজ্ঞ নপেন্দু নায়ার, এবং এর পরপরই আপনারা জানতে পারবেন জাতীয় প্রাকৃতিক কৃষি মিশন এই সম্পর্কে।
1: অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত।

0: বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণবাণী অনুষ্ঠান। কিষাণবাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যভিত্তির সাক্ষাৎকার, সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা, থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজার দর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক। আজ প্রথমেই থাকছে স্বনির্ভরতার জন্য মৌমাছি পালন নিয়ে কৃষি বিশেষজ্ঞ ডক্টর নববিন্দু নায়ারের সাক্ষাৎকার।
1: নমস্কার স্যার, আপনাকে
2: নমস্কার,
1: আমাদের এই অনুষ্ঠানে স্বাগত আপনাকে। এই যে মৌমাছি পালন স্বনির্ভরতার লক্ষ্যে, স্বনির্ভর হওয়া মানে নিজের রোজগারে নিজে চলা, মানে অন্যের ওপর নির্ভর না করা, তাই তো? এই মৌমাছি পালন করে কি স্বনির্ভর হওয়া যায়?
2: হ্যাঁ, দেখুন, আমরা যদি ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর দিকে তাকাই, যেখানে কিছু কৃষকরা, যারা প্রোগ্রেসিভ কৃষক, তারা মৌমাছিকে নিজেদের জীবিকা হিসাবে গ্রহণ করে নিয়েছে এবং আজকের দিনে দাঁড়িয়ে তারা গাড়ি বাড়ি সবই করে নিয়েছে শুধু এই একটিমাত্র পোকার ওপরে নির্ভর করে। এবং এই মৌমাছি এখানে ওখানে কিন্তু এটা বি ইন্ডাস্ট্রি হিসাবে পরিগণিত হয়, মানে মৌমাছির ওপরে একটা ইন্ডাস্ট্রি কীভাবে ডেভেলপড হয় সেটা ওই, যেমন ধরুন পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশের কিছু অংশ, এইসব জায়গায় গেলে আমরা কিন্তু দেখতে পাই। এবং ওরা মেনলি যেটা করে সেটা হচ্ছে এপিস মেলিফেরা, যেটা আমাদের ইউরোপীয় মৌমাছি, এটাকে নিয়ে ওরা করে। এবং শুধুমাত্র মৌমাছি পালন করে মধু উৎপাদন নয়, তার সাথে সাথে তারা মৌমাছি কলোনিগুলোকে অন্যান্য কৃষক, যাদের কাছে মৌমাছি কলোনি নেই, তাদের কাছে ভাড়া দেয়।
1: আচ্ছা,
2: তারপরে ধরুন এই মৌমাছি থেকে আমরা যেরকম মধু পাই আমরা জানি, তার সাথে সাথে পোলেন, প্রোপোলিস, রয়্যাল জেলি, বি ভেনম, এই সমস্ত জিনিসগুলো তারা এক্সট্রাকশন করে, এগুলোকে প্রসেসিং করে এগুলোকে বাজারজাত করে। হ্যাঁ, এবং তার সাথে সাথে হচ্ছে যে এগ্রিকালচারে বা কৃষিকাজে বা উদ্যানবিদ্যায় যে পরাগ সংযোগের যে ভূমিকা মৌমাছির রয়েছে সেটাও কিন্তু আমাদের জানা। এবং এই পরাগ সংযোগের মাধ্যমে দেখা যাচ্ছে যে বেশ কিছু ফসলে প্রচুর, মানে যে তার উৎপাদন অনেক গুণ বেড়ে যায়। তো এই সমস্ত দিক যদি আমরা চিন্তাভাবনা করি তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে মৌমাছি পালন করে স্বনির্ভর হওয়া যায়।
1: মানে আমাদের এই রাজ্যে তার প্রচারের কিছুটা ঘাটতি রয়েছে বলে মনে হয়?
2: না, এই রাজ্যে প্রচারের ঘাটতি আমি বলবো না, কারণ এই রাজ্যে খাদি বোর্ড এবং খাদি কমিশন, এই দুটো অর্গানাইজেশন বহু বছর ধরে কাজ করছে মৌমাছি পালনের ওপরে। এবং অন্যান্য সরকারি যে সংস্থাগুলি রয়েছে তারাও টাইম টু টাইম দেয়, প্রশিক্ষণ দেয়। আমরাও কয়েক বছর আগে আমাদের কলেজ অফ এগ্রিকালচার ত্রিপুরা থেকে আমরা একটা রাজ্যস্তরীয় সেমিনার করেছিলাম শুধু মৌমাছি পালনের ওপরে। এখানে সমস্ত যারা প্রোগ্রেসিভ বি কিপার্স রয়েছে তারা আহ্বিত হয়েছিল এবং অনেক কৃষকরাও ছিল, প্রায় 200-300 ফার্মার্স বা ছিল তারা। তো প্রচারের কোনো ঘাটতি নেই, কিন্তু এখানে আমাদের যেটা সমস্যা হচ্ছে যে এখানে আমরা এপিস সেরানার, যেটা হচ্ছে আমাদের দেশীয় মৌমাছি, এইটার ওপরে আমাদেরকে নির্ভরশীল হয়ে থাকতে হয়। আর এপিস মেলিফেরাটা আমাদের এই রাজ্যে এটা এখনো পর্যন্ত সম্ভবপর হয়ে ওঠেনি।
1: আচ্ছা, মানে বিদেশি মৌমাছি এখানটায় খুব একটা পালন করা হয় না?
2: না, এইটা বেশ কয়েকজন চেষ্টা করেছিল কিন্তু এটা সাকসেসফুল হয়নি। তার একটা বিশেষ কারণ রয়েছে, সেটা হচ্ছে যে এই এপিস মেলিফেরা যেটা মৌমাছিটা রয়েছে এর সাইজটা একটু বড় এপিস সেরানার থেকে। এবং এদের যে আমাদের অফ সিজন, যখন মানে ধরুন মধু উৎপাদন হয় না, যেরকম এই বর্ষাকাল, এই সময় এদের হচ্ছে যে খাদ্য হিসাবে আমরা সাধারণত চিনির যে জল, সুগার সিরাপ এবং কোলেন সাপ্লিমেন্ট দিয়ে থাকি। তো এই এপিস মেলিফেরার ক্ষেত্রে এটা একটু, তাদের যে প্রয়োজনটা একটু বেশি, যেহেতু তাদের সাইজটাও বড় এবং তাদের কলোনিতে প্রায় আপনার 50-60,000 শ্রমিক থাকে, সেখানে এপিস সেরানার ক্ষেত্রে ম্যাক্সিমাম 20-25,000 শ্রমিক থাকে। সুতরাং তাদের যে চাহিদাটা, হ্যাঁ, আর্টিফিশিয়াল ফুড যেটা, চিনির সিরাপের চাহিদাটা বেশি। এই জন্য কী হয়, যারা প্রোগ্রেসিভ বি কিপার, অন্যান্য রাজ্যে যারা এপিস মেলিফেরা বা বিদেশি মৌমাছি নিয়ে কাজ করছে, তারা কিন্তু মাইগ্রেশন করে পরিযায়ীভাবে। যেমন ধরুন আমার যে অঞ্চলে এখন ধরুন ফ্লাওয়ারিং প্ল্যান্ট নেই যেখান থেকে মৌমাছিরা পোলেন এবং নেকটার নেবে, তখন আমাকে পার্শ্ববর্তী যে অঞ্চল রয়েছে সেখানে হচ্ছে আমাকে গিয়ে মৌমাছিগুলোকে শিফট করতে হবে, যেখানে পোলেন এবং নেকটার প্রদানকারী ফ্লাওয়ার রয়েছে, ফ্লাওয়ারিং প্ল্যান্ট রয়েছে, ঠিক আছে, তার মানে একটা ফ্লোরাল ক্যালেন্ডার, ঠিক আছে। তো এই বিষয়টা আমাদের একটু সম্মুখ অবহিত হতে হয়, এবং যেহেতু আমাদের রাজ্যটা খুবই ছোট, তো আমাদের দরকার পড়লে হয়তো আসাম যে পার্শ্ববর্তী রাজ্য সেখানেও যেতে হতে পারে, কারণ

0: আসামেও দেখা যাচ্ছে যে এই বিদেশি মৌমাছি পালন হচ্ছে, বা আমাদের পার্শ্ববর্তী দেশ যদি বাংলাদেশের কথা বলেন তাহলে এখানেও কিন্তু এই এপিস মেলিফেরা হচ্ছে। আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলেন এখানেও এপিস মেলিফেরা হচ্ছে। তার মানে কি, এই যে এপিস মেলিফেরার জন্য যে মৌমাছি পালনের যে পদ্ধতি এটা একটু আলাদা। এপিস সেরানাটাকে আমরা একই জায়গায় রেখে স্থায়ীভাবে এটাকে এক জায়গায় আমি রেখে আমরা এপিস সেরানাকে আমরা করতে পারবো, কিন্তু এপিস মেলিফেরার ক্ষেত্রে আমাকে মাইগ্রেশনের দিকে যেতে হয়।
1: আচ্ছা, সেক্ষেত্রে এটা কিভাবে সম্ভব, মানে অন্য জায়গায় আমি কিভাবে নিয়ে যাব, ওখানটায় গিয়ে মানে জায়গা কোথায় পাবো?
0: হ্যাঁ, এবারে হচ্ছে যে কন্ট্যাক্ট থাকে যারা প্রোগ্রেসিভ বিকিপার, তারা কি করে, যাদের ধরুন মৌমাছির কলোনি নেই, যেসব বড় বড় কৃষকরা রয়েছে তাদের হেক্টরের পর হেক্টর জমি চাষাবাদ হয়, তাদের মৌমাছি কলোনি নেই, কিন্তু তারা জানে যে মৌমাছির পলিনেশনে বা পরাগ সংযোগে তাদের ফসলের উৎপাদনশীলতা বাড়বে, এই জন্য যারা মৌমাছি পালন করে তাদের থেকে তারা এই মৌমাছি কলোনিগুলো ভাড়া করে। এবং এই যে ভাড়া করে এটা একটা শিফটিং হয়, এবং শিফটিংটা রাতের দিকে হয়, বড় বড় ট্রাক বোঝাই করে মৌমাছি কলোনিগুলোকে সিল করে নিয়ে যাতে মৌমাছিরা না বেরোতে পারে, তাদের একটা পদ্ধতি রয়েছে, তার মধ্যে একটু খাবার দিয়ে দিতে হয় বাক্সের মধ্যে দিয়ে, এগুলোকে সিল করে নিয়ে অন্য রাজ্যের মধ্যে স্থানান্তরিত হয় এগুলো। আবার যখন হচ্ছে যে নিজের রাজ্যে ধরুন ফ্লাওয়ারিং প্ল্যান্টের অ্যাভেলেবিলিটি হলো, প্রাপ্যতা বাড়লো, তখন হচ্ছে এগুলোকে আবার ফিরিয়ে আনা হয়। আমরা দেখেছি যে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা থেকে কাশ্মীরে পর্যন্ত এই মৌমাছি কলোনিগুলোকে ভাড়া দেওয়া হয়।
1: আচ্ছা, এই যে স্থানান্তর করা হয়, এতে এদের অসুবিধা হয় না, এরা নিজের ঘর চিনতে পারে তো?
0: হ্যাঁ, এরা যে আমাদের বাক্সের মধ্যে রয়েছে সেই বাক্সের মধ্যে অ্যাকচুয়ালি ওদেরকে একটু সাফিসিয়েন্ট খাবার দিতে হয়, খাবার দিয়ে এটাকে সিল করে দেওয়া হয়। সিল করে দিয়ে এবার ধরুন এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাচ্ছে, একদিন দুদিনের ব্যাপারও হতে পারে, তো সেই মতন পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে এটাকে ভালো করে সিল করা হয়, এবং চেষ্টা করা হয় ম্যাক্সিমাম এটা যত দ্রুত সম্ভব এটা নিয়ে যাওয়া, এবং রাত্রের বেলার মধ্যেই এটা ট্রান্সপোর্টটা করার চেষ্টা করা হয়।
1: যেটা বলতে চাইছিলাম, এই মৌমাছি পালন করতে গেলে তো বিভিন্ন ধরনের ফুল ফল গাছ এগুলোরও ভীষণ প্রয়োজন। শুধু আমি ঘরের মধ্যে বিভিন্ন খাঁচার মধ্যে রেখে রেখে দিলাম, কিন্তু সে খাবার কোত্থেকে পাবে? হ্যাঁ, মধু উৎপাদন কোত্থেকে হবে?
0: হ্যাঁ, এটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, যে ধরুন কোনো একজন কৃষক, বা ধরুন আমি নিজে, আমার নিজের চাষের জমি নেই, তো সেক্ষেত্রে আমি ভাবতে পারি তাহলে মৌমাছি রেখে আমি কী করবো। কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে মৌমাছিরা তার নিজের বাক্স থেকে প্রায় আপনার 1.5 থেকে 2 কিলোমিটার দূর পর্যন্ত তারা গিয়ে অন্যান্য ফ্লাওয়ার যেখানে রয়েছে, ফুল রয়েছে, সেখান থেকে পোলেন নেক্টার তারা কালেকশন করতে পারে। সুতরাং যে কৃষক ভাই বা যে মানুষের নিজস্ব চাষের জমি নেই বা গাছপালা নেই, তিনিও কিন্তু তার নিজের বাড়িতে রেখে মৌমাছিকে পালন করতে পারেন।
1: বর্তমান সময়ে এই মৌমাছি পালনের বাজার সম্ভাবনা কতটা রয়েছে?
0: মৌমাছি পালনের সম্ভাবনা সবসময় রয়েছে আমাদের রাজ্যে। আমি যেটা বললাম যে এপিস মেলিফেরা হয় না, এপিস সেরানা হয়, কিন্তু এইখানে আমরা যদি দেখি যে আমাদের এই যে মধু, এপিস সেরানার মধুর কিন্তু যে চাহিদা এটা কিন্তু অনেক বেশি, এবং তার দামও কিন্তু প্রচুর। আমরা ধরুন আপনি ডাবর হানি কিনতে যাবেন বাজারে, 500 গ্রাম বা 1 কিলো হানি আপনি ম্যাক্সিমাম 500 টাকা, 550 টাকা এই রেটের মধ্যে আপনি পেয়ে যাবেন, কিন্তু এপিস সেরানা আমাদের এখানে ত্রিপুরা রাজ্যে 800 থেকে 1000 টাকায় মিনিমাম বিক্রি হয়, তার সাথে কখনো কখনো এর দাম 1200-1500 টাকাও চলে যেতে পারে খোলা মার্কেটে। আর আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষজন কিন্তু এই এপিস সেরানা মধুর যে ঔষধীয় গুণ সেই বিষয়ে কিন্তু সম্যক অবহিত, এই জন্য তারা কিন্তু যেটা লোকাল মার্কেটে ব্র্যান্ডেড হানি যেগুলো রয়েছে পথস্থায় পেলেও তারা কিন্তু মানে একটু বেশি টাকা দিয়েও এপিস সেরানার মধুটাকেই কেনার চেষ্টা করে থাকেন, কারণ এর যে ঔষধীয় গুণটা কিন্তু অনেক বেশি।
1: আচ্ছা, এখন তো সবই আপনার কি বলবো বোতলজাত বা প্যাকেটজাত না করলে সেটাকে বিক্রি করা একটু কষ্টকর হয়ে যায়, সেক্ষেত্রে এখানটায় যারা উৎপাদন করবেন তারা এই প্যাকেট কিভাবে বানাবেন, বা কোনো ব্র্যান্ডেড লেভেল না থাকলে সেটা কি বিক্রি করা সম্ভব হবে?
0: হ্যাঁ, এখন
1: এখানটায় কি বড় বড় কোম্পানিগুলো এসে মধু সংগ্রহ করবে?
0: হ্যাঁ, আপনি যেটা বলছেন যে দুটো জিনিসই এখানে হচ্ছে, যারা লোকাল কৃষক বা মৌমাছি পালক যারা রয়েছেন তারা হয়তো সেই লেভেলে ব্র্যান্ডিং করতে পারছেন না, লেভেলিং করতে পারছেন না, তারপরে কিন্তু তারা তাদের মধুর যে দাম 800, 1000, 1200 ম্যাক্সিমাম 1500 পর্যন্ত তারা কিন্তু পাচ্ছে, কোনো বটলিং ছাড়া, কোনো লেভেলিং ছাড়া। আর বহিররাজ্য থেকে যখন কোনো বড় কোম্পানি আসছে মধু কেনার জন্য, তখন কিন্তু তারা আমাদের কৃষকদের বা মৌমাছি পালক যারা রয়েছে তাদের এই দামটা দিতে চাইছে না, কারণ আমাদের এপিস মেলিফেরার প্রোডাকশনটা কিন্তু অনেক বেশি। একটা কলোনি বা একটা বাক্স থেকে, হাইভ থেকে প্রায় 35

0: সেল করে প্রফিট করতে হবে, তখন সে হচ্ছে কম দামে কিনতে পারে।
1: এই যে বাক্স বন্দি করে আমরা মৌমাছি পালন করছি, আর অনেক সময় দেখা যায় বাড়ির বিভিন্ন কোণে বা গাছের মধ্যে, আম গাছের মধ্যে, কাঁঠাল গাছের মধ্যে মৌমাছি এসে বাসা বাঁধে এবং বড় চাক তৈরি করে, তার থেকে মধু আমরা সংগ্রহ করি। তো এগুলোর মধ্যে কোনো পার্থক্য রয়েছে?
0: যেটা আপনি বললেন যে বাইরে যেগুলো বড় মৌমাছি, যেটাকে রাজমধু বলা হয়, যেটা হচ্ছে এপিস ডরসাটা, এটা জঙ্গলি মৌমাছি।
1: আচ্ছা,
0: এরা নিজেদের খেয়াল খুশি মতন আমাদের এখানে আসে, থাকে, তারপর একটা নির্দিষ্ট সময় পরে তারা এখান থেকে চলে যায়,
1: চলে যায়,
0: ঠিক আছে। কিন্তু এদেরকে আমরা বাক্সবন্দি করে রাখতে পারবো না, এটা সম্ভব নয়।
1: আচ্ছা,
0: আমরা আমাদের যে পালিত মৌমাছি হচ্ছে দুটো, একটা হচ্ছে এপিস সেরানা যেটা আমাদের ভারতীয় মৌমাছি, আর একটা হচ্ছে ইউরোপীয় মৌমাছি যেটা হচ্ছে এপিস মেলিফেরা।
1: আচ্ছা,
0: তার সাথে আর একটা ছোট জাতের মৌমাছি রয়েছে যেটাকে স্টিংলেস বি বলা হয়, এর কোনো হুল থাকে না, এর নাম বিজ্ঞানসম্মত নাম হচ্ছে টেট্রাগোনিলা ইরিডিপেনিস। এটাকেও আমরা ছোট ছোট মাটির পাত্রের মধ্যে ভরে আমরা কিন্তু রাখতে পারি, কিন্তু এইটাকে আমরা মেনলি পলিনেশন বা পরাগ সংযোগের জন্য কাজে লাগাই। এখান থেকে মধুর পরিমাণ খুবই কম হয় এবং মধুটাকে নিষ্কাশন করাও একটু মানে বিজ্ঞানসম্মতভাবে করতে পারি না, কিন্তু এপিস সেরানা যেটা আমাদের দেশীয় এবং ইউরোপীয় মৌমাছির থেকে আমরা বিজ্ঞানসম্মতভাবে মধুটাকে নিষ্কাশন করতে পারি, তাতে গিয়ে এদের কলোনিটাও নষ্ট হয় না।
1: আপনি যেটাকে জঙ্গলি মৌমাছি বললেন, তার যে মধু, ওটার তো বেশ চাহিদা রয়েছে।
0: হ্যাঁ, না ওটার চাহিদা বলতে কি, লোকাল মানে খোলা মার্কেটে দেখবেন যে রাস্তার ধারে অনেকে বলছে যে ওই কলোনি ভেঙে নিয়ে বসে যাচ্ছে এইভাবে, কিন্তু চাহিদা যদি বলেন সেটা হচ্ছে আমাদের কিন্তু এপিস সেরানার।
1: আচ্ছা,
0: হ্যাঁ, এই যে এপিস ডরসাটার, হ্যাঁ হ্যাঁ, এপিস ডরসাটার মধু যেটা বাজারে মানে রাস্তার ধারে বসে তারা বিক্রি করে, এখানেও কিন্তু দাম সেই অর্থে পাওয়া যায় না, ধরুন 500-600 টাকা কিলো ম্যাক্সিমাম এরমভাবে লোকে কিনে নেয়। কিন্তু আমি যে রেটটা বলছি আপনি 800-1500 পর্যন্ত, এইটা কিন্তু এপিস সেরানার জন্য এখানে পাওয়া যাচ্ছে।
1: আচ্ছা, এই যে মৌমাছি আমরা পালন করব স্বনির্ভরতার জন্য, এক্ষেত্রে নতুন করে কেউ যদি আপনার মৌমাছি পালন শুরু করতে চান, তার মোটামুটি কতটুকু জায়গা প্রয়োজন, কতটা বাক্স প্রয়োজন, বা কেমন খরচা প্রয়োজন, বা বীজ কোত্থেকে পাবেন?
0: জায়গা, প্রথমত জায়গার যদি হিসাব বলি, আমি জায়গা একদমই লাগে না, তার নিজের বাড়িতে রেখেই সে রাখতে পারে। তবে মৌমাছিগুলো বেশি যাতে গ্যাদারিং না হয়, খুব ঘনভাবে তাদেরকে স্থাপন না করাই ভালো, একটা নির্দিষ্ট দূরত্বে রাখা উচিত। এবং প্রাথমিকভাবে যদি সে শুরু করতে চায়, তাকে মিনিমাম 10টা কলোনি নিয়ে শুরু করতে হয়, কারণ এই এপিস সেরানার কিছু প্রবলেম রয়েছে, যেরকম হচ্ছে এদের ঝাঁক ছাড়া বা নিজের ঘর ছেড়ে দিয়ে চলে যাওয়া, অন্য কোথাও গিয়ে বাসা করা, এই জিনিসটা কিন্তু ইউরোপীয় মৌমাছির থেকে আমাদের ভারতীয় মৌমাছিতে বড্ড বেশি এই সমস্যাটা। তো স্বাভাবিকভাবে আমাদেরকে ধরে নিতেই হবে যে এই ভারতীয় মৌমাছি রেখে আমরা যদি করতে চাই, আমাদের কিছু কলোনি নষ্ট হবেই, তারা চলে যাবে। তখন কি হয়, আমাদের যদি আরও অন্য বাক্স থাকে, সেখান থেকে আমি এই কলোনিগুলোকে ডিভাইড করে আমার খালি বাক্সগুলোকে আবার ভরিয়ে নিতে পারবো। কিন্তু আমি যদি শুরুই করি একটা বা দুটো থেকে, এবং এই জায়গায় যদি কলোনিটা ছেড়ে চলে যায় আমাদেরকে, তখন কিন্তু আমাদেরকে আবার নতুন করে কলোনি কিনতে হয়। তো এই জন্য এখানে সাকসেসটা এইভাবে ডিপেন্ড করে যে আমি প্রথমে কতগুলো কলোনি নিয়ে শুরু করছি। আমি একটা বা দুটো কলোনি নিয়ে এপিস সেরানার ক্ষেত্রে ভারতীয় মৌমাছি নিয়ে, এটা কখনোই বিজ্ঞানসম্মত নয়।
1: আচ্ছা, আনুমানিক খরচা কেমন হতে পারে?
0: এখন ধরুন একটা বাক্স খোলা মার্কেটে প্রায় আপনার 2000-3000 মধ্যে পাওয়া যাচ্ছে, নর্মাল কাঠের মধ্যে, আমাদের ত্রিপুরাতে যারা তৈরি করে বিক্রি করে। আর আপনি যদি বাইরে থেকে আনতে চান, ট্রান্সপোর্টে বিভিন্ন কোম্পানি রয়েছে, পাঞ্জাব, হরিয়ানা, আপনার ইভেন সাউথ থেকেও অনেক আসে, বাক্স আসে, বেঙ্গালোর থেকেও আসে, তো এইগুলোর দামও মোটামুটি 2500-3000 মধ্যে পড়ছে। এই বাক্সটাকে রাখার জন্য একটা স্ট্যান্ড লাগে, লোহার স্ট্যান্ড, তার দাম ধরুন মোটামুটি 500-600 টাকা লাগে। আর একটা কলোনির এখন বর্তমানে ত্রিপুরা রাজ্যে গভর্নমেন্ট রেট হচ্ছে 1500 টাকা।
1: আচ্ছা,
0: এই হচ্ছে প্রাথমিক খরচা। তার সাথে অ্যাসোসিয়েটেড যেটা লাগে, যে মানে কিছু ইকুইপমেন্ট লাগে, যেরকম গ্লাভস বা বিভেল, হ্যাঁ, মুখের মুখ ঢাকার জালি, হ্যাঁ, বা হাতের দস্তানা, ছুরি, চাকু, এগুলো নমিনাল, এগুলোর দামই একদম নগণ্য। তার সাথে একটা জিনিস লাগে, সেটা হচ্ছে হানি এক্সট্রাকশন মেশিন, যাতে আমরা বিজ্ঞানসম্মতভাবে মধুটাকে নিষ্কাশন করব, চাকগুলোকে নষ্ট না করে, এবং চাকগুলোকে আবার আমরা প্রতিস্থাপিত করব আমাদের বাক্সের মধ্যে। তো এই জন্য হানি এক্সট্রাক্টর একটা মেশিন লাগে। তো এটার দামও মোটামুটি খুব একটা বেশি নয়, 3500-4000 মধ্যে লাগে।
1: মানে এটা শুরু করার আগে আমাকে প্রশিক্ষণ অবশ্যই নিতে হবে, প্রশিক্ষণ নিয়ে তারপর আমাকে এই কাজে এগোতে হবে।
2: এতক্ষণ শুনছিলেন স্বনির্ভরতার জন্য মৌমাছি পালন।

0: নিয়ে কৃষি বিশেষজ্ঞ ডক্টর নববিন্দু নায়ারের সাক্ষাৎকার।
1: শ্রোতা বন্ধুরা, কিষাণবাণী অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত। এখন শুনবেন জাতীয় প্রাকৃতিক কৃষি মিশন সম্পর্কে কিছু কথা। ভারতের কৃষি ব্যবস্থায় দীর্ঘদিন ধরে রাসায়নিক সার, কীটনাশক এবং আগাছানাশকের ব্যাপক ব্যবহার হয়ে আসছে। এর ফলে একদিকে যেমন উৎপাদন বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে মাটির উর্বরতা হ্রাস, ভূগর্ভস্থ এবং পৃষ্ঠজলের দূষণ, জীববৈচিত্র্যের ক্ষয় এবং কৃষি উৎপাদনের ব্যয় বৃদ্ধি পেয়েছে। অনেক কৃষক ক্রমশ রাসায়নিক উপকরণের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন, যার ফলে তাদের উৎপাদন খরচ বেড়েছে এবং পরিবেশগত সমস্যাও তীব্র হয়েছে। এই পরিস্থিতিতে ভারত সরকার প্রাকৃতিক কৃষিকে উৎসাহিত করার জন্য জাতীয় প্রাকৃতিক কৃষি মিশন বা ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং চালু করেছে। এই মিশনের মূল উদ্দেশ্য হল রাসায়নিক উপকরণের উপর নির্ভরশীলতা কমিয়ে স্থানীয় প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে কম খরচে পরিবেশ বান্ধব এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলা। জাতীয় প্রাকৃতিক কৃষি মিশন হল ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই মিশনের লক্ষ্য হল দেশের বিভিন্ন রাজ্যে ধাপে ধাপে প্রাকৃতিক কৃষির প্রসার ঘটানো, কৃষকদের প্রশিক্ষণ দেয়া, প্রাকৃতিক কৃষি উপকরণ প্রস্তুতের ব্যবস্থা গড়ে তোলা এবং উৎপাদিত পণ্যের বাজার সংযোগ ও মূল্য সংযোগের সুযোগ তৈরি করা। এই মিশন প্রাকৃতিক কৃষিকে একটি স্বতন্ত্র কৃষি পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, যেখানে রাসায়নিক সার, কীটনাশক ও অন্যান্য বাহ্যিক কৃষি উপকরণের ব্যবহার ন্যূনতম বা সম্পূর্ণরূপে পরিহার করা যায় এবং কৃষকের নিজস্ব খামার ও স্থানীয় সম্পদকে কৃষির প্রধান ভিত্তি হিসেবে তুলে ধরা হয়। প্রাকৃতিক কৃষি হল এমন একটি কৃষি পদ্ধতি যেখানে কৃষক গরু, গোবর, গোমূত্র, জৈব পদার্থ, ফসলের অবশিষ্টাংশ, স্থানীয় জীবাণু এবং প্রাকৃতিক উপাদান ব্যবহার করে মাটির উর্বরতা বজায় রাখেন এবং রোগ পোকা নিয়ন্ত্রণ করেন। এই পদ্ধতির মূল দর্শন হল মাটি এবং জীবন্ত ব্যবস্থা, রাসায়নিকের পরিবর্তে জীবাণু ও জৈবিক প্রক্রিয়াকে সক্রিয় করা, স্থানীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার, কম খরচে কৃষি উৎপাদন এবং পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের সুরক্ষা। জাতীয় প্রাকৃতিক কৃষি মিশনের উদ্দেশ্য কি? এর প্রধান উদ্দেশ্য হল রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমানো, কৃষকের উৎপাদন ব্যয় হ্রাস করা, মাটির স্বাস্থ্য ও জীববৈচিত্র্য পুনরুদ্ধার করা, জল সংরক্ষণ ও জল ব্যবহারের দক্ষতা বৃদ্ধি করা, কৃষককে বা কৃষিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সক্ষম করে তোলা, প্রাকৃতিক কৃষি পণ্যের বাজার গড়ে তোলা, কৃষকের প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করা, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা। প্রাকৃতিক কৃষির মূল নীতি হল স্থানীয় সম্পদের ব্যবহার, তার মধ্যে দেশি গরুর গোবর, গোমূত্র, ফসলের অবশিষ্টাংশ, শুকনো পাতা, খড়, জৈব বর্জ্য, স্থানীয় মাটি। এর ফলে কৃষককে বাইরের বাজার থেকে বেশি পরিমাণ রাসায়নিক সার বা কীটনাশক কিনতে হয় না। মাটিকে জীবন্ত রাখা, প্রাকৃতিক কৃষিতে মাটিকে শুধু একটি মাধ্যম হিসেবে নয় বরং জীবন্ত বাস্তুতন্ত্র হিসেবে বিবেচনা করা হয়। মাটিতে অণুজীব, কেঁচো, ছত্রাক, ব্যাকটেরিয়া এবং অন্যান্য উপকারী জীবের সংখ্যা বৃদ্ধি করার উপর বিশেষ জোর দেওয়া হয়। মাটির আবরণ বা মালচিং, খড়, পাতা, আগাছা বা অন্যান্য জৈব পদার্থ দিয়ে মাটির ওপর আবরণ সৃষ্টি করা হয়। এর ফলে মাটির আর্দ্রতা বজায় থাকে, আগাছা কম জন্মায়, তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকে এবং জৈব পদার্থ বৃদ্ধি পায়। জীববৈচিত্র বৃদ্ধি, একক ফসলের পরিবর্তে বিভিন্ন ফসল একসঙ্গে বা পর্যায়ক্রমে চাষ করতে উৎসাহ দেওয়া হয়, যেমন আন্তঃফসল, মিশ্র ফসল, বহুফসলী কৃষি, কৃষি বনায়ন। প্রাকৃতিক কৃষিতে ব্যবহৃত প্রধান উপাদান জীবামৃত, গোবর, গোমূত্র, গুড়, বেসন বা ডাল গুঁড়ো এবং স্থানীয় মাটি মিশিয়ে তৈরি করে গোবর, গোমূত্র, গুড়, বেসন বা ডাল গুঁড়ো এবং স্থানীয় মাটি মিশিয়ে তৈরি একটি জীবাণু সমৃদ্ধ তরল। এটি মাটির অণুজীব বৃদ্ধি করে, পুষ্টি সরবরাহ করে, মাটির উর্বরতা উন্নত করে। বীজামৃত বীজ শোধনের জন্য ব্যবহৃত একটি প্রাকৃতিক দ্রবণ। এটি বীজকে রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে এবং অঙ্কুরোদ্গমে সহায়তা করে। বীজামৃতের ঘনরূপ বা দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং ধীরে ধীরে মাটিতে পুষ্টি সরবরাহ করে। মিশনের প্রধান কার্যক্রম হল জাতীয় প্রাকৃতিক কৃষি মিশনের আওতায় বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত হয়। তার মধ্যে কৃষক প্রশিক্ষণ, প্রদর্শনী ক্ষেত্র, ইনপুট প্রস্তুত কেন্দ্র, বাজার সংযোগ। কৃষকদের জন্য সুবিধে কি? উৎপাদন ব্যয় কমে। প্রাকৃতিক কৃষির সবচেয়ে বড় সুবিধা হল রাসায়নিক সার এবং কীটনাশক কেনার খরচ অনেকটা কমে যায়। মাটির স্বাস্থ্য উন্নত হয়, জল সাশ্রয় হয়, পরিবেশ রক্ষা হয়, স্বাস্থ্যকর খাদ্য উৎপাদন হয় এবং পরিবেশগত গুরুত্ব রয়েছে। এর পরিবেশগত গুরুত্বের মধ্যে জাতীয় প্রাকৃতিক কৃষি মিশন পরিবেশ সংরক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এর মধ্যে গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানো, কার্বন সংরক্ষণ, মাটির জৈব কার্বন বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ। কিষাণবাণী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন জাতীয় প্রাকৃতিক কৃষি মিশন সম্পর্কে কিছু কথা।

ঈশান বাড়ির অনুষ্ঠানে দক্ষপ্রায় শুনলেন একটি আলোচনা। আজকের প্রসঙ্গ ছিল স্বনির্ভরতার জন্যে মৌমাছি পালন। বিশেষজ্ঞ হিসেবে এই আলোচনায় বক্তব্য রেখেছেন কৃষি আধিকারিক ডক্টর নবেন্দু নায়ার। এর সাথে আপনারা জানলেন জাতীয় প্রাকৃতিক কৃষি মিশন সম্পর্কে। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি চলতি সময়ের আবহাওয়ার পূর্বাভাস এবং তার পরিপ্রেক্ষিতে আপনাদের জন্য কৃষি এবং প্রাণী বিশেষজ্ঞদের বিভিন্ন মূল্যবান পরামর্শ সমূহ। লেম্বুছড়াস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ এই সময়ের আবহাওয়া বার্তায় আমাদেরকে জানিয়েছেন যে আগামী 12 আগস্ট সকাল 8:30

পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে এবং সেই সাথে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 থেকে 35 এবং 25 থেকে 26 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘণ্টায় 10 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96 এবং 56% হতে পারে। এ ধরনের আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞরা যে পরামর্শগুলো রেখেছেন সেগুলো হচ্ছে এরকম। বৃষ্টির পরপরই সবজির ক্ষেত থেকে জল নিষ্কাশন সুনিশ্চিত করতে জমির নিচু অংশে বাঁধ বা আইল খুলে দিতে হবে। ভেজা এবং জলাবদ্ধ মাটিতে ভারী যন্ত্রপাতি চালানো থেকে বিরত থাকতে হবে, কারণ এতে করে গাছের শিকড় এবং মাটির কাঠামোর স্থায়ী ক্ষতি হতে পারে। ফসলের পাতায় পলি অথবা কাদা জমলে তা কার্যকরভাবে শালক সংশ্লেষ করতে পারে না, তাই পাতার উপর জমে থাকা পলি ধুয়ে ফেলতে পরিষ্কার জল স্প্রে করা যেতে পারে। সেই সাথে গাছকে সোজা রাখতে এবং শিকড়ের মাধ্যমে পুষ্টি উপাদান শোষণ ক্ষমতা বাড়াতে পরিষ্কার আবহাওয়ায় 2% ইউরিয়ার দ্রবণ অথবা জলে গুলে এনপিকে স্প্রে করতে পারেন। আর্দ্র এবং ভেজা মাটি ব্যাকটেরিয়াজনিত রোগের জন্য অনুকূল, তাই নিয়মিতভাবে আপনাদেরকে জমি পরিদর্শন করতে হবে। অনুমান করে ছত্রাকনাশক প্রয়োগের পরিবর্তে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী প্রতিরোধমূলক ছত্রাকনাশক প্রয়োগ করবেন। ধানের জমিতে প্রয়োজনের অতিরিক্ত জল ধরে রাখবেন না। বর্তমানের এই মেঘলা আর্দ্র আবহাওয়ায় হলুদ মাজরা পোকার আক্রমণের সম্ভাবনা রয়েছে। এই আক্রমণ প্রতিরোধে ভেলিডামাইসিন 2.5 মিলিলিটার অথবা হেক্সাক্লোনাজল 2 মিলিলিটার বা প্রোপ্রিকোনাজল 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন। গরম এবং আর্দ্র আবহাওয়া প্রাণীদের অস্বস্তির অন্যতম কারণ, তাই প্রাণীদেরকে খাদ্য রাতের দিকে দেবেন, সকাল বা বিকেলের দিকে যখন গরম বেশি থাকে তখন সেই খাদ্য দেওয়া তাদের পক্ষে খুব বেশি ভালো হবে না। কিন্তু সকাল এবং বিকেলের মাঝখানে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রাণীদেরকে ছায়ায় রেখে প্রোটিন এবং খনিজ খাদ্য তাদের শরীরের সার্বিক উন্নতির জন্য দিতে পারেন। গোখাদ্য পরিপাক এবং গ্রহণের প্রক্রিয়া ঠিক রাখতে ঘাস এবং খড় ছোট ছোট টুকরো করে কেটে সংকলিত দানার সঙ্গে মিশিয়ে খেতে দিতে পারেন। জানি দিলাম চলতি সময়ের আবহাওয়ার পূর্বাভাস এবং তার পরিপ্রেক্ষিতে কৃষি এবং প্রাণী বিশেষজ্ঞদের মূল্যবান পরামর্শ। আর এর সাথেই আজকের কিষাণ অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। নমস্কার।

শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি। একটু পরেই পদ্মাবর অনুষ্ঠানে নিবিত্ত হবে মনসঙ্গলের গান। আজকের প্রসঙ্গ বঙ্কাইয়ার বাঁকে বিপুলার গমন ও পরিচয় এবং বঙ্কাইয়ার প্রতি অভিশাপ। পরিবেশনে থাকবেন মৌসুমী দাস এবং

শিল্পীরা। আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ আপনাদেরকে রিলে করে শোনা হবে রাত 7:35 মিনিটে। 7:45 এবং 7:55 মিনিটে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত যথাক্রমে কপ্পুরুক সংবাদ এবং স্থানীয় বাংলায় সংবাদ আপনাদেরকে রিলে করে শোনানো হবে। রাত 8:05 মিনিট থেকে 9:00 পর্যন্ত এই টানা 55 মিনিট ধরে আপনারা শুনতে পাবেন আপনাদেরই পছন্দের বিভিন্ন হিন্দি এবং বাংলা ছায়াছবির গান, ফোন ইন লাইফ মনের মতো গান। এই আসরে শ্রোতা বন্ধুরা আপনারা টেলিফোন করবেন 8731875545 এই নম্বরে। যুব বন্ধুদের জন্য আমাদের নির্ধারিত পরিবেশনা যুব বাণী প্রচারিত হবে রাত 9:00। 9:30 মিনিটে থাকবে জনহিত যোজনা একটি সমীক্ষা। এতে আজকের বিষয় ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন। সাক্ষাৎকার প্রদান করবেন মিশনের সহকারী প্রজেক্ট ডিরেক্টর শঙ্কর ভট্টাচার্য। এবং সাক্ষাৎকার গ্রহণে থাকবেন অভিজিৎ ভট্টাচার্য। রাত 10:00 রয়েছে প্রবীণ নাগরিকদের জন্য আমাদের নির্ধারিত অনুষ্ঠান হারানো দিনের গান। 10:30 মিনিটে আমাদের আজকের চলতি অধিবেশনের সমাপ্তি ঘটবে। জানিয়ে রাখলাম আজকের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি। অবশ্যই আপনারা অনুষ্ঠান শুনবেন, আমাদের সাথে থাকবেন। আকাশবাণী বিলোনিয়া। এখন পদ্মপুর অনুষ্ঠানে নিবেদিত হচ্ছে মনসামঙ্গলের গান। আজকের বিষয় বঙ্কাইয়ার বাঁকে বিপুলার কমন ও পরিচয় এবং বঙ্কাইয়ার প্রতি অভিশাপ। পরিবেশনা রয়েছেন মৌসুমী দাস এবং সহশিল্পীরা।

0: এসএস টাইলস শান্তির বাজার আপনাদের জানাচ্ছে শুভেচ্ছা। এখানে সর্বপ্রকার টাইলস, মার্বেল, গ্রানাইট এবং কিচেন ও বাথরুমের সব ধরনের প্লাম্বিং সামগ্রী ও পাইপ ভালো মানের সস্তায় পেয়ে যাবেন এসএস টাইলসে। এখন থেকে দীপাবলি পর্যন্ত চলবে ধামাকাদার অফার সেল, তাই আজই আসুন স্যান্ডেডু সার্ভিসের বিপরীতে এসএস টাইলসের শোরুমে।
1: আধুনিক জীবনের শত চাহিদা, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এলইডি, এলসিডি, কম্পিউটার, সেলাই মেশিন, খাট, আলমারি, মোবাইল, আরো আরো কত কি, কত ঘুরবেন, কয় জায়গায় যাবেন, কেনাকাটা করতে একই ছাদের তলায় পাবেন সবকিছু মল্লিকা রেডিও হাউস শান্তির বাজার জাতীয় সড়কের পাশে। এখন এখানে কেনাকাটায় অবিশ্বাস্য নগদ ছাড় এবং সাধারণ উপহার, এছাড়া সহজ শর্তে সহজ কিস্তিতে কেনাকাটা সুযোগ তো রয়েছে। তাই আসুন মল্লিকা রেডিও হাউস শান্তির বাজার দক্ষিণ ত্রিপুরায়। মোবাইল নম্বর 9436131909 এই ঠিকানায়।
2: দোলে দোদল আনন্দ হিন্দু, সাংস্কৃতিক স্থিতিশীলতার প্রচার এবং প্রসারের একটাই নাম হিন্দুল কালচারাল একাডেমি। শুধু বিলোনিয়ার বুকেই নয়, দক্ষিণ ত্রিপুরায় এই প্রথমবার যিনি একই সঙ্গে পাচ্ছেন নাচ, গান, আবৃত্তি, তবলা, অ্যাকোয়াস্টিক গিটার, অঙ্কন এবং যোগা প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ, তাও আবার বিশিষ্ট প্রশিক্ষকের দ্বারা। তাই আপনাদের সন্তানের সার্বিক সংস্কৃতির বিকাশে যোগাযোগ করুন সুর ভারতী অনুমোদিত বিলোনিয়ার একমাত্র সংস্কৃতি চর্চা কেন্দ্র হিন্দুল কালচারাল একাডেমি।
3: আপনি কি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম নিয়ে চিন্তিত? তাহলে আজই চলে আসুন শান্তির বাজারে কর্মকার মেডিকেল হলে। এইখানে আপনারা

0: ওষুধের উপরে পাবেন 80% পর্যন্ত ডিসকাউন্ট। টাটা জেনেরিক আধারের সমস্ত উন্নত ও গুণগত মানসম্পন্ন ওষুধ এখন কর্মকার মেডিকেল হলে শান্তির বাজারে পাবেন। ডায়াবেটিক, সুগার, প্রসার, হার্ট সহ সমস্ত ওষুধের উপরে রয়েছে 80% পর্যন্ত ছাড়।
1: যোগাযোগ করুন কর্মকার মেডিকেল, শান্তির বাজার পোস্ট অফিসের নিকটে।

0: দেবনাথ ইলেকট্রনিক্স অ্যান্ড দেবনাথ ফার্নিচার আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, এখানে সুলভ মূল্যে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে ফ্রিজ, ইনভার্টার, আলমারি, শোকেস, ঘর সাজাবার জন্য টিভি ফ্রিজ, আলমারি, ইনভার্টার ইত্যাদি তো রয়েছে। আমরা রয়েছি আপনাদের প্রতীক্ষায়। এছাড়াও রয়েছে প্রিয়জনদের উপহার দেবার জন্য নানা উপহার সামগ্রী। তাই ভালো মজবুত জিনিসটি পেতে আজই যোগাযোগ করুন দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরায়।
1: আপনাদের শুভেচ্ছায় পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। এখানে পাবেন তাঁতের শাড়ি, সিল্ক, বেনারসি, জাগরচি, এছাড়াও নামী দামি কোম্পানির শার্ট, প্যান্ট, শিশুদের রকমারি পোশাক, মেয়েদের কুর্তি, টপ, জিন্স প্যান্ট, ছেলেদের বিয়ের শেরওয়ালি ও পাঞ্জাবি। যা প্রয়োজন আপনি পছন্দ করে অবশ্যই সঠিক দামে অর্থাৎ পাইকারি মূল্যে খুচরো কেনাকাটার সুযোগ রয়েছে। ভিড়ের কথা ভাববেন না, মহিলাদের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা রয়েছে। ও হ্যাঁ, বিয়ের সম্পূর্ণ কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ছাড়। এছাড়াও পাইকারি ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 8731892657।
2: এই যে শুনছেন, হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি। আচ্ছা বলতে পারেন বিলোনিয়া শহরে কোথায় স্প্যানিশ গিটার শেখানো হয়? আরে দাদা, বিলোনিয়া শহরে গিটার শিক্ষা কেন্দ্র বাড়িতে এই হিন্দু কালচারাল এবং যোগা একাডেমিতে কি ভাবছেন? আপনি কিংবা আপনার সন্তানকে গিটার শেখাবে? তাহলে দেরি কিসের, চলে আসুন বিলোনিয়ার একমাত্র গিটার প্রশিক্ষণ কেন্দ্র হিন্দোল কালচারাল এবং যোগা একাডেমি। আর হ্যাঁ, এখানে থাকছে সুরো ভারতীয় অনুমোদিত একাডেমিক পরীক্ষার ব্যবস্থা, সঙ্গে ট্যালেন্ট সার্চের মতো প্রতিযোগিতামূলক পর্ব। যোগাযোগের ঠিকানা বিলোনিয়া পৌর পরিষদ সংলগ্ন দক্ষিণাপনের ঠিক পাশে। মনে রাখবেন, গিটার হচ্ছে সুরের সঙ্গী, অনুভূতির প্রকাশ, ছোট্ট একটি বাদ্যযন্ত্র বিশেষ যা স্পর্শে জীবন্ত হয়ে ওঠে অসংখ্য সুর। ধন্যবাদ আনতে হিন্দু কালচারাল এবং যোগা একাডেমি, বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা।
0: সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, শাবরুম, দক্ষিণ ত্রিপুরা। স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সাজসজ্জার জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। একই ছাদের তলে পেয়ে যাবেন কসমেটিক্স গুডস থেকে শুরু করে বিয়ের সামগ্রী, এমনকি বরের গাড়ির সাজসজ্জার জন্য ফুলমালা, সবকিছু। অর্থাৎ দৈনন্দিন চাহিদায় আপনাদের যা কিছু প্রয়োজন সবই রয়েছে আমাদের প্রতিষ্ঠানে, এবং অবশ্যই সুলভ মূল্যে। তাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে জাতীয় সড়কের পাশে দিদিমা থেকে নাতনি সবার পছন্দের জিনিসটি কিনতে আজই চলে আসুন আমাদের সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিসে। সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, শাবরুম, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 9436505624।

পদ্মাবল অনুষ্ঠানে নিবেদিত হল মনসামঙ্গলের গান। আজকের বিষয় ছিল বঙ্কাইয়ার বাঁকে বিপুলার কমন ও পরিচয় এবং বঙ্কাইয়ার প্রতি অভিশাপ। পরিবেশনা ছিলেন মৌসুমী দাস এবং ওনার সহশিল্পীরা। আকাশবাণী বিলোনিয়া। আমাদের ঘড়িতে এখন সময় রাত 7:34:30। একটু পরেই প্রথমে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ এবং এরপর আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে কর্পোরক সংবাদ এবং পরে স্থানীয় বাংলায় সংবাদ আপনাদের রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত 300 গিগাওয়াট জীবাশ্ম বহির্ভূত জ্বালানি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লি আইআইটির সমাবর্তনে যোগ দিয়ে বলেন, সেমিকন্ডাক্টর, মহাকাশ, ড্রোন ও অন্যান্য ক্ষেত্রে ভারত আত্মনির্ভরতা অর্জন করেছে। 2029 সালের সাধারণ নির্বাচনে মহিলা সংরক্ষণের জন্য আসন পুনর্বিন্যাস প্রক্রিয়া দ্রুত শুরু করা উচিত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু মন্তব্য করেছেন। ঝাড়খণ্ডের নিয়োগ পরীক্ষার অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে সরকার ও ছাত্র প্রতিনিধিরা আজ ফের বৈঠকে বসেছিলেন। দ্রুত অচলাবস্থা কাটতে চলেছে বলে মনে করা হচ্ছে। কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টনের মহিলা সিঙ্গলসের ফাইনালে ভারতের অস্মিতা চালিহা। আগামীকাল ফাইনালে চীনা খেলোয়াড় হান কিয়ানসির মুখোমুখি হবেন তিনি। আসছি বিস্তারিত খবরে। ভারত জীবাশ্ম জ্বালানি বহির্ভূত উৎস থেকে 300 গিগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করে মাইল ফলক তৈরি করেছে। পরিবেশ বান্ধব শক্তির পথে এটি একটি বড় মাইল ফলক। সমাজমাধ্যমে এক বার্তায় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী উল্লেখ করেন, গত 12 বছরে ভারতের পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের ক্ষমতা 400% বেড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি দিল্লির 57তম সমাবর্তন অনুষ্ঠানের ভাষণে ছাত্রছাত্রীদের জাতীয় স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তাদের সিদ্ধান্তের কেন্দ্রে দেশের উপকারের চিন্তাভাবনা রাখা জরুরি। শ্রী মোদী বলেন, প্রতিটা প্রজন্ম নির্দিষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন হয়, সেই প্রেক্ষিতেই তাদের জাতির প্রতি দায়িত্ব পালন করতে হয়। তিনি বলেন, যারা স্নাতক হয়েছেন তারা বিকশিত ভারতের লক্ষ্যে আগামী 30 থেকে 35 বছর কাজ করবেন।
1: আজ আপকে পরিবার কে লোক প্রাউড ফিল কর রহে হ্যায়, বৈসে হি মুঝে ভি আপ সব পর গর্ব হ্যায়, ক্যোঁকি ইয়ে আপ সব কেবল এক ডিগ্রি নাহিঁ লে রহে হ্যায়, আপ দেশ কে লিয়ে বহুত কুছ করনে কা সপনে লেকর কে ইয়াহাঁ সে নিকল রহে হ্যায়।
0: প্রধানমন্ত্রী জানান, দেশের নতুন নতুন ক্ষেত্র উদ্ভাবন হচ্ছে, একই সঙ্গে যুবকদের সামনে নতুন সুযোগেরও সৃষ্টি হচ্ছে। তিনি সেমিকন্ডাক্টর, মহাকাশ এবং ড্রোন ও অন্যান্য অনেক ক্ষেত্রেই ভারত আত্মনির্ভর হচ্ছে বলে উল্লেখ করেন। বিকশিত ভারতের লক্ষ্যে আত্মনির্ভরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি মনে করেন।
1: আজ ভারত ইকোনমিক সেলফ রিলায়েন্স, টেকনোলজিক্যাল সেলফ রিলায়েন্স, ইন্ডাস্ট্রিয়াল সেলফ রিলায়েন্স, এসে হর সেক্টর মে আত্মনির্ভর বননে কে লিয়ে কাম কর রহা হ্যায়, ইহি বিকশিত ভারত কি মজবুত নীব কা সবুত হ্যায়। ইস মজবুত নীব পর আপকো এক ভব্য সুন্দর বিকশিত ভারত কা নির্মাণ করনা হ্যায়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার লেখা একটি প্রবন্ধ সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। প্রধানমন্ত্রী জানান, এই লেখাটিতে ভারতের ক্রমবর্ধমান ও স্বনির্ভর চিকিৎসা প্রযুক্তির বাস্তুতন্ত্রের ওপর আলোকপাত করা হয়েছে। দেশীয় উৎপাদন আমদানির ওপর নির্ভরতা হ্রাস এবং প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ পিএলআই স্কিম ও মেডিকেল ডিভাইস পার্কের মতো উদ্যোগের ফলে এই অগ্রগতি সম্ভব হয়েছে। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু দেশে অবিলম্বে মহিলা সংরক্ষণ বিল কার্যকর করার বিষয়ে শিরোমণি অকালী দলের দাবিকে স্বাগত জানিয়েছেন। সমাজমাধ্যমে এক বার্তায় শ্রী রিজিজু বলেন, সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করে এমন একটি ন্যায্য ও সুষম সীমানার পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন প্রক্রিয়ার মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। চণ্ডীগড়ে দলের শীর্ষ নেতাদের এক বৈঠকে শিরোমণি অকালী দল এই দাবি জানিয়েছিল। দলের সভাপতি সুখবীর সিং বাদল বলেন, সমস্ত রাজ্যের আসন সংখ্যা সমানভাবে 50% বৃদ্ধির জন্য সরকার সংসদে যে প্রস্তাব পেশ করেছিল দল তা সমর্থন করে। অন্য একটি টুইটে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর একটি পোস্টের জবাবে শ্রী রিজিজু বলেন, 2029 সালের পরবর্তী সাধারণ নির্বাচনে মহিলা সংরক্ষণ ব্যবস্থা কার্যকর করার জন্য প্রকাশিত সর্বশেষ জনগণনার তথ্যের ভিত্তিতে যত দ্রুত সম্ভব সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন। শ্রী রিজিজু জানান, সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই মহিলা শক্তি বন্ধন অধিনিয়ম কার্যকর করা হবে। মন্ত্রী উল্লেখ করেন যে বর্তমানে জনগণনা তথ্য প্রকাশের প্রক্রিয়া চলছে, তবে জাতিভিত্তিক জনগণনার চূড়ান্ত ফলাফল প্রকাশের কারণে এতে দীর্ঘ সময় লাগতে পারে এবং এর ফলে মহিলা সংরক্ষণ ব্যবস্থা কার্যকর হতে উল্লেখযোগ্যভাবে দেরি হতে পারে। সম্ভবত 2034 সালে সাধারণ নির্বাচনের আগে তা সম্ভব নাও হতে পারে। ঝাড়খণ্ডে জেপিএসসি ও জেএসএসসির নিয়োগ পরীক্ষায় অনিয়ম নিয়ে তৈরি অচলাবস্থা সমাধানের দিকে এগোচ্ছে। রাজ্য সরকার এবং আন্দোলনরত বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনার দ্বিতীয় পর্ব আজ অনুষ্ঠিত হয়েছে। রাঁচিতে গত কয়েকদিন ধরে অনশন ও বিক্ষোভ চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের সঙ্গে সৃষ্ট অচলাবস্থা নিরসনে রাজ্য সরকার তৎপরতা বাড়িয়েছে। সরকার গঠিত বিশেষ মন্ত্রী কমিটি এবং ছাত্র সংগঠনগুলির প্রতিনিধিদের মধ্যে আলোচনার দ্বিতীয় পর্বটি আজ রাঁচির স্টেট গেস্ট হাউসে এক ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়। সরকারের প্রতিনিধিত্বকারী জানিয়েছেন, তারা পরীক্ষা ব্যবস্থায় সামগ্রিক সংস্কারের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। ছাত্র প্রতিনিধিরা আলোচনার বিষয়ে সন্তোষ প্রকাশ করলেও জানিয়েছেন, তাদের দাবিগুলির বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ ও আনুষ্ঠানিক আদেশ জারি না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, ছোট ছোট পুঁজির সমন্বয় সমবায়গুলির বাণিজ্যিক ক্ষেত্র বড় হয়ে ওঠে। শহুরে সমবায় ব্যাংকগুলির জন্য আরও শক্তিশালী সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিয়েছেন তিনি।
2: মেরা যো কোঅপারেটিভ কা সমঝ হে বড়া ব্যাপার করনে কে লিয়ে ছোটে ছোটে লোগো কি কোঅপারেটিভ বানাকর ছোটি পুঁজি সে বহুত বড়ি পুঁজি নির্মিত করকর বড়া ব্যাপার কিয়া যা সকতা হে। অমূল আজ 1,25,000 কারোড় কা ব্যাপার করতা হে। ইপকো ক্রিপকো এক জমানে মে লিজ্জত পাপড় এ কিসি মে ভি পুঁজি কা নিবেশ 50 রুপিয়া সে জ্যাদা নাই হে। ওর আজ অমূল বিশ্ব কা খাদ্য পদার্থো কা সবসে জ্যাদা লোকপ্রিয় ব্র্যান্ড বন ব্যাপার কর রহা হে।
0: মুম্বাইতে আয়োজিত সহকার নবক্রান্তি অনুষ্ঠানে তিনি আজ বলেন, ডিজিটাল লেনদেন সংক্রান্ত জালিয়াতির ঘটনা বাড়ছে, তাই ব্যাংকিং নিরাপত্তা নিশ্চিত করতে আরও শক্তিশালী ফরেন্সিক সহায়তার প্রয়োজন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকার আজ ইকোসিস্টেম সহায়ক সংস্থা যেমন ক্যাশ ফ্রি পেমেন্ট, ডারউইন ডায়নামিক্স, ভল্টার ইন্ডিয়া, কাস্ট 24 এবং কাউন্সিল ফর স্টার্টআপ ইন্ডিয়ার সঙ্গে একাধিক কৌশলগত সমঝোতা স্মারক বা মৌস্বাক্ষর করেছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনস্থ শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন বিভাগ DPIIT এই মৌগুলিতে স্বাক্ষর করে। ওড়িশায় বৈতরণী ও সালান্দি নদীর জলস্তর বেড়ে চলায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এর ফলে ভদ্রক ও অন্যান্য নিচু এলাকায় নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। নদীর বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলি ভেঙে যাওয়ায় ভদ্রকের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনায় মৃতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ একটি পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। সরকারি সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী গত 5 বছরের মন্দিরের নথিপত্র খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে সিদ্ধিবিনায়ক মন্দিরে 18 কোটি টাকা অনুদানের আত্মসাতের অভিযোগ তুলেছিলেন। এই ঘটনায় এর আগে 9 জন কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। দক্ষিণ কোরিয়ার আসানে অনুষ্ঠিত কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টের মহিলা সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন ভারতীয় খেলোয়াড় অস্মিতা চালিহা। সেমিফাইনালে অস্মিতা আজ 21-13, 16-21, 21-13 সেটে স্বদেশীয় খেলোয়াড় রক্ষিতা রামরাজকে হারিয়ে দেন। ফাইনালে আগামীকাল চীনা খেলোয়াড় হান কিয়ানসির মুখোমুখি হবেন তিনি। এর আগে কোয়ার্টার ফাইনালে জাপানের শীর্ষ বাছাই ও বিশ্ব র্যাঙ্কিংয়ে 22 নম্বর খেলোয়াড় হিনা আকেচিকে হারিয়ে প্রতিযোগিতায় অঘটন ঘটান অস্মিতা। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজিনে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে আশিস যাদব রৌপ্য পদক জিতেছেন। 19 বছর বয়সী এই অ্যাথলিট তাঁর তৃতীয় প্রচেষ্টায় 74.09 মিটারের সেরা থ্রোটি করে দ্বিতীয় স্থান অর্জন করেন। দক্ষিণ আফ্রিকার ইয়ান হেনড্রিক হেইম্যান্স 80.5 মিটার জ্যাভলিন ছুড়ে সোনা জেতেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত 300 গিগাওয়াট জীবাশ্ম বহির্ভূত জ্বালানি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দিল্লি আইআইটির সমাবর্তনে যোগ দিয়ে বলেন, সেমিকন্ডাক্টর, মহাকাশ ও ড্রোন ও অন্যান্য ক্ষেত্রে ভারত আত্মনির্ভরতা অর্জন করেছে। 2029 সালের সাধারণ নির্বাচনে মহিলা সংরক্ষণের জন্য আসন পুনর্বিন্যাস প্রক্রিয়া দ্রুত শুরু করা উচিত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু মন্তব্য করেছেন। খবর শেষ হলো, এর পরের খবর শুনুন 7:50 মিনিটে।

আকাশবাণী আগরতলা, ককতুমা পুরীয় নির্মলেন্দু আচার্য, তিনি ককতুমা বুবাগ্রা গংখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী সাকা বুসকাং বিসি থাম চিনি সিমি বিসি থাম চিবান ব ডিগ্রি পরিণায়রগ্নি সামুং বিকশিত ভারত সনামথানি নাংসুকমানি সামুং তাঙান মন্ত্রীয়গ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হর ঘর তিরঙ্গা সামুং বুতাং ন চাষারু নান বাগৈ হাস্তেনি লুকুরগ্নি ফাইসিং কবক্ষা জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা তিনি দিল্লি কদাল কেন্দ্রনি জনজাতি হামক্রাই মন্ত্রী জুয়েল উরামবাই মালাইখা বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল বুড়ি লীগ ফুটবল পাতেমংনি তিনি থমুঙ্গ জম্পুজলা প্লে সেন্টার কুপ্লাইংখা তাবুক ককতুমা সগ্রবই মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী সাকা বুসকাং বিসি থামচিনি সিমি বিসি থামচি বা ডিগ্রি পরিণায়রগ্নি সামুং বিকশিত ভারত সুনামথানি নাংসুকমানি সামুং তাগানো তিনি আইআইটি দিল্লি নি ফিল বাচিসনি বরম ইয়াফারমান মিল ব মকক সাকা আইআইটি দিল্লি নি পরিণায়রগ্ন কবগুই মন্ত্রী বক্রক সাকা বরক জানি যা কক চাপথানি বসংনি হামক্রাইনি কক সকাং ওয়ানসুকথুন বরম ইয়াফারমান মিল মন্ত্রী বক্রক পরিণায়রগ্নি ইয়াগ রাষ্ট্র বক্রকনি রাংচাক মেডেল শঙ্কর দয়াল শর্মা রাংচাক মেডেল তাই পারফেক্ট টেন রাংচাক মেডেল ইয়াফার খা হা কথনি কুবুনি আমচাই বাই বাক্সা চিনি ত্রিপুরা হাস্তে অব খনার নিসিমি হরগর তিরঙ্গা সামুং গুতাং চেঙানো আব ও আগস্ট তালনি বুসকাং সাল চিসনি জরা চলিবানো মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা হরগর তিরঙ্গা সামুং গুতাং ন চাষার নান বাগৈ হাস্তেনি লুকুরগ্নি ফাইসিং কবখা ব হা কতনি শাক যুগমা থামসা তুমুং তাই হা কতন হামজাকমা ন তিসাই রমনানি নাহারৈ হাস্তেনি যত রুংনক তাংনক তাই কুবুনি নগ রগব বসংনি বানা তিসানানি কবক্ষা মন্ত্রীয়করা সাকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদীনি ফোনক জাগ ইয়াপাই সঙ্গৈ ওয়ানসক কোতাল ওয়ানসগৈ হা কতর্ণ হামজাগমা তাই হা কতর্ণ ইয়গ্রথানি লাংমা ইয়াফার জাগ রগ্নি ফাইসিং খুলুমং ইয়াফার নান বাগৈ তাকলাইব হরগর তিরঙ্গা সামুং বুতাং যোগালি জাখা তিনি শ্রাবণ তালনি সাল নুচিবা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরনি থৈজামা সাল হা কতনি কুবুনি আমচাইবাই বাক্সা হাস্তে অব বিনি ফাইসিং খুলুমং ইয়াফারমা তাই কক লগ্নাইন মৈত্যক্লাইমা সাল

0: চিনি ওয়ানসুক মা তাই হুকুমুন কিয়গ্রু থানে কক লব নাইনি লাকাইন গোসিমা সাল খনাবাইদি আবনতি কাইসা ককমু
1: বাংলা ক্যালেন্ডার নে কিচাসের মৈতুক লাইজাকায় সালমারি রগ্নি বিশিঙ্গ অংখা বৈশাখ নৈচিবা সালমারি বাই শ্রাবণ নৈচি নৈ সালমারি ককলব গ্রংনি আজাইমা সাল তৈ থ্রিমা সাল বাবাইশা বখাব কতাল আইচুক নি বিশিং তৈ বাংলা এবার ভারত নি হুকুমু কতাল খা থাংসার মং তুব নৈচিবা বৈশাখ তৈ বাবাইশা বখাগ বন কমামানি খা খা মং তুব শ্রাবণ তাল নি নৈচি নৈ সালমারি অ সালো ককলব গ্রং জুদা জুদা পান্দানি বিশিং তৈ খুলুম মং তৈ মৈতু ক্লাইজা গৈ তঙ্গ কক্তমা খতর নিশিমি আমি পূর্ণা আকাশবাণী আগরতলা
0: রবীন্দ্রনাথ ঠাকুর নি থৈজামা সালনার গৈ কক্তম হুকুমু নাইখং নিচেতন বাই তিনি মুক্তদারা অডিটোরিয়াম খুলুমুঙ্গিয়া ফরমান মেল যোগালে যাখা আর নারুয়াই অক্রা অঙ্গি মানজাখা কুজুগ্রুং মন্ত্রী কিশোর বর্মন হাস্তে হুকুমু কক বক্সিং কমিটি নি ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী কক্তম হুকুমু নাইখং দাগিফাং বিম্বিসার ভট্টাচার্য মুঙ্গনাং রবীন্দ্র শ্রীকরং মীনাক্ষী ভট্টাচার্য আকাশবাণী আগরতলা কেন্দ্র নি অকক্তমা খনাই তংবায়ু আকাশবাণী কক্তমনি আপডেট মানান বাকি লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এআইআর এপ ফলো খাইদি হদালাম ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ এলার্টস নাইদি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর আপন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র কক্তমনি আপডেট মানান খে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাঙানা জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা তিনি দিল্লি কথাল কেন্দ্রনি জনজাতি হামক্রাই মন্ত্রী জুয়েল উরাম ভাই মালাইখা মালাইফুরু মন্ত্রী মুচাং দেববর্মা ত্রিপুরা তাইব কাইদ্য মডেল টংথাই গনাং রংনক চেংরানি বাকি কেন্দ্র হাফাং চবামা বাই চাজাকমানি কক্সাকা হাস্তিনি ইয়াক্সি বদলনি অজামাযুগ আগিনি এমএলএ গৌরী ভট্টাচার্য তিনি আইচুগ আগরতলানি সিনাই হানি ও বিনি টংথাই নগ থৈজাখা বিনি উমর রংখা বিসি চুকুচিবা চি চুকুরা স্নি চি স্নি তাই চি চুকুরা চার চি থাম বিসি ও বরজলা কেন্দ্রনি বিধানসভা চংবারি ও ব চংজাকমানে ব থিজামা বাই আগিনি মন্ত্রী অক্রা মানিক সরকার কেবেংনাই বদলনি অজা জিতেন্দ্র চৌধুরী বেলাই খা খামানে কক্সাকা তিনি বিনি মাং কথৈন বিধানসভা নখলা বত্তুকু জাখে আর বিনি ফাইসিং খুলুমুং ইয়াফারকা বিধানসভানি ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল রেকামুং মন্ত্রী সুশান্ত চৌধুরী মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস থুমুং মন্ত্রী টিঙ্কু রায় তাই হদা হামক্রাই মন্ত্রী সান্তনা চাকমা আকাশং গৌরী ভট্টাচার্য থিজামা বাই সিপিআইএম হাস্তে তাংফাং বদলনি বুকাক্তৈ বেলাই খা খামানে কক্সাজাখা বেমাক ভারত আইনজীবী ইউনিয়ন চেতন বাই তিনি আগরতলা ও থৈরমানী শিবির কেসা সংখা আবনো চেঙ্গি রেখা আগেনি মন্ত্রী অক্রা মানিক সরকার শিবির বেবাগৈ খরগ নৈ চি নৈ বাইথাং মুচেঙ্গৈ থৈরেখা সাবরুম নি শেল্টার হাউজ তিনি সাবরুম প্রেস মিডিয়া ক্লাব তাই ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট এসোসিয়েশন নি সাবরুম মহকুমা কমিটি নি চেতন বাই থৈরমানী শিবির কেসা যোগালে যাখা আব চেঙ্গি রেখা কেবেংনাই বদলনি অজা জিতেন্দ্র চৌধুরী আরব বেবাগৈ খরক চিবা বাইথাং মুচেঙ্গৈ থৈরেখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল বুড়ি লীগ ফুটবল বাতাইমংনি তিনি নি থুমুঙ্গ জম্পুইজলা প্লে সেন্টার কুপলাই ইংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসাজাক থুমুঙ্গ জম্পুইজলা প্লে সেন্টার থাম বুকচা গোলনি ফেরবাই উষা বাজারনি রামকৃষ্ণ সেবাশ্রম ন মেচেনখা বয়ারখকনি কক্তুমা বুসকাং দাম নৈচিবুরি নি সেকাংবাড়িয়া কক্তম সাজাখা সালসি তাই উনকুটি হাঙ্গর মার্খে ওয়াতুই ওয়াউই মান হিনই হজাকলাইকা বয়ারখক নাইকং খনা আগরতলা ও সালনি সাকানি তুমবারি তঙ্গুই মান থামচিব্রুই ডিগ্রি সেলসিয়াস তাই খামা ও নুচি দক ডিগ্রি সেলসিয়াস নিয়ে গানাগিনি তিনি সালনি সাকা ও তুমবারি তংমানি থামচিব্রুই দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাই খামা ও তুমবারি তংমানি নুচি দক দশমিক ব্রুই ডিগ্রি সেলসিয়াস পায়ের নন সেকাং তিনি কক্তমা বিভাগ তাইসা পরিব মন্ত্রী বক্রাং নরেন্দ্র মোদী সাকা বুসকাং বিসি থামচে নিশিমি বিসি থাম

0: যায় হোক কখন দুর্ঘটনা, সেই সব চিন্তা থেকে মুক্তি পাও।
1: পিএম ফসল বীমা যোজনা সে করিব 2,00,000 করোড় রুপিয়ে ক্লেম কে রূপ মে কিষানো কো মিলে।
2: আমার নাম পিটু দেবনাথ, আমার বাড়ি আমবাসা ফসলপল্লি ভাইতপুরা। আমি আমার নিজের জমিগুলো সেখানে এই আওতা এনেছি এবং আমি পার্শ্ববর্তী আমার যে কৃষক ভাইয়েরা আছে আমি ওদেরকেও অনুরোধ করবো, যারা ওরাও যাতে প্রান্ডারে কৃষক বীমার যোজনার মধ্যে যাতে নিয়ে আসে, আমিও উপকৃত হবো, আমার কৃষক ভাইয়েরা উপকৃত হবো।
3: খরিফ ফসল বীমার জন্য শীঘ্র পঞ্জীকরণ করান।
4: ব্যাংক শাখা বীমা সংস্থা জনসেবা কেন্দ্রের সাথে যোগাযোগ করুন।
3: ফসল বীমা সংক্রান্ত তথ্যের জন্য হেল্পলাইন নাম্বার 1-4447 এ কল করুন।
5: ফসল বীমা করাও, সুরক্ষা কবচ পাও।
6: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তার সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বললো,
7: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
6: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন পিএম সূর্যঘর ডট।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা রায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, সারা দেশের সঙ্গে রাজ্যেও আগামীকাল থেকে শুরু হচ্ছে হর ঘর তিরঙ্গা অভিযান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আগামী 30 থেকে 35 বছরে স্নাতক শিক্ষার্থীদের গৃহীত কাজ বিকশিত ভারত গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত। পেমেন্টস কাউন্সিল অফ ইন্ডিয়া জানিয়েছেন, সাধারণ গ্রাহক ও ছোট ব্যবসায়ীদের UPI ব্যবহারে কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না। এবার সংবাদ বিস্তারিত। সারা দেশের সঙ্গে রাজ্যেও আগামীকাল থেকে শুরু হচ্ছে হর ঘর তিরঙ্গা অভিযান। তা চলবে আগামী 17 আগস্ট পর্যন্ত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি দেশের সার্বভৌমত্ব, একতা, সংহতি এবং দেশপ্রেমের মহান আদর্শকে ঊর্ধ্বে তুলে ধরার লক্ষ্যে রাজ্যের প্রতিটি প্রতিষ্ঠানে, বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে এক নতুন চিন্তা চেতনায় দেশপ্রেম ও দেশের মুক্তি সংগ্রামে নিবেদিত বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবছরও হর ঘর তিরঙ্গা অভিযানের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা সবার গর্ব, দেশাত্মবোধের পরিচায়ক ও রাষ্ট্রীয় চেতনার অনুভূতি। দেশের সার্বভৌমত্ব, গৌরব, রাষ্ট্রবাদী চেতনা, দেশপ্রেম আর মহান আত্মত্যাগের ঐতিহ্য হল এই জাতীয় পতাকা। জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় জনজাতি কল্যাণ মন্ত্রী জুয়াল ওরামের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মন্ত্রী শ্রী দেববর্মা ত্রিপুরার আরও 6টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় চালুর উদ্যোগে কেন্দ্রীয় সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্বাধীনতা দিবস উপলক্ষে আগামীকাল নতুন দিল্লির জাতীয় যুদ্ধস্মৃতি সৌধে ভারতীয় বিমান বাহিনী ব্যান্ড সঙ্গীত পরিবেশন করবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় সঙ্গীত বন্দে মাতরমের 150 বছর পূর্তি উদযাপনের পাশাপাশি জনগণের অংশগ্রহণের মাধ্যমে জাতীয় গর্ব জাগিয়ে তোলার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আগামী 30 থেকে 35 বছরে স্নাতক শিক্ষার্থীদের গৃহীত কাজ বিকশিত ভারত গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আজ IIT দিল্লির 57তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি একথা বলেন। IIT দিল্লির ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা যেন তাদের সিদ্ধান্তের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়। সমাবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের হাতে রাষ্ট্রপতি স্বর্ণপদক, শঙ্কর দয়াল শর্মা স্বর্ণপদক এবং পারফেক্ট 10 স্বর্ণপদক পুরস্কার তুলে দেন। NF রেলওয়ের লামডিং বদরপুর সেকশনের অধীন নিউ হারেঙ্গে চাও স্টেশনে ক্ষতিগ্রস্ত 2টি রেল লাইনের মেরামতের কাজ চলছে। উদ্ভূত পরিস্থিতিতে কিছু ট্রেনের যাত্রা বাতিল ও কিছু ট্রেনের যাত্রার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। NF রেলওয়ের পক্ষ থেকে আজ জানানো হয়েছে, 15650 নারিঙ্গি আগরতলা এক্সপ্রেস আগামীকাল নারিঙ্গি থেকে রাত 10:30 আগরতলার উদ্দেশ্যে রওনা হবে। 15649 আগরতলা নারিঙ্গি এক্সপ্রেস আগামীকাল আগরতলা থেকে রাত 11:30 নারিঙ্গির উদ্দেশ্যে রওনা হবে। তাছাড়া 01666 আগরতলা রানী কমলাবতী এক্সপ্রেস আগামীকাল রাত 11:00 আগরতলা থেকে রওনা হবে। সাবরুমের শেল্টার হাউসে আজ সাবরুম প্রেস মিডিয়া ক্লাব ও ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবরুম মহকুমা কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধন করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় পাল ও সম্পাদক সুনীল দেবনাথ প্রমুখ। রক্তদান শিবিরে 15 জন স্বেচ্ছায় রক্তদান করেন। এখবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ ফলো করুন। সোশ্যাল মিডিয়ার ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ ও ইনস্টাগ্রাম পেজে AIR নিউজ এলার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন AIR। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে AIR নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ মুক্তধারা অডিটোরিয়ামে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, বিশিষ্ট রবীন্দ্র সাহিত্যিক মীনাক্ষী ভট্টাচার্য। বক্তাগণ রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য চর্চার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। সারা দেশের সঙ্গে রাজ্যেও শ্রদ্ধা ও আবেগে কবিকে স্মরণ করার অন্যতম উপলক্ষ এই দিন। আমাদের চেতনা ও সাংস্কৃতিক সমৃদ্ধিতে কবির অফুরান ঋণকে কৃতজ্ঞতায় স্বীকার করারও দিন একটি প্রতিবেদন।

বাংলা ক্যালেন্ডারের সীমিত যে কয়েকটা দিন মনে রাখা হয় তার অন্যতম 25শে বৈশাখ ও 22শে শ্রাবণ, বিশ্বকবির জন্ম প্রয়াণের দিন। একদিকে নতুন ভোরের ডাক দিয়ে বাংলা তথা ভারতীয় সাংস্কৃতিক জীবনে নবচেতনার প্রবাহ আনে 25শে বৈশাখ, অন্যদিকে শ্রাবণ ধারায় যেন ঢাকা পড়ে যায় তাকে হারানোর আফসোস আর হাহাকার। আমরা কৃতজ্ঞতায় স্মরণ করি সৃষ্টিশীলতার এই মহাসমুদ্রকে। আজ আবার এসেছে সেই 22শে শ্রাবণ, সবার সঙ্গে চারপাশে মননের দৈন্যের ভিড়ে আমরা আবার বারবার তাঁর কাছে নত জানো সংবাদ পক্ষ থেকে।

রাজ্যে বিশিষ্ট বামপন্থী নেত্রী প্রাক্তন বিধায়িকা গৌরী ভট্টাচার্য আজ ভোরে আগরতলার সেনাইহানি স্থিত নিজ বাড়িতে প্রয়াণ হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 95 বছর। তিনি এক পুত্র দুই কন্যা রেখে গেছেন। 1977 ও 1983 সালে তিনি দুবার বরচুলা কেন্দ্র থেকে বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আজ তার মৃতদেহ বিধানসভা প্রাঙ্গণে নিয়ে আসা হলে সেখানে শেষ শ্রদ্ধা জানান বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় ও সমাজ কল্যাণ মন্ত্রী সান্ত্বনা চাকমা। গৌরী ভট্টাচার্যের মৃত্যুতে সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। পেমেন্টস কাউন্সিল অফ ইন্ডিয়া আজ জানিয়েছেন, সাধারণ গ্রাহক ও ছোট ব্যবসায়ীরা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই ডিজিটাল আর্থিক লেনদেনের ক্ষেত্রে ইউপিআই ব্যবহার করতে পারবেন। 2016 সালে চালু হওয়ার পর থেকে ইউপিআই সাধারণ গ্রাহকদের জন্য বিনামূল্যে রয়েছে। সারা ভারত আইনজীবী ইউনিয়নের উদ্যোগে আজ আগরতলা এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শিবিরে 22 জন স্বেচ্ছায় রক্তদান করেন। এখন খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল মহিলা লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় জম্পুই জেলা প্লে সেন্টার জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জম্পুই জেলা প্লে সেন্টার 3-0 গোলে উষাবাজারের রামকৃষ্ণ সেবাশ্রম সংঘকে হারিয়ে দেয়। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় উত্তর ও ঊনকোটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। সংবাদ শেষ করার আগে আবারও এক নজরে বিশেষ বিশেষ খবর। সারা দেশের সঙ্গে রাজ্য আগামীকাল থেকে শুরু হচ্ছে হর ঘর তিরঙ্গা অভিযান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আগামী 30 থেকে 35 বছরে স্নাতক শিক্ষার্থীদের গৃহীত কাজ বিকশিত ভারত গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত। পেমেন্টস কাউন্সিল অফ ইন্ডিয়া জানিয়েছেন, সাধারণ গ্রাহক ও ছোট ব্যবসায়ীদের ইউপিআই ব্যবহারে কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না। এখন খার বাংলা সংবাদ এখানেই শেষ করা হচ্ছে। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35। এবার শুনবেন জেলার চিঠি। দক্ষিণ জেলার চিঠি লিখেছেন শ্যাম সুন্দর দত্ত। রাজ্যের জাতি জনজাতি মণিপুরী সংখ্যালঘু সবাইকে নিয়েই নতুন ত্রিপুরা গড়তে চাই আমরা। কাউকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। গত 31 জুলাই দক্ষিণ জেলার শান্তির বাজার মহকুমার পিএমশ্রী তৈকর্ম দ্বাদশ স্কুলে জেলার সাপ্রম ও শান্তির বাজার মহকুমার 24টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও 11টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এই বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সভায় মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সবসময় বলেন, সাধারণ মানুষের জন্য আমাদের উন্নয়নের কাজ সবসময় করে যেতে হবে। আমরা চাই সবার মুখে হাসি ফোটাতে। গত 8 বছরে রাজ্যের গ্রামীণ জনগণের আয় বৃদ্ধি সহ ব্যাপক আর্থ সামাজিক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, আয়ুষ্মান ভারত, ধরতী আভা সহ কেন্দ্রীয় প্রকল্পগুলি সফল বাস্তবায়ন হয়েছে ত্রিপুরায়। উপজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, দক্ষিণ জেলার জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং, স্বপ্না মজুমদার, মাইলাফ রুমক, দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, শিক্ষা সচিব মেলন্দ রামটেকে সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন মুখ্যমন্ত্রী ঋষমুখ বিদ্যাজ্যোতি দ্বাদশ স্কুলে 5ম রাজ্যভিত্তিক কোর্স চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার উদ্বোধন করেন। সন্ধ্যায় দক্ষিণ মতাইয়ে 4র্থ দক্ষিণ জেলা নেশামুক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও জেলা প্রশাসন আয়োজিত মাঠ ফুটবলের ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন। দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমার দক্ষিণ সোনাইছড়ির বাসিন্দা জুড়োতে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জিতলেন ত্রিপুরার মেয়ে অস্মিতা দে। কমনওয়েলথ গেমস 2026 ইতিহাস গড়ে মহিলাদের 48 কেজি জুডো বিভাগে স্বর্ণপদক জিতেছেন ভারতের অস্মিতা দে। ফাইনাল ম্যাচে তিনি কানাডার হেইটি কোয়াজকে পরাজিত করেন। এটি কমনওয়েলথ গেমসের ইতিহাসে জুডো খেলায় ভারতের প্রথম স্বর্ণপদক জয়। এই জয়ে দক্ষিণ জেলায় খুশির জোয়ার। দক্ষিণ জেলায় হারঘাট তিরঙ্গা কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। উপলক্ষে গত 2 আগস্ট বেলোনিয়ার বিজেপির পিলাক জেলা অফিসে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিধায়ক মাইলাফ রুমক, স্বপ্না মজুমদার, বিজেপির নবনিযুক্ত প্রদেশ সম্পাদক নবাদল বণিক ও জেলা সভাপতি দীপায়ন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
পয়লা আগস্ট থেকে সাতই আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ উপলক্ষে গত বৃহস্পতিবার দক্ষিণ জেলার উত্তর সারাসীমা আয়ুষ্মান আরোগ্য মন্দিরে জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে মা পরিবার ও সাধারণ মানুষের মধ্যে মাতৃদুগ্ধ পানের গুরুত্ব উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জ্যোতির্ময় দাস সহ স্বাস্থ্য আধিকারিকরা সচেতনতামূলক বক্তব্য রাখেন। এদিন মাতৃদুগ্ধ পান সপ্তাহে মাতৃদুগ্ধ শিশুদের পান করাতে মায়েদের উৎসাহিত করতে প্রচার গাড়িরও উদ্বোধন করা হয়। গোটা দক্ষিণ জেলায় গাড়িটি ঘুরবে বলে জানান স্বাস্থ্য দপ্তরের মিডিয়া এক্সপার্ট মানুষ চক্রবর্তী। টিএসআর নবম বাহিনীর দক্ষিণ জেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার কাজের সঙ্গে নানান সামাজিক কাজকর্মও চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে। 2024 সালের আগস্ট মাসের ভয়াবহ বন্যা সহ প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় দক্ষিণ জেলায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে টিএসআর নবম বাহিনী। টিএসআর এর মহাপরিদর্শক ক্যারি মারাক এই কথা বলেন। টিএসআর নবম বাহিনীর উদ্যোগে বৃহস্পতিবার বাহিনীর সদর দপ্তর জলাইবাড়ি ব্লকের সাচিরামবাড়ির নির্ভীক মিত্র নগরে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে বাহিনীর 41 জন জওয়ান ও আধিকারিক স্বেচ্ছায় রক্তদান করেন। আগামীকাল বিশ্ব আদিবাসী দিবস, এই উপলক্ষে সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে শান্তির বাজার মহকুমার বীর চন্দ্রমনু এলাকাতেও যথাযথ মর্যাদায় ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আর বীর চন্দ্রমনু ত্রিপুরা মথার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানানো হয়। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে

0: মাধ্যমে বেড়চন্দ্র মনু এলাকায় বিভিন্ন জনজাতি জনগোষ্ঠীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হবে। রেলিতে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ নিজ নিজ সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরবেন। এরপর বেড়চন্দ্র মনু তেপরা মাথার কার্যালয়ের সামনে একটি সভার আয়োজন করা হবে। দিবসটির মূল তাৎপর্য তুলে ধরার পাশাপাশি জনজাতি সমাজের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, অধিকার ও স্বকীয়তা সংরক্ষণ এবং আগামী প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
1: শুনলেন প্রথমে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ, এরপর আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে যথাক্রমে ককবরক সংবাদ এবং পরে স্থানীয় বাংলায় সংবাদ। আকাশবাণী বিলোনিয়া, নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। তো শ্রোতা বন্ধুরা, ঘড়িতে ইতিমধ্যেই সময় হয়ে গেছে এবং আপনারা অধীর আগ্রহে বসে পড়েছেন, হাতে মোবাইল ফোনটা নিয়ে ডায়াল করছেন। অনেকেই আমরা দেখতে পেয়েছি যে অনেকবারই ইতিমধ্যে ট্রাই করে ফেলেছেন এবং করে চলেছেন পছন্দের গানটি শোনার জন্য। তো শ্রোতা বন্ধুরা, শুরু করছি ফোন ইন লাইভ মনির মতো গান। আসলেই আপনাদের মনির মতো যে পছন্দের গানটি সেটি এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব ফোন ইন লাইভ মনির মতো গানের মাধ্যমে। আপনারা ডায়াল করুন 8731875545, নম্বরটি আমি আবারও বলছি 8731875545, এই নম্বরে আপনার টেলিফোন করুন এবং টেলিফোন করা মাত্র আপনার নাম, কোথা থেকে বলছেন এবং আজকের দিনে কোন গানটা আপনি এই মুহূর্তে শুনতে চাইছেন সেটা আমাকে জানিয়ে দেবেন। অবশ্যই সেই গান আপনার মনের মতো, সেই পছন্দ করা গানটা আমরা যদি আমাদের সংগ্রহশালে থেকে থাকে পৌঁছে দেব আপনারই কাছে রেডিও সেটের মাধ্যমে। তো দেখা যাক, আর দেরি করছি না, শুরু করছি আমাদের আজকের ফোন ইন লাইফ মনের মতো গানের যে আসর সেটা। ইতিমধ্যেই আমাদের মাঝে এসে গেছেন একজন কলার, আমরা নিয়ে নিচ্ছি শ্রোতা বন্ধুকে, কথা বলব ওনার সাথে। হ্যালো, হ্যাঁ নমস্কার আপনাকে।
2: আমি
1: কুমারঘাট থেকে বুলটি দাস।
2: দাদাভাই কেমন আছেন?
1: হ্যাঁ খুব ভালো আছি, আপনি কেমন আছেন?
2: আমিও দাদাভাই খুব ভালো আছি। আর আপনি হোল্ডে রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদাভাই।
1: হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ আপনাকেও, আপনিও এতক্ষণ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করেছেন, চেষ্টা করে চলেছেন। তো বলুন কি গান শোনাবো আজকে আপনাকে?
2: দাদাভাই হিন্দি কা ছবি,
1: হ্যাঁ
2: সদাগর তেরা মেরা সাথ রহে, লতাজির কোনটা দাদাভাই?
1: আচ্ছা তেরা মেরা সাথ রহে না, এই গানটা, বাহ। তো বলুন
2: গোপাল দাদাভাই, কৃষ্ণ দাদাভাই, নারায়ণ দাদাভাই, আশুতোষ দাদাভাই, অবিনাশ ভাই, দাদাভাই আপনিও রয়েছেন?
1: আচ্ছা সে তো আমি থাকবোই। সে তো আমি থাকবোই, আপনি না বললেও আমাকে থাকতেই হবে যেহেতু আমি অনুষ্ঠানের সঞ্চালনা করছি।
2: নমস্কার দাদাভাই, ভালো থাকবেন।
1: হ্যাঁ খুব ভালো থাকবেন। তো এই গানটি কি আপনি কাউকে উৎসর্গ করতে চাইছেন?
2: না দাদাভাই।
1: কেন?
2: সবাইকে নিয়ে শুনবো, গানটা ভালো লাগে তো।
1: আচ্ছা মানে আপনি পার্টিকুলারলি কাউকে উৎসর্গ করবেন না, সবার জন্যই, সবাইকে উৎসর্গ করছেন না? বাহ এটাও একটা মহত্বের লক্ষণ। তো ঠিক আছে, তাহলে শুনতে থাকুন আজকের ফোন ইন লাইভ পনের মতো গানের অনুষ্ঠান থেকে আপনার পছন্দের এই গানটি। আমরা আপনার যে ইচ্ছায়, সেই ইচ্ছে অনুযায়ী আমরা পাঠিয়ে দিচ্ছি সকলের কাছে। শুনতে থাকুন।
2: হ্যাঁ
1: নমস্কার, শুনতে থাকুন।

0: তো বলতে বলতে আরেকজন শ্রোতা বন্ধু ইতিমধ্যেই এসে গেছেন আমাদের টেলিফোন লাইনে, দেখা যাক আমরা ওনার সাথে কথা বলে নিচ্ছি। হ্যালো শ্রোতা বন্ধু, লাইনে কেউ রয়েছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
1: আমি প্রেমজি চক্রবর্তী বলছি, অসম রাজ্যের সিংহ জেলা থেকে।
0: আচ্ছা,
1: আপাতত আমি আপনাকে নমস্কার জানাই এবং এই মুহূর্তে যারা অনুষ্ঠানে নমস্কার।
2: আজকে আমি গান শুনতে আর গানটি হচ্ছে ফুল না বাহারম, আর যাদেরকে নিয়ে গান, তারপর চাষপতির দা বিদ্যা, তারপর অবিনাশ তেলিঙ্গ আছে, নারায়ণ দা, গোপাল দা, কৃষ্ণ, আর এই মুহূর্তে যারা শুনছেন ওইকে নিয়ে শুনুন দাদা। এফটা কিছু আসছে না আজকে, বুঝছেন তো? মানে যদি বিভাগের বসে তাহলে মানে ভালো হবে। ঠিক আছে, রাখছি।

0: টেলিফোন লাইনে। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি শ্রোতা বন্ধু, বলুন।
1: হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো, শুভ শুভ সন্ধ্যা।
0: হ্যাঁ শুভ সন্ধ্যা আপনাকেও।
1: ঠিক আপনাকেও। আর আমি এই মুহূর্তে বলছি রাম কৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য।
0: আচ্ছা বাবা বলুন।
1: অবশ্যই চিনতে পারছেন।
0: হ্যাঁ চিনতে পারছি, একটু আগে আপনার আরেকজন প্রতিবেশী ফোন করেছিল।
1: তাই বাহ, কে বাদ
0: বলুন।
1: তো আমি এই মুহূর্তে তো বলছি নামটা বলা হয়ে গেল একটা পর্যায়ে, আর আশা করি আপনি ভালো আছেন।
0: অবশ্যই ভালো আছি, আপনাদের সাথে কথা হচ্ছে, ভালো না থেকে কি আর পারি,
1: পারা যায়। একেবারে একেবারে, আর খুব ভালো লাগে যখন আপনারা এত সুন্দর ভাবে কথা বলেন শ্রোতা বন্ধুদের সাথে, সত্যি আপ্লুত হয়ে যায়।
0: আচ্ছা
1: আর কি বলবো,
0: না আসলে সুন্দর করে বলে কিনা বলার চেষ্টা করি, কিন্তু সেটা পারি কিনা সেটা আর বলতে পারছি
1: না। আনকোয়েশ্চনেবল, এটা প্রশ্নাতীত।
0: আচ্ছা আচ্ছা,
1: এবার গানের প্রসঙ্গে চলে আসি। গানটা হলো এরকম, আমি একজন শান্ত সৃষ্ট পত্নীনিষ্ঠ ভদ্র লোক, আমি একজন শান্ত সৃষ্ট পত্নীনিষ্ঠ ভদ্র লোক, এরকম গানটা। আর গানটা হয়তো হয়তো না অবশ্যই গেয়েছেন কিশোর কুমার গাঙ্গুলি। আর এই মুহূর্তে মানে যাদের নিয়ে আমি গান শুনতে চাইছি, বিশেষ করে আমার প্রেমজিৎ বাবু, প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়, উনিও পূজা পাঠ করেন। আর আমার ছোট ভাই অবিনাশ তেলি, সুমন মোহরি, অম্বালিকা ভট্টাচার্য আর আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য।
0: আচ্ছা,
1: খুব ভালো লাগলো দাদা ভাই আপনার সাথে কথা বলে।
0: তো এত গান থাকতে, হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ, অসংখ্য হাজার হাজার গান থাকতে, এই গানটি কেন আপনার কাছে ভালো লাগলো?
1: সত্যি আপনি হাতে হাড়ি ভেঙে দিলেন একেবারে। চুপি চুপি বলি, আমি আপনার কি বলবো, আমার সহধর্মিনীকে মানে ভালো পাই, আর পাশাপাশি ওনার কথা একেবারে মানে তামিল করি একেবারে এক কথায়। আর দেখেছি ওনার কথা শুনে আমার ভালোই হয়েছে, মন্দ হয়নি এখনো পর্যন্ত, দেখছি যা তা হয়তোবা কি বলবো, অবশ্যই আমার জীবনে একটা পজিটিভ
0: মানে এগিয়ে যাওয়ার সাহস অনুপ্রেরণা।
1: হ্যাঁ হ্যাঁ অনুপ্রেরণা একদম। তো আপনি ভালো থাকুন।
0: ঠিক আছে, অবশ্যই অবশ্যই, আমাদের এই অনুষ্ঠান একটা পারিবারিক মেলবন্ধন, সেটাও বোঝা গেল আপনার
1: একেবারে একেবারে, একটা মিসিং লিংক,
0: সেটাই সেটা একটা
1: সত্যি আপনাদের সাথে শ্রোতা বন্ধুদের সাথে একটা লিংক হয়,
0: এমনকি প্রতিটি পরিবারে সদস্য যারা রয়েছেন ওনাদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করে দেয়, আন্তরিকতা ভালোবাসা সেটাকে ক্রমান্বয়ে বৃদ্ধি করছে, এখানেই তো আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা। ঠিক আছে, আর দেরি করছি না, অন্যান্য শ্রোতাদের সাথে কথা বলতেই হবে।
1: ভালো থাকুন।
0: হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে পাঠিয়ে দিলাম রেডিও সেটে আপনার গানটা, আবার ফোন করবেন পরবর্তী অনুষ্ঠানে। ধন্যবাদ।

0: হ্যালো, হ্যাঁ
1: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, আপনাকে বলুন। উত্তর সারাশিমা থেকে বিশ্বজিৎ পাল। আচ্ছা, আপনার রেডিও সেটের ভলিউমটা একটু কমিয়ে নিন। হ্যাঁ, হ্যালো,
2: হ্যালো, ভালো আছেন?
0: হ্যাঁ অবশ্যই ভালো আছি, আপনি কেমন আছেন?
2: হ্যাঁ ভালো আছি।
0: আপনি তো
2: ভলিউমের সেটটা কমিয়ে নিতে, কারণ মোবাইলে আসছে না, একটু দাম বেশি, তাই একটু আপনার কথাটা বুঝা যাচ্ছে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি উত্তর সারাশিমি থেকে বিশ্বজিৎ পাল বলছেন না?
2: হ্যাঁ।
0: আচ্ছা, তো আজকে কি প্রথম এই অনুষ্ঠানে লাইন পেয়েছে নাকি এর আগেও কথা হয়েছে?
2: না, আরো আগে কথা হয়েছে, কিন্তু আজকে অনেকদিন পর আমি পেলাম।
0: কিরকম লাগছে?
2: হ্যাঁ, অনেক ভালো লাগছে, অনেকদিন পরে লাইন পেলাম।
0: বন্ধুদের সাথে কথা বলতে পাচ্ছেন না?
2: হ্যাঁ, বন্ধুদের সাথে কথা বলতে পারছি সবার সাথে, এবং সবাই আমার কথা শুনতে পাচ্ছে।
0: আচ্ছা আচ্ছা,
2: তো আজকে আমি একটি গান শুনতে চাই।
0: হুম,
2: যদি তোর ডাক শুনে নাও কে আছে,
0: যদি তোর ডাক শুনে কেউ না আসে না,
2: তবে একা চলো।
0: আসলে এটা কি কোনো ছায়াছবির গান তো নয়? কিন্তু আজকে আমাদের এই যে অনুষ্ঠানটা আছে না, মনের লাইফ মনের মতো গান, হ্যাঁ, তো সেই অনুষ্ঠানে তো আমরা হিন্দি এবং বাংলা ছায়াছবির গান আমরা শোনাতে পারবো। হ্যাঁ, তো ছায়াছবির থেকে যদি কোনো গান আপনি অনুরোধ করেন তাহলে ভালো হয়।
2: তাহলে একটা গান শুনে দিন, কভি অলবিদা কহে না।
0: কভি অলবিদা না কহে না? হ্যাঁ
2: হ্যাঁ।
0: কাকে উদ্দেশ্য করে
2: এটা? আমি উদ্দেশ্য করে, কেউ কে উদ্দেশ্য করে চাইছি না, আমি সবাইকে নিয়ে এই গানটি শুনতে চাই।
0: আচ্ছা,
2: তো আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস, এখানে জানাচ্ছি শত কোটি প্রণাম ও শুভেচ্ছা, তিনি যাতে আরো ভালো থাকেন যেখানে গিয়েছেন। এই মুহূর্তে সবাইকে নিয়ে শুনতে চাই, শুনবেন দুপুর থেকে দীপা দাস, অবিনাশ তেলি, রাকেশ, আশুতোষ দেবনাথ বুলসি, গোপাল মহাজন, নারায়ণচন্দ্র মজুমদার আর ভগবান সিং শর্মার।
0: আচ্ছা আচ্ছা,
2: সবাইকে নিয়ে এবং আপনিও শুনবেন।
0: আচ্ছা, তো যাক, আমরা কিন্তু আপনাকে কখনো আলবিদা বলবো না, এটা আপনি নিশ্চিত, একেবারে গ্যারেন্টি। হ্যাঁ, এই শ্রোতা বন্ধুরা যারা আছি ফোন ইন লাইভ ফোনের মতো গানের আসরে, হ্যাঁ, তো সেটা বলতে হবে না, আমরা কখনো এমনটা বলতেই পারি না।
2: না না, এটা তো গানের মধ্যে, গানটা খুব ভালো লাগে,
0: খুবই ভালো লাগে না?
2: বাপ্পি লাহিড়ী গিয়েছিলেন।
0: আচ্ছা, এটা তো কভি অলবিদা না কহে না ছায়াছবির না?
2: হ্যাঁ হ্যাঁ।
0: আচ্ছা, তো এটা বাপ্পি লাহিড়ী গিয়েছিলেন? আচ্ছা ঠিক আছে, তাহলে পাঠিয়ে দিলাম আপনার জন্য।
2: ঠিক আছে, ভালো থাকবেন।
0: হ্যাঁ, ভালো থাকবেন আপনিও, শুভরাত্রি।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার স্যার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: আমি লক্ষ্মীছড়া থেকে মতিলাল রিয়াং।
0: আচ্ছা, লক্ষ্মীছড়া থেকে মতিলাল রিয়াং, বলুন শ্রোতা বন্ধু।
1: আজকে হিন্দি ছবি থেকে,
0: জান ছবি থেকে কোন গানটা শুনবেন?
1: জান ও মেরি জান।
0: বা বা বা বা বা, এটা কি কাউকে উদ্দেশ্য করে নাকি?

0: আচ্ছা, মানে ভালো লাগে না,
1: ভালো লাগে স্যার।
0: রোমান্টিক গান বলে, তাই তো?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: আচ্ছা আচ্ছা,
1: কেমন আছে স্যার?
0: হ্যাঁ, খুব ভালো আছি।
1: আমি মোটামুটি ভালো আছি।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনতে থাকুন।
1: শুভরাত্রি।
0: শুভরাত্রি আপনাকে। পাঠিয়ে দিচ্ছি আপনার জন্যে আপনার এই পছন্দের গান, রেডিও সেটে চলে যাচ্ছে। ফোন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

0: গানটি শুনতে শুনতে আরেকজন শ্রোতা বন্ধুকে আমরা পেয়ে গেছি লাইনে। হ্যালো,
1: হ্যালো স্যার, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার আপনাকেও।
1: আমি আগরতলা থেকে সুমন মুহুরি বলছি।
0: আগরতলা থেকে সুমন মুহুরি না?
1: একদম স্যার।
0: হ্যাঁ বলুন।
1: আজকে শুনবো স্যার ফুল ওর আঙ্গার ছবি থেকে।
0: আচ্ছা,
1: গানটা হলো মুস্কো পিনা হে তিনে দো।
0: আচ্ছা, কেন এমন গান কেন পছন্দ করেছেন আপনি?
1: দেখুন, এই গানটা আমার ভালো লাগে, এর কারণ হলো সুর আর কণ্ঠের মধ্যে একটা আলাদা আবেগ আছে। আর গানটা শুনলে 90-এর দশকের সেই পুরনো দিনের একটা অনুভূতি আসে। বিশেষ করে মোহাম্মদ আজিজ,
0: মোহাম্মদ আজিজ কিংবদন্তি শিল্পী, হ্যাঁ,
1: আবেগ আর গানের কথাগুলোর মনটা আসলে ছুঁয়ে যায়, তাই এই গানটা শুনতে চাই। আর
0: হ্যাঁ, গানের কথাগুলো তো লিখেছিলেন জাবির কাজমি এবং সুরকার অনু মল্লিক, আরেকজন বিখ্যাত সুরকার। আচ্ছা,
1: যাদের নিয়ে শুনতে চাই এই মুহূর্তে শুনছেন গোপাল মহাজন, অমিত সুর, অনুপ কুমার ভট্টাচার্য শুনছেন, আর প্রেমজিৎ চক্রবর্তী।

0: আরেকজন শ্রোতা বন্ধু এসে গেছেন আমাদের এই অনুষ্ঠানে। হ্যাঁ শ্রোতা বন্ধু, কে রয়েছেন লাইনে?
1: হ্যালো, নমস্কার স্যার।
0: নমস্কার, আপনাকেও বলুন।
1: আমি উদয়পুর থেকে বলছি, দীপা দাস।
0: উদয়পুর থেকে দীপা দাস ফোন বলছেন না? আচ্ছা, বলে ফেলুন।
1: আগে বলুন, কেমন আছেন? অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে।
0: হ্যাঁ হ্যাঁ, খুব ভালো আছে। আপনি কেমন আছেন?
1: আমি ভালো আছি।
0: আচ্ছা, তো আপনাকে, হ্যাঁ আপনাকে যারা, যাতে আমরা আরো ভালো রাখতে পারি তার জন্য এখন কি গান শোনাবো বলুন।
1: একটি হিন্দি ছবি শুনবো।
0: আচ্ছা,
1: ছবির নাম সংগ্রাম।
0: সংগ্রাম, বলুন কোন গানটা।
1: দেশ এক তুম মেরি মোহাব্বত হো।
0: বা, কুমার শানু অলকা ইয়াগনিকের সেই গান। হ্যাঁ আচ্ছা, তো
1: সবাইকে নিয়ে শুনবো, আপনিও শুনবেন।
0: এই গানটির সাথে কি আপনার কোনো স্মৃতি জড়িয়ে রয়েছে?
1: না স্যার, কথাই তো আছে, ওল্ড ইজ গোল্ড, পুরনো গান সবসময় শুনতে ভালো লাগে।
0: আচ্ছা আচ্ছা, পুরনো গান।
1: কুমার শানু হলো আমার সবচেয়ে প্রিয় শিল্পী।
0: অবশ্যই, আপনার নয়, কুমার শানু মানে অসংখ্য শ্রোতা বন্ধুর প্রিয় শিল্পী, অসংখ্য, হাজার হাজার, এবং এত পরিমাণে গান উনি গেয়ে গেছেন না, হ্যাঁ, যা মানে মনে রাখাটাই মুশকিল। হ্যাঁ ঠিক আছে, শুনতে থাকুন, আপনার পছন্দের গান আমরা পাঠিয়ে দিলাম রেডিও সেটে। আবার কথা হবে পরবর্তী অনুষ্ঠানে। ধন্যবাদ,
1: ধন্যবাদ,
0: ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে।

0: আরেকজন কলার ইতিমধ্যে এসে গেছেন। হ্যালো,
1: হ্যালো স্যার, আমি কৃষ্ণমোহন বলছি চৌপাল থেকে।
0: কৃষ্ণমোহন, তারপর টাইটেলটা কি?
1: মুড়াসিং।
0: মুড়াসিং তৈ বান্দল থেকে। হ্যাঁ বলুন, কি গান শুনবেন?
1: আজকে একটা বাংলা সঙ্গীত গান শুনবো, সতর্কা লতাজির কণ্ঠে।
0: হ্যাঁ,
1: ফেলে আসা কি?
0: ফেলে আসা স্মৃতি আমার, না?
1: হ্যাঁ, গতকাল তো শিলিগুড়ি থেকে শুনজা এই গানটা, আজকে আবার শুনতে ইচ্ছা করে স্যার।
0: অবশ্যই অবশ্যই।
1: আচ্ছা, আমার বন্ধুদের নাম বলবো স্যার?
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: এতো নারায়ণ মজুমদার, মহাপুর, গোপাল মাহাতো, কৌশিকে, অমিত ফুক, শান্তি বাজার, সংগ্রাম দেবনাথ, বৈরাসর, গুলপিতা, কুমার গা,
0: ধন্যবাদ।

0: শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। তো নিয়ে নিচ্ছে আজকের অনুষ্ঠানের সবশেষ বন্ধুকে। হ্যাঁ শ্রোতা বন্ধু, কে রয়েছেন লাইনে?
1: নমস্কার, শুভ সন্ধ্যা। আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
0: শ্যামল রায় বলছেন উদয়পুর থেকে? না
1: দাদা, অনেক কষ্টে পেলাম, ভালো লাগছে।
0: আচ্ছা,
1: শুনতে চাইছি আজকে মেরালাম জোকার মুকেশের কণ্ঠে। জিনা এহা মারনা এহা উসকে সিবা জানা কাহা।
0: আচ্ছা,
1: আমরা এই গানটা আমার খুব ভালো লাগে এই কারণে, এখন তো আগস্ট মাস, স্বাধীনতার মাস, দেশটাকে বড় ভালোবাসি দাদা। তো এই কারণে আসলে গানটার মধ্যে নিহিত আছে, মরতে হলে এখানে মরবো, বাঁচলে এখানেই বাঁচবো। আপনাকে ডেডিকেট করলাম দাদা।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকলকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমাদের অনুষ্ঠানের হ্যাঁ সময় প্রায় শেষ, তো আজকে এখানেই রাখছি। যেতে যেতে আমরা শুনবো এই গানটি, আপনার পছন্দের এই গানটি, পাঠিয়ে দিলাম রেডিও সেটে।
2: রাজু আদমি নহীঁ, জোকার হ্যায়, ইয়ে জিয়েগা ভি ইয়হীঁ, মরেগা ভি ইয়হীঁ, মরেগা ভি ইয়হীঁ, জিয়েগা ভি ইয়হীঁ।

শ্রোতা বন্ধুরা, এই গানটির মধ্য দিয়েই আজকের মতো শেষ হচ্ছে ফোন ইন লাইফ মর্নিং মতো গান। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। আকাশবাণী বিলোনিয়া, আমাদের নির্ধারিত অনুষ্ঠান সূচিতে এখন রয়েছে যুব বন্ধুদের জন্য আমাদের নিয়মিত পরিবেশনা যুব বাণী। আজকের আসরে আমরা আপনাদেরকে শোনাব মৃদঙ্গ সঙ্গীত একাডেমি, এই সংস্থার যুব শিল্পী বন্ধুদের পরিবেশিত অনুষ্ঠান।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আবার বসে পড়েছি তোমাদের সকলের প্রিয় যুব অনুষ্ঠান যুববাণীতে। অনুষ্ঠানে আজকের পরিবেশনায় মৃদঙ্গ সঙ্গীত একাডেমির যুব বন্ধুরা। আজকের শিল্পীরা হল দেবব্রীত ঘোষ, ঋদ্ধিমান সাহা, দেবন্ময় ঘোষ, শাগনিক চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী এবং নন্দিতা চক্রবর্তী। অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব দেবব্রীত ঘোষের কণ্ঠে একটি গান।

শ্রোতা বন্ধুরা, আশা করছি এই গানটি তোমাদের ভালো লেগেছে। আর এই গানটির মধ্য দিয়ে আজকের মতো শেষ হলো যুব অনুষ্ঠান যুববাণী। নমস্কার।

পরিবেশ তো হলো যুব বন্ধু হচ্ছেন আমাদের নিয়মিত অনুষ্ঠান যুববাণী। আজকের আসরে আমরা আপনাদেরকে শোনালাম মৃদঙ্গ সঙ্গীত একাডেমি এই সংস্থার যুব শিল্পী বন্ধুদের পরিবেশনা অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণ পরে।

শুরু হচ্ছে। ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের অগ্রাধিকার প্রাপ্ত বিভিন্ন প্রকল্প বা কর্মসূচিকে নিয়ে আমাদের নির্ধারিত অনুষ্ঠান জনহিত যোজনা একটি সমীক্ষা। এতে আজকের বিষয় ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন। আলোচনায় অংশগ্রহণ করছেন শঙ্কর ভট্টাচার্য, সহকারী প্রকল্প অধিকর্তা পঞ্চায়েত দপ্তর এবং শাখা আধিকারিক ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন দক্ষিণ ত্রিপুরা জেলা। আর সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন আমাদের আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রের সঞ্চালক অভিজিৎ ভট্টাচার্য।

0: জনহিত যোজনা একটি সমীক্ষা। আমরা এই অনুষ্ঠানটি প্রতি মাসে করে থাকি। এই অনুষ্ঠানে আমরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এই নিয়ে আলোচনা করি এবং আপনাদেরকে অবগত করার চেষ্টা করি যে কিভাবে এই জনহিতে যোজনাগুলি আপনারা পেতে পারেন এবং জনহিতে কাজ করে। তো আজকে ঠিক এরকমই একটি অনুষ্ঠান, জনহিত যোজনা একটি সমীক্ষা। বিষয় রয়েছে TRLM অর্থাৎ ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন, যাকে বাংলায় বলা হয় ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন। এই গ্রামীণ জীবিকা মিশনে কি রয়েছে, কারা এই প্রকল্পে বা এই যোজনায় সুবিধাভোগী হতে পারেন, কিভাবে হতে পারেন, কি কি ভাবে নিতে পারেন এই সুযোগ সুবিধাগুলি এবং সেখানে আর কি কি রয়েছে, এ বিষয়ে বিস্তারিত আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানে তুলে ধরব। আমাদের এই অনুষ্ঠানে আজকে কথা বলার জন্য অর্থাৎ এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত রয়েছেন TRLM অর্থাৎ ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের ব্রাঞ্চ অফিসার, যিনি জেলা প্রশাসনে রয়েছেন, পঞ্চায়েত দপ্তরের আধিকারিক হিসেবে রয়েছেন, শঙ্কর ভট্টাচার্যী। উনি বলবেন। ওনাকে প্রথমে জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে স্বাগত এবং নমস্কার।
1: নমস্কার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং একই সঙ্গে যারা এই অনুষ্ঠান শুনছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন যে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন যে লক্ষ্য নিয়ে কাজ করছে সেটা আজকে জেলা প্রশাসনের তরফ থেকে আপনাদের কাছে তুলে ধরার কিছুটা সুযোগ পেয়েছি, তার জন্য আমি অবশ্যই কৃতজ্ঞ আকাশবাণী দূরদর্শন কেন্দ্রের কাছে।
0: তো শঙ্করবাবু, যেটা প্রথমে আপনি নিজেই বলছেন যে TRLM বা ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের মূল লক্ষ্য, যদি লক্ষ্যটা প্রথমে আপনি বলেন।
1: ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন শুরু হয়েছে 2014-তে। 2014 এর আগে যে স্কিমটা ছিল সেটা হচ্ছে স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, সেখান থেকে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের যাত্রা শুরু। অর্থাৎ স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা যে ব্যর্থতাগুলো ছিল, যে ফেলিওরগুলো ছিল, সেগুলোকে ওভারকাম করার জন্য ভারত সরকারের নির্দেশনায় যে নতুন প্রকল্প সারা দেশে চলছে NRLM জাতীয় গ্রামীণ জীবিকা মিশন, তারই অঙ্গ হিসাবে আমাদের রাজ্যে শুরু হয়েছে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন। তো এই মিশনের যে মূল লক্ষ্য সেটা হচ্ছে যে গ্রামীণ মহিলা যারা রয়েছেন আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, অ্যাট দ্য সেম টাইম একই সঙ্গে তাদের যাতে সামাজিক উন্নয়ন করা সম্ভব হয়, ওভারঅল সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য গ্রামীণ মহিলাদের স্বসহায়ক দলের আওতায় নিয়ে আসা, এই লক্ষ্য নিয়ে পথ চলা শুরু 2014 সালে। এবং এই ক্ষেত্রে যে তাদেরকে BPL হতে হবে, অন্তর্দয় কার্ড থাকতে হবে এমন নয় ব্যাপারটা, যে কোনো মহিলা উনি যদি মনে করেন যে নিজেকে একটা সংগঠিত ক্ষেত্রে এনে স্বসহায়ক দলের সঙ্গে যুক্ত করে নিজের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করতে চান, ওনার পরিবারের উন্নয়ন করতে চান, সমাজের উন্নয়ন করতে চান,
0: একদম
1: ওনারা যুক্ত হতে পারেন এবং সেই লক্ষ্য নিয়েই এই পথ চলা শুরু।
0: মানে এক কথা বলতে গেলে যে গ্রামীণ সমস্ত মহিলাদের সশক্তিকরণটাই হলো এই TRLM অর্থাৎ ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের মূল লক্ষ্য, যদি এক কথা বলি।
1: একদমই তাই।
0: তো এই যে এখানে আপনি একটা কথা বলেছেন যে NRLM অর্থাৎ ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন, মানে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প, যেহেতু 2014 সালে সেটা শুরু হয়েছে, দেশের প্রধানমন্ত্রী সেটাকে এসে যে লক্ষ্য নিয়ে আপনি বললেন শুরু করেছে, তো সেক্ষেত্রে এই যে SHG যেগুলি বললেন স্বসহায়ক দল, যে সেখানে কিভাবে অন্তর্ভুক্তি এবং কিভাবে এই যে দলগুলি গঠন করা হয় এই নিয়ে যদি বিস্তারিত তুলে ধরেন এবং তারা কি কিভাবে সুবিধা পেতে পারে।
1: দেখুন, এই যে মিশন অ্যাপ্রোচে যে এই গ্রামীণ জীবিকা মিশন কাজ করছে তার জন্য যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচার অনুসারে মাননীয় জেলা শাসক সমাহর্তা, উনি ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজার হিসাবে দায়িত্বে রয়েছেন ডিস্ট্রিক্টে, একই সঙ্গে ব্লক লেভেলে রয়েছেন BDO-রা, ওনারা ব্লক মিশন ম্যানেজার হিসাবে রয়েছেন। এবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টরের আন্ডারে TRLM এর একটা উইংস কাজ করছে, সেখানে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর রয়েছে, MIS রয়েছে, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরের বিভিন্ন উইংস রয়েছে, ফার্ম রয়েছে, নন ফার্ম রয়েছে, SISD রয়েছে, ফিনান্সিয়াল ইনক্লুশনের জন্য আলাদা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর রয়েছে, একইভাবে ব্লকগুলোতে ঠিক তেমনি ব্লক মিশন কোঅর্ডিনেটর রয়েছে, BMC রয়েছে, সিসি রয়েছে, ক্লাস্টার কোর্ডিনেটর রয়েছে, ফার্ম নন ফার্মের সঙ্গে তারা যুক্ত, লাইভলিহুড কোর্ডিনেটর রয়েছে, এইভাবে ব্লক লেভেলে তাদের স্ট্রাকচার রয়েছে
0: স্তরে স্তরে
1: স্তরে স্তরে। এবার গ্রাসরুট লেভেল দ্যাট ইজ জিপিভিসি লেভেলে যদি আমরা চিন্তা করি, সেখানে সিআরপি বা সিএসপি রয়েছে, কমিউনিটি সার্ভিস প্রোভাইডার যারা, সেই ক্ষেত্রে সাপোজ ধরুন আপনার ব্যাংক সখী, কৃষি সখী, মৎস্য সখী, এইরকম ভাবে সেখানে গ্রাসরুট লেভেলে ফিল্ড ফাংশনারিকেও এনগেজ করা হয়েছে। এইভাবে যে মহিলারা এবং যারা কিনা উপযুক্ত, যারা কিনা ইচ্ছুক, তাদেরকে স্বসহায়ক দলের আওতায় আনার জন্য তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
0: মানে এক কথায় অন্তিম ব্যক্তির কাছে যেভাবে পৌঁছানো যায় সেভাবে স্তরে স্তরে সেটাকে নিয়ে যাওয়া হচ্ছে।
1: একদমই তাই, একদমই তাই। এবং এই ক্ষেত্রে থ্রি টায়ারি যে পঞ্চায়েতিরা সিস্টেম, পঞ্চায়েতের সম্পূর্ণ সহযোগিতার মাধ্যমেই এই কাজ চলছে। যে স্বতন্ত্রভাবে যে উনারা কাজ করছেন ফিল্ড লেভেলে তা নয়, পঞ্চায়েতের প্রধান এবং মেম্বারদের সঙ্গে আলোচনার মাধ্যমে ফিল্ড লেভেলে যেমন কাজ হচ্ছে, ঠিক তেমনি ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি চেয়ারপারসন এবং যারা মেম্বার রয়েছেন উনাদের সঙ্গে আলোচনার মাধ্যমে কাজ চলছে। এবং একইভাবে জেলা স্তরে মাননীয় সভাধিপতি স্যার উনি এটা মনিটরিং করছেন। এইভাবে একটা ক্লোজ টাই আপ এর মাধ্যমে আমরা এই কাজটা করে যাচ্ছি।
0: তো মূলত যদি আমি ধরে নিই যে এই যে এসএসজি বা যে স্তরগুলি বললেন, মূলত কি কি কাজ করে থাকে এই এর অধীনে, কি কি কাজগুলি হয়?
1: দেখুন, প্রথমে আমি বলেছি আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন করা হচ্ছে মূল লক্ষ্য। এই অবস্থায় আমাদের এখানে এখন পর্যন্ত 7,798টা স্বসহায়ক দল তৈরি করা হয়েছে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট,
0: দক্ষিণ জেলা,
1: দক্ষিণ জেলা
0: 7,798
1: ওই ক্ষেত্রে 71,597টা পরিবার এই এসএসজির আওতায় এসেছে। তাহলে এই যে এত বিশাল সংখ্যায় মহিলারা, বিভিন্ন পরিবারের মহিলারা স্বসহায়ক দলের আওতায় এসেছেন, মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে তাদের আর্থিক বুনিয়াদটাকে মজবুত করা, বেসিক যে নিডগুলো সেই নিডগুলোকে ফুলফিল করা। তাহলে তাদের একটা ফিনান্সিয়াল সাপোর্ট দরকার,
0: একদম।
1: সেই ফিনান্সিয়াল সাপোর্ট প্রোভাইড করার জন্য রিভলভিং ফান্ড বলে একটা ফান্ড টিআরএলএম এর তরফ থেকে দেওয়া হয়, যেটা কিনা সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে টিআরএলএম এর কাছে আসছে। এই ফান্ড যখন স্বসহায়ক

0: দিদিরা নিচ্ছেন সেই ফান্ডটাকে নিয়ে ওনারা তাদের যে যে নিত্য নৈমিত্তিক যে বেসিক নিডগুলো যে যে প্রয়োজনগুলো রয়েছে সেই প্রয়োজনগুলো যেমন ফুলফিল করছেন এবং এট দ্য সেম টাইম ছোট ছোট জীবিকার সঙ্গে নিজেদের তৈরি করার জন্য নিজে সেই টাকাটাকে ইউজ করছেন এবং খুব স্বল্প সুদের মাধ্যমে সেই টাকাগুলো উনাদেরকে প্রোভাইড করা হচ্ছে। আবার এরপর উনি যখন সেটা রিকভারি করছেন ফার্দার উনাকে সেকেন্ড ডোজ রিভলভিং ফান্ডেরও ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এইরকম ভাবে একই সঙ্গে যেমন আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন করা, উনাদের পরিবারের পাশে আর্থিক সহায়তা জন্য এই স্কিম কাজ করছে, একইভাবে তাদেরকে একজন ক্ষুদ্র উদ্যোগী হওয়ার জন্য যে যে প্রয়োজনগুলো দরকার রিভলভিং ফান্ড হচ্ছে প্রথমে একদম বেসিক ফিনান্সিয়াল সাপোর্ট যেটার মাধ্যমে কিনা উনারা পথ চলাটা শুরু করবেন, এইভাবে উনাদের সাপোর্ট করা হচ্ছে।
1: এটার কি কোনো নিম্ন সীমা বা ঊর্ধ্ব সীমা রয়েছে কিছু, যে যে ফান্ডটা প্রোভাইড করবে যে টিআরএলএম এর মাধ্যমে দিতে হয় বিভিন্ন অ্যাসেট যেগুলি পাচ্ছে সেখানে মানে নিম্ন সীমা বা ঊর্ধ্ব সীমা বা কত পর্যন্ত নিতে পারে সবচেয়ে বেশি?
0: সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম 3 লাখ টাকা পর্যন্ত রিভলভিং ফান্ড ওনারা পাবেন ফার্স্ট ডোজের ক্ষেত্রে। সেকেন্ড ডোজের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার 5 লাখ টাকা পর্যন্ত।
1: আচ্ছা,
0: এবার ওই টাকা কিন্তু টাইম টু টাইম রিভলভিং ফান্ড যেহেতু রোটেশন হচ্ছে ওই রিকভারি হবে। এবার এটা পাওয়ার জন্য একজন এসএসজি দিদি, দ্যাট ইজ একটা স্বসহায়ক দল, 10 জন মহিলাকে নিয়ে সেটা তৈরি করা হয়েছে। দলটা তৈরি হওয়ার পরেই যে সঙ্গে সঙ্গে রিভলভিং ফান্ড পাচ্ছে ওটা নয়, ওটা পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়া গুলো উনাদেরকে ফুলফিল করতে হবে, যে ট্রেনিং উনাদেরকে প্রোভাইড করা হবে, যে রেজিস্টার উনাদের মেনটেন করতে হবে, উনাদের যে টাইমলি মিটিং গুলো সেগুলো প্রপারলি হচ্ছে কিনা, নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন রয়েছে কিনা, এই জিনিসগুলো ফলো আপ করার জন্য এই যে সিআরপি যারা রয়েছে গ্রাসরুট লেভেলে উনারা মনিটরিং করবেন। তারপর একটা নির্দিষ্ট সময় পর 6 মাস পর উনারা রিভলভিং ফান্ডের জন্য উপযুক্ত হবেন এবং তখন উনাদেরকে সেই ফান্ডটা প্রোভাইড করা হবে।
1: মানে ওনাদের কাজকর্মের উপর ভিত্তি করে,
0: ভিত্তি করেই উনাদেরকে ওটা দেওয়া হচ্ছে।
1: এটা খুব একটা খুব সুন্দর কথা বললেন যে ট্রেনিং, এই যে ট্রেনিং কি ধরনের ট্রেনিং এই এসএসজি টিআরএলএম এর মাধ্যমে করা হয়?
0: বেসিক ওরিয়েন্টেশন ট্রেনিং উনাদেরকে দেওয়া হচ্ছে, যে স্বসহায়ক দল করতে গেলে যে পঞ্চসূত্রের ব্যাপার রয়েছে সেই সূত্রগুলোকে উনাদের প্রপারলি মেনটেন করতে হবে, রেগুলার ফলো করতে হবে। অ্যাকাউন্টিং ম্যাটার রয়েছে ওটার উপর ট্রেনিং হচ্ছে, অ্যাকাউন্টস ট্রেনিং হচ্ছে, যে কি কি রেজিস্টার উনাদেরকে মেনটেন করতে হবে এগুলোর জন্য অডিট করা হয়। অতএব উনাদেরকে যদি ওই ট্রেনিং গুলো প্রোভাইড করা না হয় তাহলে রেকর্ড উনারা প্রপারলি মেনটেন করতে পারবেন না। তার জন্য উনাদেরকে বেসিক ওরিয়েন্টেশন ট্রেনিং এবং অ্যাকাউন্টস ট্রেনিং প্রথমে ইনিশিয়াল স্টেজে দেওয়া হয়। এর পরবর্তী সময় আসুন, দেখুন আমি যেটা প্রথমেই বলেছিলাম যে কেন্দ্রীয় সরকারের এই যে প্রকল্পটা, এটা মূল লক্ষ্য হচ্ছে গিয়ে যে একটা সময় সরকারি সহায়তার বাইরে গিয়ে যাতে একটা সংগঠিত ক্ষেত্র মহিলাদের তৈরি হয়, যাতে করে উনারাই নিজেরা নিজেদের বিজনেসকে রান করাতে পারে।
1: একদম,
0: আজকে হয়তো গভর্নমেন্ট সাপোর্টিং হ্যান্ড হিসাবে এই স্কিম নিয়ে উনাদের পাশে রয়েছে, কিন্তু মেন লক্ষ্য হচ্ছে যাতে উনারা নিজেরাই নিজেদের অফিসটাকে দাঁড় করাতে পারেন, গ্রাসরুট লেভেলে যাতে উনাদের অর্গানাইজেশন ডেভেলপড হয়। এই লক্ষ্যকে সামনে রেখে ভিলেজ অর্গানাইজেশন তৈরি করা হচ্ছে, সিএলএফ। যে ভিলেজ অর্গানাইজেশন হচ্ছে এসএসজি গ্রুপের দিদিদের নিয়ে একটা আলাদা তার উপরের লেভেলে একটা সংগঠন, যেটা হচ্ছে ভিলেজ অর্গানাইজেশন যেটার নাম। এইরকম ভিলেজ অর্গানাইজেশন আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলাতে রয়েছে 357টা
1: ভিলেজ
0: অর্গানাইজেশন রয়েছে। এর উপরে যদি যাই, এর উপরের স্তরটাতে, সেখানে রয়েছে সিএলএফ ক্লাস্টার লেভেল ফেডারেশন। এখন পর্যন্ত দক্ষিণ ত্রিপুরা জেলায় 21টা ক্লাস্টার লেভেল ফেডারেশন রয়েছে। তো এইরকম ভাবে উনাদেরকে একটা সংগঠিত ক্ষেত্রে, উনাদের আলাদা অফিস রয়েছে, পেপারে অ্যাড বেরোচ্ছে, উনারা স্টাফ এনগেজ করছেন, এমপ্লয়ি এনগেজ করছেন, উনাদের রোটেশনের মাধ্যমে যে টাকাটা আসছে সেই টাকা দিয়ে কিন্তু স্যালারিও প্রোভাইড করা হচ্ছে। এতে করে দিদিরা যেমন সেই সিএলএফ এর মাধ্যমে একটা ফান্ডিং সাপোর্ট পাচ্ছেন, সিএলএফ কে গভর্নমেন্ট ইনিশিয়াল স্টেজে ফান্ড দিচ্ছে, সেই সিএলএফ সেই ফান্ডটাকে রোটেশন ওয়াইজ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এট দ্য সেম টাইম সিএলএফ গ্রামের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের একটা জায়গা হয়ে গেছে। এইরকম ভাবে ওভারঅল ডেভেলপমেন্ট সোসাইটির সম্ভব হচ্ছে এই স্কিমের মাধ্যমে।
1: হ্যাঁ, মানে এই স্কিমের মাধ্যমে যেটা বললেন খুব সুন্দরভাবে, যারা শুনছেন আমাদের দিদিরা কিভাবে আপনারা আপনাদের নিজেকে সশক্ত করতে পারেন, আরো সে বিষয় নিয়ে আসলে এই সম্পর্কে অনেকের যে যদি ধারণাটা কম থাকে আজকের আলোচনা থেকে সেটা অনেকটা পরিষ্কার হবে। এই যে ট্রেনিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানে বিভিন্ন ছোট ছোট ক্ষুদ্র শিল্প যেমন মোমবাতি বা সেলাই, এই ধরনের কি কি রয়েছে?
0: হ্যাঁ দেখুন, এবার যেটা আমি প্রথমে বলেছিলাম যে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরদের বিভিন্ন উইংস রয়েছে, ফার্ম নন ফার্ম, যে কৃষির সঙ্গে দিদিরা যারা যুক্ত আছেন তাদেরকে ওই ধরনের ট্রেনিং প্রোভাইড করা হবে। একই সঙ্গে কৃষির বাইরে গিয়ে যারা সেকেন্ডারি বা টার্সিয়ারি সেক্টরে রয়েছে, যারা কিনা বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে।

0: অফ মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এরকম ব্যবস্থা করে দেওয়া হয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সেই দায়িত্বে রয়েছেন। তো এবার দক্ষিণ ত্রিপুরা জেলার দিদিরা প্রয়োজনে তাদের ফার্ম এবং নন ফার্ম বেসড যে ট্রেনিং গুলো ওনারা আমাদের জেলাতেই নিতে পারবেন। এর বাইরে গিয়ে আমরা বাইরে থেকে বিভিন্ন ধরনের মাস্টার ট্রেনার এনে, যে ক্যান্ডেল মেকিং, পটারি, মাটির কাজ তৈরি করা, কিংবা ধরুন ফুড প্রসেসিং, কেজুনাট, কাজু বাদাম, একটা সময়ে রাজনগর সাইডে কিংবা আমাদের বগাফা জুলাইবাড়ি সাইডে প্রচুর কাজু বাদাম ছিল। তো সময়ের সাথে সাথে সেখানে রাবার বাগান হয়েছে, কিন্তু সেটাকে পুনর্জীবিত করার জন্য আমাদের জেলাতে যে কাজু বাগান এখনো পর্যন্ত রয়েছে রাজনগর সাইডে, তো ওটাকে নতুন ভাবে রিভাইভ করার জন্য অলরেডি আমরা প্রকল্প হাতে নিয়েছি। জেলা প্রশাসনের তরফ থেকে রেসপেক্টেড ডিএম স্যারের তত্ত্বাবধানে সেখানে অলরেডি আমাদের 50 লাখ টাকা, নিয়ার অ্যাবাউট 50 লাখ টাকার প্রজেক্ট সেখানে স্যাংশন হয়ে গেছে। মেশিনারি থেকে শুরু করে আমাদের লাস্ট সরস মেলাতেও দিদিরা সেখানে তাদের কাজু বিক্রি করেছিলেন। তো আগামী দিনে আমাদের ওই রকম পরিকল্পনা রয়েছে। এছাড়াও যেমন ওখানে তাহলে কাজুর ট্রেনিং এর দরকার হচ্ছে, প্যাকেজিং এর ট্রেনিং এর দরকার হচ্ছে, ক্যান্ডেল মেকিং এর, যে ক্যান্ডেল তৈরি হচ্ছে ক্যান্ডেল মেকিং এর ট্রেনিং এর দরকার হচ্ছে। বিসিনগরে আমাদের একটা জুতার ফ্যাক্টরি রয়েছে এসজিদিদের, ওখানে তাদের ট্রেনিং প্রোভাইড করা হয়েছে। এইরকম ভাবে বিভিন্ন ধরনের ট্রেনিং, যে আমরা চাইছি ট্রেনিং তাই ওই ট্রেনিংটা দেওয়া হচ্ছে এমন নয়, উনারা কি চাইছেন ওটার উপর নির্ভর করে, উনাদের আর্থিক সামাজিক যে উন্নতি সেটার জন্য কি ধরনের প্রশিক্ষণ দরকার, যে ধরনের ডিমান্ড গুলো গ্রাসরুট লেভেল থেকে উঠে আসছে আমাদের কাছে, আমরা ওই ধরনের প্রশিক্ষণ উনাদের ব্যবস্থা করে দিচ্ছি।
1: প্রেক্ষাপট
0: অনুযায়ী উনারা প্রশিক্ষণ পাচ্ছেন।
1: তো যে প্রশিক্ষণ নিয়ে ওনারা বিভিন্ন জিনিস তৈরি করছেন, তো এই তৈরি জিনিসগুলি ওনারা বাজারজাত করতে হবে, তার জন্য আপনাদের কি ব্যবস্থা রয়েছে যে বাজারজাতকরণের জন্য? যদিও এই ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন মেলার বিষয়টা যদি একটু পরিষ্কার করে দেন।
0: হ্যাঁ, দেখুন, যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, আমি এর মাঝখানে আরেকটা স্টেপ দিতে চাইছি।
1: হ্যাঁ,
0: যে ওনাদের রিভলভিং ফান্ড দেওয়া হয়েছে, এই রিভলভিং ফান্ড দিয়ে ওনারা জাস্ট নিট গুলো পূরণ করছেন, কিন্তু এই টাকাটা যথেষ্ট নয়। এর বাইরে গিয়ে ব্যাংক লোন প্রোভাইড করার যে ব্যাপারটা, এখন পর্যন্ত আমরা 13,263টা স্বসহায়ক দল, দ্যাট ইজ আমার যদি স্বসহায়ক দল থাকে 7,798, সেই জায়গাতে আমার ব্যাংক লোনের স্ট্যাটিস্টিক্স বলছে যে আমি 13,263 বার স্যাংশন করেছি লোন স্যাংশন বিভিন্ন ব্যাংকের মাধ্যমে।
1: আচ্ছা,
0: মানে এক একটা গ্রুপ একবারের জায়গায় দুবার তিনবার করে পর্যন্ত লোন নিচ্ছে। এই লোনটা কেন নিচ্ছে? এই লোনের টাকাটা নিয়ে যে প্রশিক্ষণগুলো ওনাদেরকে আমরা দিচ্ছি, ওনাদেরকে ব্যবসা দাঁড় করানোর জন্য যে টাকার প্রয়োজন, ওই লোনের মাধ্যমে সেটা ফুলফিল করা হচ্ছে। একই সঙ্গে যে সিএলএফ এবং ভিওর কথা আমি বললাম, সেই সিএলএফ এবং ভিও কেও আলাদা ফান্ড দেওয়া আছে। সেই সিএলএফ এবং ভিওর মাধ্যমেও এসএসজি গ্রুপের দিদিরা আলাদাভাবে ওখান থেকেও লোন নিতে পারছেন। দ্যাট ইজ দুটো রাস্তা খোলা রয়েছে, একদিকে ব্যাংক থেকে ওনারা লোন নিতে পারছেন, অ্যাট দ্য সেম টাইম ওনারা সিএলএফ থেকেও লোন নিতে পারছেন। এই টাকাগুলো নিয়ে ওনারা ওনাদের যে উৎপাদিত সামগ্রী যেটা ট্রেনিং এর মাধ্যমে ওনারা করছেন সেটাকে তৈরি করতে পারছেন। এবার আসুন বাজারজাতকরণ, যে প্রশ্নটা আপনি আমাকে করলেন, বাজারজাতকরণের জন্য আমরা অনলাইন পোর্টালে একটা পাইলট বেসিসে জুলাইবাড়িতে আমরা এই ফিনান্সিয়াল ইয়ারেই চালু করতে যাচ্ছি, এসএসজি গ্রুপের দিদিরা যাতে তাদের প্রোডাক্ট অনলাইনের মাধ্যমে, যেমন ধরুন ফ্লিপকার্ট যেমন একটা অনলাইন একটা প্ল্যাটফর্ম রয়েছে, ঠিক ওই রকম ভাবে আমরা চেষ্টা করছি। একই সঙ্গে শান্তির বাজারে আমরা একটা এসএসজি গ্রুপের যে টোটাল প্রোডাক্টের একটা স্টল খোলার প্ল্যান করেছি শান্তির বাজারে, যাতে করে সমস্ত দিদিদের উৎপাদিত সামগ্রীগুলো সেখানে রাখা হয়। এর বাইরে বিভিন্ন ব্লকে আপনি যদি ঋষমুখ ব্লক, আমাদের পাশের ব্লক ঋষমুখ রয়েছে, ঋষমুখ ব্লকে যদি যান আপনি দেখতে পাবেন যে ব্লকে ঢোকার মুখে এসএসজি গ্রুপের দিদিরা রয়েছে ওদের উৎপাদিত সামগ্রী নিয়ে। এইরকম ভাবে আমরা বিভিন্ন ব্লকগুলোতে আমরা এসএসজি গ্রুপে বিক্রি উৎপাদিত সামগ্রীগুলোকে বিক্রি করার জন্য ব্যবস্থা করছি। একই সঙ্গে যে সরস মেলার কথা বললেন, এই সরস মেলা শুধুমাত্র আমাদের জেলাতে হচ্ছে তা নয়, বিভিন্ন ব্লকগুলোতে হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম স্টেট লেভেলে সরস মেলা হচ্ছে, তার বাইরে গিয়ে দিল্লির মতো জায়গাতে ন্যাশনাল লেভেলে সরস মেলা হচ্ছে, এবং অন্যান্য বিভিন্ন স্টেটে যখন সরস মেলা হয় আমাদের স্বসহায়ক দলের দিদিরা ওনাদের উৎপাদিত সামগ্রী নিয়ে ওই সমস্ত স্বসহায়ক মেলাগুলোতে অংশগ্রহণ করছেন, উপস্থিত হচ্ছেন, ওনাদের এনকারেজ করা হচ্ছে। একই সঙ্গে আমাদের যে বিজনেস, এখানে যে মার্চেন্ট এসোসিয়েশন রয়েছে, ওনাদের সঙ্গে স্বসহায়ক দলের উৎপাদিত সামগ্রীগুলো টাই আপ করার জন্য গত কিছুদিন আগেও মাননীয় ডিএম স্যারের চেম্বারে একটা মিটিং হয়েছিল, যেটা আমরা সরস মেলাতেও একটা ওইরকম প্রোগ্রাম করেছিলাম।
1: একদম,
0: তো সেটাকে ফলো আপ করার জন্য কিছুদিন আগে আমরা

0: অ্যাডমিনিস্ট্রেশনে আবার ফার্দার মিটিং করি। তো এইরকম ভাবে একটা মার্কেট বাজারজাত ধরে দেওয়ার জন্য দিদিদের আমরা আমাদের চেষ্টা করছি।
1: মানে যদি বাজারজাত করতে না পারে তাহলে তো তাদের কোনো ফায়দাই হবে না,
0: এটাই ওটাই হচ্ছে মেন লক্ষ্য। এবং তার জন্য যেটা দরকার যে মার্কেটে যে প্রোডাক্টগুলো রয়েছে তাদের সঙ্গে কম্পিটিশন করতে গেলে যে লক্ষ্য মানে যে জিনিসগুলোর উপর ফোকাস করা দরকার, একটা হচ্ছে কোয়ালিটি, সেটা ওনারা করছেন বিভিন্ন ধরনের লাইসেন্স নিয়ে এবং রেগুলার মনিটরিং করা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। কিন্তু এর বাইরে একটা বড় যে ফ্যাক্টর সেটা আসছে প্যাকেজিং, প্রক্রিয়াকরণ সঙ্গে সঙ্গে প্যাকেটজাত করা, এই প্যাকেজিং যাতে ঠিক মতো হয় তার জন্য কিন্তু তাদের উনাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং কলকাতাতে নিয়ে গিয়ে উনাদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে, যাতে করে উনারা উনাদের উৎপাদিত সামগ্রীগুলোকে সুন্দর প্যাকেজিং এর মাধ্যমে কাস্টমারের কাছে তুলে ধরতে পারেন, যাতে করে কম্পিটিশন করতে পারেন মার্কেটের সঙ্গে।
1: মানে ট্রেনিং এর মাধ্যমে তাদের স্কিল অর্থাৎ দক্ষতা বিকাশ করা, দক্ষতা বিকাশের সাথে সাথে তাদের যে উৎপাদিত সামগ্রী সেগুলিকে বাজারজাত করা, সবগুলি ব্যবস্থাই এখানে এই টিআরএলএম
0: এর মাধ্যমে
1: রয়েছে। এবং এর মাধ্যমে যেটা দেখা যাচ্ছে তাতে কি মানে তার সুফল আসছে, আসতে শুরু করেছে?
0: অবশ্যই সুফল আসতে শুরু করেছে। দেখুন একটা জার্নি যখন শুরু হবে সেখানে কিছু ড্রব্যাক অবশ্যই থাকবে। আমি যেমন আপনাকে বললাম যে আমাদের এখন পর্যন্ত 7,798টা স্বসহায়ক দল দক্ষিণ ত্রিপুরা জেলায় আমরা তৈরি করেছি, তার মধ্যে যদি ড্রব্যাক শর্ট অ্যানালাইসিস এর মাধ্যমে আমাকে দেখতে হয় সেই ক্ষেত্রে কিন্তু থ্রেটনিং পজিশনে রয়েছে যে 301টা স্বসহায়ক দল ডিফাঙ্কড হয়ে গেছে।
1: আচ্ছা,
0: যে নেগেটিভ সাইড যেটা, এবার যে বিশাল সংখ্যাটা 7,798 থেকে 301টা স্বসহায়ক দল যখন ডিফাঙ্কড হয়ে যায় সেটাও অবশ্যই জাস্টিফিকেশনের ব্যাপার রয়েছে এবং তার জন্য আমরা কাজ করে যাচ্ছি যাতে করে সেগুলোকে রিভাইভ করা যায়। কিন্তু এখন ব্যাপার হচ্ছে যে ধরুন একজন মহিলা, একজন অবিবাহিত মহিলা যখন বিয়ের পরে আরেকটা জায়গায় চলে যাচ্ছেন তখন সেই গ্রুপটার মধ্যে 10 জনের জায়গায় 9 জন হয়ে যাচ্ছে, তাহলে ওই গ্রুপটা ডিফাঙ্কড হয়ে যাবে। তাহলে উনার জায়গাতে নেওয়ার জন্য আরেকজন দিদিকে ওই বাকি 9 জনের সঙ্গে পরামর্শের মাধ্যমেই নিতে হবে। ওই রকম অবস্থায় গ্রুপগুলো কিছুটা ডিফাঙ্কড হয়ে যায়। এর বাইরে হয়তো দেখা যায় যে একজন দিদি কোনো কারণে বাকি 9 জনের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, উনি ওই দল থেকে বেরিয়ে গিয়ে আরেকটা স্বসহায়ক দলে গিয়ে ঢুকে গেলেন। তো এই রকম ঘটনাগুলোর জন্য কিছু এসএসজি ডিফাঙ্কড হচ্ছে, কিন্তু এগুলোকে কিভাবে ওভারকাম করা যায়, রিভাইভ করা যায় তার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করছি।
1: এই যে ওনারা করছেন তো এর মধ্যে সফলতাও আসছে বললেন, তো সেখানে জানানো হচ্ছে যে লাখপতি দিদি, যে লাখপতি দিদির সংখ্যা এখন বেড়ে যাচ্ছে, সেটা কি এই গ্রামীণ জীবিকা মিশনের দ্বারাই হচ্ছে বা কিভাবে হচ্ছে, তারা কিভাবে সশক্ত হওয়ার পরে তারা এই জায়গাটা পেয়ে যাচ্ছে?
0: দেখুন যে এই প্রক্রিয়ার মাধ্যমে, এই যে টোটাল স্কিমের মাধ্যমে যে লক্ষ্যটা আমি প্রথমেই বলেছি যে এন্টারপ্রেনিয়র, সাকসেসফুল এন্টারপ্রেনিয়র, মাইক্রো এন্টারপ্রেনিয়র হিসেবে উনাদেরকে দাঁড় করানো, সেই জায়গাতে দাঁড়িয়ে লাখপতি দিদি আমাদের জেলাতে এখন পর্যন্ত রয়েছে 35,527 জন।
1: আচ্ছা, 35,527 জন, অনেক বেশি।
0: তো এই যে লাখপতি দিদিরা, আমাদের লক্ষ্য হচ্ছে এদেরকে করোড়পতির দিকে নিয়ে যাওয়া।
1: আচ্ছা,
0: এবার এই লাখপতি দিদিগুলোকে প্রপারলি মনিটরিং করার জন্য যে আমি ব্যাংক সখী, পশু সখী, কৃষি সখী, মৎস্য সখী উনাদের কথা বললাম, এবং একই সঙ্গে আমরা জেলা প্রশাসনের তরফ থেকে জেলা স্তরে যারা ডিএমএমইউ রয়েছে একইভাবে ব্লক স্তরে প্রতিনিয়ত আমরা দিদিদের ওই রকম ভাবে রাস্তা দেখাচ্ছি যাতে করে উনারা উনাদের আয়ের যে পরিমাণটা সেটাকে আরো বাড়িয়ে দিতে পারে। তো এইরকম ভাবে কাজ চলছে।
1: মানে এই ধাপে ধাপে কাজ চলার পরে এখানে যে সফলতাটা এসছে তাহলে সেটাও অনেক বিশাল ব্যাপার। তো সেখানে একটা প্রশ্ন এসে যায় যে যেহেতু সেখানে ঋণ দিয়ে এবং এক একটা স্বসহায়ক দল দিয়ে দিদিদেরকে সশক্ত করা হচ্ছে এবং ওনারা লাখপতি দিদির দিকে যাচ্ছেন, সেক্ষেত্রে কি মানে যে কেউ মহিলা, এক এক বাড়িতে 3 জন মহিলাও থাকতে পারে, 3 জন কি এই একই সাথে এসএসজি অর্থাৎ স্বসহায়ক দলে যুক্ত হতে পারবেন?
0: ওই রকম নয় ব্যাপারটা, প্রত্যেক বাড়ি থেকে একজন মহিলাই স্বসহায়ক দলের আওতায় আসতে পারবেন,
1: একজন করে মহিলা সেখানে যাবে,
0: সেই পরিবার থেকে একজন করে আসতে পারবেন।
1: তো আমাদের এই দক্ষিণ ত্রিপুরার ক্ষেত্রে যদি আমরা ধরে নিই, আপনি যে পরিসংখ্যান দিলেন তাতে একটা বিশাল অ্যাচিভমেন্ট, যদি দেখা যায় আমরা এই কত শতাংশ পরিবারকে দক্ষিণ জেলা এর আওতায় নিয়ে আসছি বা সেই ধরনের কোনো পরিসংখ্যান কি আমাদের রয়েছে?
0: না দেখুন, ওই রকম কোন পরিসংখ্যান এই মোমেন্টে আমি দিতে পারছি না, তবে এই আর্থিক বছরে আমাদের যে টার্গেট যেটা দেওয়া হয়েছে স্বসহায়ক দল কত ফ্যামিলিকে আওতায় আনতে হবে সেটা হচ্ছে 360 জন। 360 এই যে ফিগারটা, এই ফিগারটা গ্রাসরুট লেভেলে সার্ভে করার পর যখন এই রিপোর্টটা স্টেট লেভেলে যায়, স্টেট লেভেল সেটাকে

0: এপ্রুভ করে, তাহলে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলায় এখন পর্যন্ত 71,597টা পরিবার স্বসহায়ক দলের সঙ্গে যুক্ত রয়েছে। এই ফিনান্সিয়াল ইয়ারে আমাদের টার্গেট দেওয়া হয়েছে 360। এটাই ইন্ডিকেট করে যে আমরা প্রায় স্যাচুরেশন লেভেলের কাছাকাছি চলে গেছি, যে জন্য আমাদের এখন মূল লক্ষ্য হচ্ছে স্বসহায়ক দল তৈরি করাই মূল লক্ষ্য নয়, তাদেরকে কিভাবে সাস্টেইন করা যায়, দীর্ঘ মেয়াদী লক্ষ্য নিয়ে তাদেরকে কিভাবে সংগঠিত করা যায়, যে লক্ষ্য নিয়ে এই স্কিম চলছে, যে যাতে করে উনারাই উনাদের স্কিমটাকে আগামী দিনে রান করাতে পারেন, সেইভাবেই আমরা কাজ করছি।
1: তো এই ক্ষেত্রে কি আপনার কখনো মনে হয়েছে যে টিআরএম এর মাধ্যমে যে কাজগুলি হচ্ছে সেটার আরো কিছু পরিবর্তন পরিমার্জন কিছু করা দরকার রয়েছে, বা তাদেরকে আরো বেশি যদি সশক্ত করতে হয়, আরো যদি তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাদেরকে আরো বেশি পরিমাণে সাপোর্ট দেওয়া দরকার, এই ধরনের কিছু কি রয়েছে?
0: হ্যাঁ, দেখুন, এই ধরনের বেশ কিছু চিন্তাভাবনা রয়েছে যেগুলো নিয়ে প্রতিনিয়ত রাজ্য স্তর থেকে শুরু করে জেলা স্তরে আলোচনা চলছে। আগামী দিনে কিভাবে উনাদেরকে আরো সুসংগঠিতভাবে আরো কিভাবে সিস্টেমেটিক ওয়েতে গাইড করা যায়, যাতে করে উনারা আরো বেশি নিজেদেরকে দাঁড় করাতে পারেন। যে ব্যাংকে একটা এনপিএ পার্সেন্টেজ রয়েছে, যেটা 0.99% হলো, সেই পার্সেন্টেজটাও আমাদের গোচরে রয়েছে, যাতে করে সেটাকে আমরা সম্পূর্ণ 0% আনতে পারি, সেই জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা চিন্তা করছি কোন স্ট্র্যাটেজিতে আগামী দিনে এগোবো, এগুলো আমাদের আলোচনার মধ্যে রয়েছে এবং আমরা আশা করছি আগামী দিনে আমরা এটাকে অ্যাচিভ করতে পারবো।
1: আচ্ছা, যেহেতু আমাদেরকে একটা টার্গেট দিয়ে দেওয়া হচ্ছে যে আগামী বছরে আমাদের এত পরিমাণ আমাদেরকে স্বসহায়ক দল বা তাদের সাথে যুক্ত করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে তো আপনি প্রথমেই বললেন যে যেটা প্রথমে মোটো ছিল, একটা লক্ষ্য ছিল যে বিপিএল বা গরিব মহিলাদের, কিন্তু এখন তার কোথাও বার নেই, যে কেউ তার মধ্যে ঢুকতে পারে, সেখানে কি চাকরিজীবী কোনো অবস্থায় আসতে পারে না?
0: না, চাকরিজীবী নর্মালি, সাপোজ ধরুন আমি চাকরি করছি, আমার বাড়িতে আমার ওয়াইফ হাউস ওয়াইফ, তো উনি যদি ইচ্ছা করেন স্বসহায়ক দলের আওতায় আসতেই পারেন, বাকি 9 জন মহিলার সঙ্গে উনি আসতেই পারেন। ওই রকম ক্ষেত্রে হয়তো বা ফিনান্সিয়াল সাপোর্টটা ওই রকম ভাবে উনাকে দেওয়া হচ্ছে না, বাট উনি সবার সঙ্গে কাজ করতে পারেন, সবাই একসঙ্গে কাজ করতে পারে, ওটা সমস্যা হবে না।
1: মানে সেখানে চাকরিজীবীর পরিবার থেকেও আসতে পারে,
0: কিন্তু
1: চাকরিজীবী কেউ আসতে পারবে না?
0: না, চাকরিজীবী কেউ আসতে পারবে না,
1: সেখানে সেটাই রাখা হয়েছে, কারণ চাকরিজীবী তারা এমনিতে সশক্ত রয়েছে,
0: সশক্ত
1: রয়েছেন সেখানে। তো এখন যদি আমি বলি যে এই টিআরএলএম এর মাধ্যমে আপনি যেভাবে খুব সুন্দরভাবে তথ্য তুলে ধরেছেন, কিভাবে আমাদের দিদিরা সশক্ত হয়ে এসএসজির সাথে যুক্ত হয়ে আজকে লাখপতি দিদির দিকে যাচ্ছে, এবং সেই লাখপতি দিদি থেকে আপনারা টার্গেট নিয়েছেন, যেহেতু আপনি একজন ব্রাঞ্চ অফিসার দক্ষিণ জেলা টিআরএলএম এর, তো আপনার কাছে সমস্ত তথ্য ডাটা রয়েছে, আপনারা করোড়পতির দিকে নিয়ে যেতে চলছেন, তো সেক্ষেত্রে আমরা যদি ধরে নিই এচিভার এখনো কি পর্যন্ত হয়েছে, যে লাখপতি আমরা 1 লক্ষ টাকা হলে লাখপতি বলছি, কিন্তু সেখানে এর চাইতে বেশি কত পরিমাণ হয়ে গেছে?
0: না দেখুন, মানে এটা লাখপতি মিন্স মানে যে উনি 1 লাখ টাকা ইনকাম করছেন এমন নয়, এই অ্যামাউন্টটা বাড়ছে, কিন্তু যে বেসিক যে লাখপতি দিদির যে ক্রাইটেরিয়া, যে ডেফিনেশনটা, সেটা উনারা ফুলফিল করতে পেরেছেন। তো ওটাকে বেস ধরে আমরা যদি সিঁড়ি দিয়ে উপর দিয়ে উঠতে চাই, ওটাকে বেস ধরে আমরা উপরের দিকে উঠা শুরু করেছি, তো ওই রকম ভাবেই আমরা আমাদের জার্নিটা করে যাচ্ছি। তো আগামী দিন আমরা আশা করছি যে সেটাকে আমরা একটা মাত্রায় পৌঁছে দেব।
1: সর্বোপরি সবার প্রতি যে সকল দিদিরা এখনো রয়েছেন, বাকি রয়েছেন, বা সমস্ত ধরনের দিদি এবং এসএসজির প্রতি আপনার কি একটা বলার থাকবে, তাদের উপদেশক আর আদেশক?
0: আমার এটাই বলার থাকবে যে আমি যেটা প্রথমেই শুরু করেছিলাম, যে গ্রামীণ জীবিকা মিশনের লক্ষ্য শুধুমাত্র আর্থিক অবস্থার উন্নয়ন করা পরিবারগুলো তা নয়, আজকে যে সামাজিক ব্যাধি হিসাবে চাইল্ড ম্যারেজ রয়েছে, একই সঙ্গে নেশার সঙ্গে একটা বড় অংশ যুক্ত হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে গ্রামের এই স্বসহায়ক দলের দিদিরা একটা খুব সুসংগঠিতভাবে সমাজের এই ব্যাধিগুলোকে দূর করতে পারে, তো এবং সেই ক্ষেত্রে ওনারা কাজও করছেন। তো এটাকে ফুলফিল করার জন্য যে এসএসজি দিদির যে ভূমিকা, তাহলে একই সঙ্গে আর্থিক অবস্থার উন্নয়ন, সামাজিক অবস্থার উন্নয়ন, নিজেদের ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিষ্ঠিত করা, এই রকম যে লক্ষ্যটা, এই যে একটা সুন্দর সিস্টেমের মাধ্যমে যে কনভার্জেন্স মোডে যে কাজ চলছে, সেটার ক্ষেত্রে আমি চাইব সবার সহযোগিতা, সমস্ত দপ্তরের সহযোগিতা, আপনাদের সহযোগিতা, এইরকমভাবে যদি আমরা সাফল্য দিকে এগিয়ে যাই, সাকসেস স্টোরিগুলোকে তুলে ধরি, তাহলে আগামী দিনে আরও বেশি বেশিভাবে এই দিদিরা উৎসাহিত হয়ে নিজেদের সুসংগঠিত করবেন এবং নিজেদের লক্ষ্যে এগিয়ে যাবেন।
1: যাক, আপনি আজকে এসেছেন আমাদের স্টুডিওতে, এই যে একটা খুব জনহিত যোজনা একটি সমীক্ষা, এই অনুষ্ঠানে জনহিতে টিআরএলএম অর্থাৎ ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন নিয়ে তথ্য তুলে ধরলেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাকে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার।
0: অনেক অনেক ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ আকাশবাণী দূরদর্শন কেন্দ্রকে।
2: জনহিত যোজনা একটি সমীক্ষা, এই অনুষ্ঠানে আজ আপনারা শুনলেন ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন নিয়ে। আলোচনায় অংশগ্রহণ করেছেন সহকারী প্রকল্প অধিকর্তা, পঞ্চায়েত দপ্তর এবং সেই সাথে শাখা আধিকারিক ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন দক্ষিণ ত্রিপুরা জেলা শঙ্কর ভট্টাচার্য এবং আমাদের সঞ্চালক অভিজিৎ ভট্টাচার্য। আকাশবাণী বিলোনিয়া, শুরু হচ্ছে প্রবীণ নাগরিকদের জন্য আমাদের নিয়মিত পরিবেশনা হারানোর দিনের গান। আসলে আজকের শিল্পী চন্দ্রাণী মুখোপাধ্যায়, শিল্পীর কণ্ঠে প্রথম গান আমায় তুমি যে বেশিছো ভালো।

0: Introducing the Redmi.
1: শুনছেন হারানো দিনের গান এ অনুষ্ঠানে চন্দ্রাণী মুখোপাধ্যায়ের গাওয়া পুরনো দিনের বিভিন্ন বাংলা আধুনিক গান।

0: This is
1: এই গানটির সাথেই আজকের মতো শেষ হচ্ছে প্রবীণ নাগরিকদের জন্য আমাদের নির্ধারিত অনুষ্ঠান হারানো দিনের গান। আজকের আসরে আপনারা শুনলেন চন্দ্রাণী মুখোপাধ্যায়ের কণ্ঠে বিভিন্ন বাংলা আধুনিক গান। আকাশবাণী বেলুনিয়া। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল 9ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ রবিবার আমাদের প্রথম অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 6:05 অমৃতবাড়িতে শুনতে পাবেন চিত্তরঞ্জন দাশের লেখা থেকে পাঠ। সুরাঞ্জন অনুষ্ঠানে নিবেদিত হবে ভক্তিমূলক গান ভবানী দাসের কণ্ঠে সকাল 6:10। 6:25 কাকবাড়ক অনুষ্ঠান হায়ংনি খরাং আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনা হবে। আমাদের প্রাত্যহিক তথ্য সম্বলিত পরিবেশনা আজ সকালে 7:00। 7:45 গীতালি অনুষ্ঠানে প্রচারিত হবে রবীন্দ্রসঙ্গীত আগামীকালের শিল্পী পূরবী মুখোপাধ্যায়। যা দেখলাম এই জীবনে, বলবেন কৃষক সুশীল রায় জয়নগর বিলোনিয়া, শুনতে পাবেন 8:15 এবং এর পরপরই গানের ভুবনে। এই অনুষ্ঠানে আপনারা শুনবেন বাংলা গান। পদ্মাবল অনুষ্ঠানে নিবেদিত হবে মনসা মঙ্গলের গান সকাল 8:30। বিষয় বিপুলার নারায়ণের বাকি গমন ও পরিচয় এবং বিলাপ। পরিবেশনায় থাকবেন মৌসুমী দাস এবং সহশিল্পীরা। সকাল 9:05 গানে গান অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন আপনাদেরই পছন্দের বিভিন্ন হিন্দি ছায়াছবির গান। 10:05 দেশ বন্দনা, এতে শুনতে পাবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে দেশাত্মবোধক গান। সুরভি অনুষ্ঠানে পরিবেশিত হবে বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান সকাল 10:30। তারপর 11:05 থেকে আপনারা শুনতে পাবেন FM উচ্চিন্ত পরিবেশিত কর্পোরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনা হবে। দুপুর 1:30 বাংলায় সংবাদ আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে এবং এর পরপরই আবারও আপনাদের শোনানো হবে FM উচ্চিন্ত পরিবেশিত কর্পোরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে। আমার চোখে আকাশবাণী, এ নিয়ে বলবেন নীলমণি দাস, তরুণ কবি বিলোনিয়া, দুপুর 2:15। তারপর বাংলা আধুনিক গান অনুষ্ঠান সুরভি, 2:30 থাকছে মহিলাদের জন্য আমাদের নির্ধারিত অনুষ্ঠান আমি নারী। এতে আগামীকাল থাকবে মহিলা মজলিশ। এতে কলেজ স্কোয়ারের বন্ধুদের সঙ্গে আড্ডায় থাকবেন সুপর্ণা সাহা। বিকেল 3:05 থেকে সন্ধ্যে 5:00

চলবে বিবিধ ভারতীর পরিবেশিত অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনা হবে। সন্ধ্যে 5:10 যথারীতি থাকবে পূর্বদিনের হিন্দি ছায়াছবির গান অনুষ্ঠান অবকাশ সঞ্জনী লোকসঙ্গীত। এতে পরিবেশিত হবে বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। সময় 5:45। সন্ধ্যে 6টাতে রয়েছে ককপুরক অনুষ্ঠান। 6:30 কৃষক বন্ধুর জন্য আমাদের নিয়মিত পরিবেশনা খেতে খাবারে। রাত 7:05 আবার নিবেদিত হবে পদ্মাপুর অনুষ্ঠানে মনসামগুলির গান। এবারের প্রসঙ্গ বিপুল আর নেতার বাকি গমন ও লক্ষ্মীন্দরের অস্থি প্রক্ষালন এবং বিলাপ। পরিবেশনায় থাকবেন জীবনচন্দ্র দাস এবং সহশিল্পীরা। রাত 8:05 আগামীকাল থাকবে টক শো রবিবারের 8:00। 9:00 রয়েছে বাংলা নাটক গঙ্গাপুত্র বিশ্ব, রচনা সত্যপ্রকাশ দত্ত এবং নির্দেশনায় শেখর গাঙ্গুলি। এরপর পরে রয়েছে বাংলা ত্রিজ্ঞান। রাত 10:00 থাকবে যথারীতি প্রবীণ নাগরিকদের জন্য আমাদের নিয়মিত অনুষ্ঠান হারানো দিনের গান। শুনতে পাবেন বাংলা ত্রিজ্ঞান। 10:30 আমাদের আগামীকালের অধিবেশনের সমাপ্তি ঘটবে। এছাড়াও নির্ধারিত সময়ে আকাশবাণীর দিল্লি, কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত বিভিন্ন সংবাদসমূহ আপনাদেরকে আমরা রিলে করে শোনাব। জানিয়ে রাখলাম আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মিলনিয়া আগামীকাল সকাল 6:00 আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আকাশবাণী মিলনিয়া কেন্দ্রের এই স্টুডিও থেকে এখানেই বিদায় চেয়ে দিচ্ছি। আমাদের ঘরেতে এখন সময় রাত 10:31 হয়ে 35 সেকেন্ড। জয় হিন্দ।